আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ সোমবার, 22শে বৈশাখ 1948 শকাব্দ, 11ই মে 2026 খ্রিস্টাব্দ, 27শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:40। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে।

সাধনা সরগমের গাওয়া গান শুনলেন আজকের বন্দনা অনুষ্ঠানে আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলার আবহাওয়ার পূর্বাভাস। কোচবিহার জেলায় বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 93%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 60%, বাতাসের গতিবেগ ঘন্টায় 14 কিলোমিটার। জলপাইগুড়ি জেলায় হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 90%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 57%, বাতাসের গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলাতেও হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 88%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 51%, বাতাসের গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলায়ও হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 89%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 61%, বাতাসের গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। বৃষ্টির পর সবজি খেতে ছত্রাক ঘটিত রোগের প্রতিরোধক হিসেবে প্রতি 15 লিটার ট্যাঙ্ক পিছু ম্যানকোজের 75%, ডব্লুপি 37.5 গ্রাম অথবা ক্লোরোথালোনিল 75%, ডব্লুপি 37.5 গ্রাম জলে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন মাটি পরীক্ষা কিভাবে, বলছেন ডক্টর সন্দীপ হেমব্রম, মৃত্তিকা বিজ্ঞানী, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র।
1: মাটি পরীক্ষার জন্য প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে, তারপরে সেই জমির থেকে আমি মাটি নমুনা সংগ্রহ করব। মাটির নমুনা সংগ্রহ করার জন্য আমার দু চারটা জিনিস লাগে, সেই

0: সরঞ্জামগুলো হচ্ছে কোদাল, ডট প্যান, প্লাস্টিক চাদর আর হচ্ছে বালতি। যে জায়গার থেকে আমি মাটি নেব সেই জায়গার জমিতে গিয়ে জমির উপরের যে স্তর মানে ঘাস যেগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর কোদাল বা খুরপি দিয়ে আমি এক সাইড থেকে একটা কোপ মারব, তারপরে অপর সাইড থেকে আর একটা কোপ দেব। সেই কোপ যেটা দেব সেটার গভীরতা মোটামুটি 6 ইঞ্চি হওয়া চাই। মাঝখানের যে মাটি সেটাকে উপরে উঠিয়ে নেব। উপরে উঠানোর পর দেখা যাবে যে ভি আকৃতির একটা শেপের গর্ত হয়ে গেছে। এই যে ভি আকৃত শেপের যে গর্ত হয়েছে সেই গর্তর দুই সাইডে 1/2 ইঞ্চি করে আমি মাটির দু সাইডের আস্তরণ আমি তুলে নেব। সেটাই হচ্ছে আমার কিন্তু মাটির নমুনা। এবার দেখা গেল মাটির নমুনা সংগ্রহ করা 2-4 কিলো হয়েছে। এই 2-4 কিলো যখন মাটি হয় সেটাকে কিন্তু একটা কম্পোজাইট স্যাম্পেল বানাতে হবে। কম্পোজাইট স্যাম্পেলটা যেটা 2 কিলো থাকে, 2 কিলোটাকে যখন আমি কমাবো সেই 2 কিলো স্যাম্পেলটাকে কমানোর জন্য একটা সহজ সিস্টেম আছে। ওই মাটির উপরে যোগ চিহ্ন টানবো, যোগ চিহ্ন টেনে আমি দু সাইডে দু ভাগের মাটি আমি ফেলে দেবো, তারপরে আবার দুই সাইডের দুটো মাটিকে একত্রিত করব। এরকম বারবার করার পর মাটি যতক্ষণ না 500 গ্রামের মতো হচ্ছে ততক্ষণ মাটিটাকে এরকম কমাতে কমাতে আমি 500 গ্রামে নিয়ে আসব। এবার সেই মাটিটাকে সুন্দর ওই যে প্লাস্টিক চাদর নিয়ে গেছি সেই প্লাস্টিক চাদরের উপরে ছাওয়া যুক্ত জায়গায় কিন্তু আমি শুকোতে দেব। তারপরে মাটি শুকিয়ে গেলে সেই মাটিটাকে কোনো পলিথিন প্যাকের উপর রেখে তার মাঝখানে একটা জমির দাগ ও খতিয়ান, মোজা নাম্বার, তারপরে মাটির গঠন বা সেচের ব্যবস্থা আছে কিনা সেই সব ডিটেলস দিয়ে আমি কিন্তু সেটাকে ল্যাবে আমি পাঠাবো।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজকের আরোগ্যের বিষয় আঁচিল ও কড়া। বেশিরভাগ আঁচিল বিশেষ করে ছোটদের বেলায় 3 থেকে 5 বছর থাকে আর নিজে থেকেই চলে যায়। পায়ের তলায় চ্যাপটা যন্ত্রণাদায়ক আঁচিলের মতন দাগ, সাধারণত তাকে প্ল্যান্টার আঁচিল বলে। গ্রামেগঞ্জে এ ধরনের রোগে সাধারণত ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কোনো কড়া অ্যাসিড বা বিষাক্ত গাছপালা ব্যবহার করা কিন্তু ঠিক নয় এক্ষেত্রে, কারণ তা থেকে এমনভাবে তা পুড়ে যেতে পারে বা ঘা হতে পারে, যা আঁচিল থেকেও অনেক বেশি মারাত্মক। তার চেয়ে বরং ডাক্তারের পরামর্শ মতো কাজ করাই ঠিক। কড়া হলো চামড়ার শক্ত পুরু অংশ। চটি বা জুতো যেখানে চামড়ার ওপর ঠেলা দেয় বা পায়ের একটা আঙুল আরেকটাকে চাপ দেয়, সেখানে সাধারণত কড়া পড়ে। কখনো কখনো এগুলো খুব যন্ত্রণাদায়কও হতে পারে। অনেক সময় অনেকে এই কড়া আস্তে আস্তে কেটে দিতে দেখা যায়, তাতে কোনো ফল হয় না, বরং আবার বাড়ে। আসলে কড়ার ওপর চাপ দেয় না এমন চটি বা জুতো সাধারণত পরা উচিত, আর চাপ যেখানে পড়বে সেখানে নিচের দিকে তুলো বা স্পঞ্জের গদি রাখা দরকার। অল্প গরম জলে 15 মিনিট ধরে ভিজিয়ে রাখলে সেখানে একটু আরাম পাওয়া যেতে পারে, অর্থাৎ জায়গাটা একটু নরম হয়। এছাড়া কখনো কখনো যে জীবাণু ফুসফুসের যক্ষা ঘটায় তারাই আবার চামড়াকে আক্রমণ করে, তার থেকে কতগুলো যন্ত্রণাহীন বড় বড় আঁচিলের মতো তৈরি হয়। এই সংক্রমণে আবার বিকৃতিও ঘটায় নানা অঙ্গে, একে চামড়ার যক্ষা বলে। চামড়ার যক্ষা ধীরে ধীরে বাড়ে, এ রোগ সহজে ধরা যায় না। আবার এই যক্ষা হলে কখনো কখনো লিম্ফের গুটিগুলোকে আক্রমণ করে, বিশেষ করে ঘাড়ে, কণ্ঠার হাড়ের পেছনে অথবা ঘাড় ও কাঁধের মাঝখানে এই ধরনের জিনিস দেখা যায়। গুটিগুলো বড় হয়ে উঠে তারপর ফেটে যায়, এবার পুঁজ পড়ে, কিছুদিনের জন্য বুজেও যায়, তারপর আবার ফেটে পুঁজ পড়ে, কিন্তু যন্ত্রণা থাকে না কোনো। এসব ব্যাপারে কোনো রকম ঝুঁকি না নিয়ে সরাসরি দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াই ভালো। আরোগ্য আজ এই পর্যন্তই।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী চৈতন্য দেব রায়।

ভাবাইয়া শুনলেন চৈতন্য দেব রায়ের কণ্ঠে। শিল্পীর সঙ্গে দোতারায় ছিলেন কেশবচন্দ্র বীর, বাঁশিতে সুভাষচন্দ্র বর্মন এবং ঢোলে আশুতোষ বর্মন। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ বেলা 1:50 আকাশবাণী শিলিগুড়ি। এবারে রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, প্রত্যুষা।
1: সুপ্রভাত। অ্যালার্ম বেল শুনে আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠা, টুথব্রাশ পেস্ট নিয়ে বেসিনে মুখ ধোয়া, বাথরুমে কৃত্রিম ঝর্ণা ধারায় স্নান করে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সারতে সারতে খবরের কাগজে চোখ বুলিয়ে নেওয়া, তারপর কর্মস্থলে বেরোনোর জন্য তৈরি হওয়া, রান্নাঘর থেকে প্রেশার কুকারের হুইসল বা মাইক্রো ওভেনের অ্যালার্ম টোন জানান দেয় উদর পূরণের জন্য তারাও প্রস্তুত। স্কুটার, বাইক, চার চাকা বা অটো, বাসে, এরপর কর্মস্থলে পৌঁছে যাওয়া। কর্মস্থলের এয়ার কন্ডিশন ঘরে চির বসন্ত পরিবেশে ওয়াটার ফিল্টারের বিশুদ্ধ জল, কম্পিউটার, ফ্যাক্স, ইন্টারনেটের সাম্রাজ্যে বিস্তর খাটাখাটনির পর হোম, সুইট হোমে ফিরে আরাম করে টিভির সামনে বসে সারা দিনের ক্লান্তি মুছে ফেলা। এই হলো মোটামুটি আমাদের নিত্য নৈমিত্তিক জীবন, প্রায় সবটাই প্রযুক্তির নির্ভরতায়। শুধুই কি ঘরের কাজের মধ্যেই আটকে আছে প্রযুক্তির ব্যবহার? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, আমোদ প্রমোদ, কৃষি, শিল্প, সর্বত্রই প্রযুক্তির সাম্রাজ্য সুবিস্তৃত। আমরা প্রযুক্তির অধীন, বলা ভালো প্রযুক্তি আমাদের পরাধীন করে রেখেছে তার সাম্রাজ্যে। অতিরিক্ত যান্ত্রিকতা আমাদের প্রাণের স্পন্দনকে রুদ্ধ করে, কৃত্রিম করে আমাদের মানসিক দিক থেকে অসুখী করে তুলেছে। অবশ্যই এর জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে দোষ দিয়ে তো লাভ নেই। আমাদের অতিরিক্ত লোভ, বিজ্ঞান প্রযুক্তির অপব্যবহার সেই বিচ্যুতির কারণ। এর থেকে পরিত্রাণের একটিমাত্র উপায় হল বিজ্ঞান প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানব কল্যাণে এদের নিয়োজিত করা।

এই প্রত্যুষার মে মাসের বিষয় ভাবনা রবি কিরণেতে আলোকপাত। দেখা যাক এই বিষয়টি আপনাদের কাকে কিভাবে ভাবিত করল। লিখছেন তাপস কুমার বালা, লক্ষ্মীখোলা দাকোপ খুলনা বাংলাদেশ থেকে। প্রিয় সখা প্রত্যুষা, রবি কিরণে বিষয়টি আমার কপালে দ্বিধা দ্বন্দ্বের কুঞ্চিত রেখাটিকে বেশ মোটা করে তুলল। মনের অন্ধকারের অলিতে গলিতে হাতড়িয়ে ফিরি রবিকে পাওয়ার তীব্র উন্মাদনায়। কিন্তু কোন রবি? হ্যাঁ, আমি পেলাম তাদের আমার মনের মনে কোঠায়। প্রথম রবি তো আমার অস্তিত্ব, আমার প্রাণবায়ু। প্রত্যহ প্রত্যুষে অভ্যুদয় হয় নবদিবাকরের নব কিরণের স্নিগ্ধ আলোক ছটায়। মৃত্তিকার বুকে সুপ্ত বীজের অভিষেক হয়, প্রস্ফুটিত হয় আধফোঁটা কুঁড়ি। সূর্য তার আলোক শক্তি পৌঁছে দেয় ধরণীর প্রতিটি কোণে। নব অরুণের প্রাণের ওমে আমরা অমিত হই, প্রাণিত হই। নতুন প্রাণের সঞ্চার ঘটে প্রাণীকুলে, উদ্ভাসিত হয় ধরিত্রী। পৃথিবী ফিরে পায় তার ভারসাম্য, জীবকুলের অনিন্দ্য সুখানুভূতির ছোঁয়ায় বাসযোগ্য হয়ে ওঠে এই বসুন্ধরা। আর দ্বিতীয় রবি, সে তো আমার ধমনীতে প্রবহমান নদী। তার অনন্য সৃষ্টিতে ঋদ্ধ হয়েছে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গন। সুন্দরের শুভতায় নির্মল করেছে আমাদের অন্তরাত্মাকে, অঙ্কুরিত হয়েছে আমাদের বিবেক। আমাদের মনির বিনার সহস্র তন্ত্রীগুলো গীতাঞ্জলির অনবদ্য সুরের মূর্ছনায় অনুরণিত হয় অহর্নিশ। তাই তো রবিকণ্ঠে গেয়ে উঠি, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো। রবীন্দ্রনাথ আমাদের মননে চিন্তনে অনুভূতিতে চিরবিরাজমান, আমাদের সত্তায় আমাদের অস্তিত্বে তাঁর বসবাস। রবি সুধা পান করে আমরা প্রতিনিয়ত পাই যেন জীবনে বেঁচে থাকার নতুন নতুন পাসওয়ার্ড। নমস্কার ও শুভেচ্ছান্তে তাপস কুমার বালা, লক্ষ্মীখোলা দাকোপ খুলনা বাংলাদেশ। এবারের ভাবনা লিখছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সর্দারপাড়ার চুয়ামসিনা গ্রাম থেকে অচিন্ত্য চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, বৈশাখী শুভেচ্ছা জানিয়ে লিখছি তোমার মে মাসের বিষয় চিঠি রবি কিরণে। আমি প্রকৃতির রূপ দেখে দেখেছি আমার ভারতবর্ষের গরিমার রূপ, যে আমাদের গর্বের রবি অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম এই তীব্র রবি সূর্যের আলোয় আলোকিত হয়ে এই ধরায় এসেছিলেন পঁচিশে বৈশাখ। নিজ গুণে বিশ্বকে করে গেছেন রবি কিরণ। আমরা সে কিরণে আলোকিত, তাঁরই দেখানো পথের যাত্রী আমরা, আঁধার পেরিয়ে আলোর ঠিকানায়। গল্প কবিতা নাটক উপন্যাসের আজ আমরা উত্তরাধিকারী। আমরা ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। বৃষ্টি স্নাত মনের আকাশে প্রভাতি আলোর ছোঁয়া, রবি কিরণের আলোর পরশে স্নিগ্ধ আবেগে হৃদয় ভরল অনুরাগে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, জ্ঞানে ধ্যানে তুমি আমার কাছে রবি কিরণ। তোমার আলোয় আলোকিত এ বিশ্ব ভুবন, ওঠো ওঠো সূর্যায়রে ঝিকিমিকি দিয়া। আজকে তুমি আঁধার রাতে কোথায় ছিলে গিয়া? প্রখর হচ্ছে গ্রীষ্মের বৈশাখের রৌদ্রর রবি কিরণের শাসনের বেত গর্জিত প্রকৃতি। বর্ষায় হবে নম্রতুহীন, শরতের রূপ প্রশংসায় মুখরিত, হেমন্তের সোনালি বর্ণে শীতের রবি কিরণ মিষ্টি মধুর নবান্নের মুখরোচক, বসন্তের আগুন ঝরা রঙিন ফাগুনের বাহারে অভিমানী চৈত্র, চৈত্রের অবসন্ন বীণায় বাজে বসন্তের বিদায় সুর। পলা শিমুল হইবে মলিন, প্রখর হচ্ছে
এই বৈশাখী রৌদ্রুর রবিকিরণের বার্তাবাহী সময়ের সমন্বয়ে আমরা আমাদের প্রয়োজনে পরিচিত। তপ্ত বেলা ব্যস্ত রোদের সাজে ক্লান্ত পথিক মিথ্যা খোঁজে শ্রাবণ, এভাবেই আমরা চলি রবিকিরণের আলোয়। সত্যর জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ঘুম ভাঙতেই ভোরের আলো, কাটল একটা রাত, সকালবেলায় হাসি মুখে জানাই সুপ্রভাত। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। মনটা কোনো কাঁচ নয় তবু ভেঙে যায়, চোখের কোণে কোনো মেঘ থাকে না অথচ জলে ভরে যায়। মানুষ কিন্তু আবহাওয়া নয় তবু বদলে যায়। আজব দুনিয়ার মেরুকরণে রবিকিরণ তার নিজের গতিতেই চলমান। পৃথিবীর বুকে চিরসত্য প্রকৃতির কি অবদান! কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, বলবীর বলচির উন্নত মমশির। রবিকিরণে আমরা উজ্জীবিত, প্রাণবন্ত। প্রকৃতি, তুমি আলো দাও, আলো দাও। অন্ধকার মুছে খুঁজে পাই আলোর ঠিকানা, অন্ধকারে আলোর আদর অপরিসীম। লিখেছেন অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারের ভাবনা লিখছেন বাঁকুড়া জেলারই পাঁচাল থেকে তপন বন্দ্যোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, আজি এ প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। মনে পড়ে রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে শুরু হয়েছিল হাতেখড়ি। পরিবার পরিজনের সাক্ষাতে কোনো এক সরস্বতী পুজোর দিনে ঠাকুরমশাই সহজ পাঠের প্রথম পাতাটা সম্মুখে খুলে ধরলেন আর বললেন, বলো খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। এবার মা স্লেট আর খড়ি পেন্সিল এগিয়ে দিলেন, ঠাকুরমশাই লেখাতে শুরু করলেন, হাতে দিলেন চক খড়ি। সেই জানলাম লেখাপড়া কি বিষম বস্তু। মনে হলো রবি ঠাকুরের সহজ পাঠ সব খোকা খোকিদের মনের কথা বলছে। এক বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়, শব্দের উচ্চারণগুলোকে ভেঙে চুড়ে আমাদের মতো বাচ্চাদের সহজপাচ্য করে দিচ্ছে। সঙ্গে রয়েছে মনে ধরার মতো নীতিগল্প। আজ বেশি করে মনে পড়ে সেদিনই একটা নতুন জগতে প্রবেশ করলাম রবি ঠাকুরের হাত ধরে। বিদ্যাসাগর ছিলেন পথ নির্দেশক, মূল্যবোধের সোপান বেয়ে রবি কিরণে স্নাত হয়েছিলাম। কি করা উচিত কি করা উচিত নয় তখনও তো বোঝার বয়স হয় নাই, পরে পরে বুঝতে শিখলাম রবীন্দ্রনাথের লেখা আমাদের জীবনের সমস্ত ধাপগুলোকে ছুঁয়ে রয়েছে, সমস্ত স্তরের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে আজও অমলিন রবীন্দ্র সাহিত্য সম্ভার। সূর্যের কিরণের ন্যায় রবি কিরণ ছড়িয়ে আছে সর্বত্র, আলোকিত দশ দিক অকৃপণ রবি কিরণ গর্পিত বিশ্ববাসী। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া থেকে। এবারে ভাবনা লিখছেন মনতোষ দত্ত, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। সুপ্রিয় প্রত্যুষা, প্রভাতে রবি কিরণে স্নাত হয়ে তোমায় জানাই বৈশাখে শুভেচ্ছা। পৃথিবীতে এই রবি কিরণে আমরা সবাই স্নাত হই। আবার 1861 সালের 7ই মে বাঙালির জীবনে আর এক রবির উদয় হয়ে তার অস্ত 1941 সালে হলেও সেই রবির কিরণ ছটা সমগ্র বাঙালির জাতির হৃদয়ে চিরকাল জাগরুক থাকবে। তাঁকে কেউ বলে গুরুদেব, কেউ বা কবিগুরু, অনেকে বিশ্বকবি বলে অভিহিত করেন। তিনি সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, তাঁর রচনা 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 14টি উপন্যাস, 36টি প্রবন্ধ, গান লিখেছেন 2232টি। বিখ্যাত চিত্রকর বটে। ভয় হয় প্রত্যুষা, লিখতে গিয়ে তাঁকে আবার ছোট করে ফেলছি না তো, তাঁকে বুঝতে আমার কয়েকটা জন্ম লেগে যাবে। 1913 সালে তিনি গীতাঞ্জলিতে নোবেল পেলেন,
১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড উপাধিতে ভূষিত করলেন। সেই কবি ১৯১৯ সালে জালিয়ান

বাঘ হত্যাকাণ্ডের প্রতিবাদে সবিনয়ে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করলেন। 1940 সালে অক্সফোর্ড তাঁকে ডক্টরেট ডিগ্রি প্রদান করলেন। 1926 সালে জার্মানির বার্লিনে আইনস্টাইনের সাথে তাঁর দুইবার ভাব বিনিময় হয়। বীরভূমের শান্তিনিকেতন, শ্রীনিকেতন শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য কীর্তি। তাঁর লেখা গান আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, 1911 সালে কবি রচিত জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত। অনেকেরই ধারণা ছিল এটি পঞ্চম জর্জের আনুগত্যে রচিত হয়েছিল। কবি নিজেই সেই বিতর্কে জল ঢেলে পুলিনী বিহারী দাসকে চিঠি লিখছেন 1937 সালের 20 নভেম্বর। ভারত ভাগ্য বিধাতা বলতে যুগ যুগ ধরে ভারতের রথ চালক বা সৃষ্টিকর্তাকে বুঝিয়েছেন। কনিষ্ঠ পুত্র সোমীন্দ্রনাথের মৃত্যুতে ব্যথায় কাতর কবি আপন দুঃখ ভুলে লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কবির কাছে দুঃখ হল মানুষের জীবনে পূর্ণতা আনার এক বিশেষ উপায়। শরৎচন্দ্র লিখছেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া বিস্ময়ের সীমা নেই। সমগ্র বাঙালি জাতি আজ দুই রবিকিরণে স্নাত। শুভেচ্ছান্তে মনতোষ দত্ত, হাকিমপাড়া, শিলিগুড়ি। মে মাসের বিষয় রবিকিরণে নিয়ে এবারের ভাবনা মলয় কুমার বিশ্বাসের। লিখছেন, 27 আজাদ হিন্দ সড়ক ঘুরনি কৃষ্ণনগর নদিয়া থেকে। প্রিয় প্রত্যুষের বন্ধু প্রত্যুষা, বৈশাখ মাস, কবিগুরুর জন্মমাস, নতুন নতুন ভাবনা জেগে ওঠে বৈশাখের নতুন প্রাণের আহ্বানে। গুরুদেবের জন্মমাসের কথা উঠে এসেছে, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। কবিগুরুর অপুরাণ সৃষ্টির সম্ভারে জীবনে কোনো পর্যায়ে নেই জন্ম থেকে মৃত্যু, আনন্দ বেদনা সুখ বিরহ প্রভৃতি অনুভূতির যাবত বিষয় ভীষণভাবে প্রতীয়মান। নতুন বছরে নতুন রবির চেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ কিরণ কোনো অংশে কম নয়। মন যখন প্রবলভাবে ভারাক্রান্ত হয়, রবি কিরণে স্নাত হয়ে সব ব্যথার উপশম ঘটে। আবার সুখের তরণীতে ভাসতে ভাসতে রবি ঠাকুর তাঁর সৃষ্টিকে সম্বল করলে আনন্দ বহু গুণ বেড়ে যায় বই কি। নতুন বর্ষে নতুন রবির প্রখর কিরণে সব সমঝদার মানুষের নবজন্ম হোক এই মুহূর্তে কামনা করি। তিনি তো বহুকাল আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু আজও রয়েছেন রক্তে মজ্জায় মস্তিষ্কে আমাদের হৃদয়াসনে জাগ্রত রূপে। তাঁকে আশ্রয় করে প্রাণের সঞ্জীবনী সুধা খুঁজে পাই। আবার কেউ বা রবির কিরণে পৌঁছে যান অভীষ্ট লক্ষ্যে। আমরা তো তাঁকে নিয়ে ভীষণভাবে সৌভাগ্যবান। তাঁকে নিয়ে চলেছে বিস্তর গবেষণা আজও পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি তো সবার আশ্রয়, তাঁকে নিয়ে আমাদের বলার কিছু থাকে না। তাঁর সাহিত্য ক্রমাগত বিবর্তিত হয়েছে, যা নিত্যই নব। পরিশেষে বলব, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। তাই রবীন্দ্রনাথও চিরনতুন চিরশাশ্বত। সবাই সুস্থ ভালো থাকুন এই কামনায় মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক ঘুরনি কৃষ্ণনগর নদিয়া। এবারের ভাবনা লিখছেন হেমন্ত গড়াই। তিনি লিখছেন বাগবাজার সুরপাড়া চন্দননগর হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, বৈশাখ মানেই বাঙালির হৃদয়ে এক পবিত্রময় জাগরণ। সদ্য পার করলাম কবির জন্মজয়ন্তী। এই বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ বারবার মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই অমোঘ আলোকছটার কথা, যা যুগের পর যুগ আমাদের পথ দেখিয়ে চলেছে। তিনি যেন এক অন্তহীন রবিকিরণ, যাঁর ছোঁয়ায় আমাদের প্রতিদিনের ধূসর জীবনও বর্ণিল হয়ে ওঠে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন যে আলো কেবল বাইরে নয়, বরং তাকে অন্তরেও প্রজ্জ্বলিত করতে হয়। তাঁর সৃষ্টির

0: প্রতিটি রন্ধ্রে মিশে আছে সেই জ্যোতির্ময় চেতনার প্রতিফলন। যখনই আমাদের চারপাশটা অনিশ্চয়তায় ঢেকে যায়, তখনই তাঁর সুর অভয় দিয়ে বলে ওঠে, আঁধার রজনী পোহাল, জগৎ জাগিল, শুভ্র আলোক রেখা ফোটে ওই পূর্ব আকাশে। আসলে তাঁর আলোকছটা বা রবিকিরণ কেবল সাহিত্যের পাতায় সীমাবদ্ধ নয়, তা আমাদের সংকটে ধৈর্য ধরে রাখতে শেখায়, আমাদের একাকিত্বের পরম বন্ধু হয়। উৎসবের আনন্দ হোক বা বিরহের বিষাদ, সব কিছুতেই তাঁর চেতনার আলো এক গভীর প্রশান্তি এনে দেয়। কবির ভাষায়, তোর আপন আলোয় দাওনা জ্বালিয়ে এই জগতের মাঝখানে। আসন্ন শুভক্ষণে আমাদের কামনা এটাই হোক, যেন কবিগুরুর সেই মহৎ এবং উজ্জ্বল আদর্শ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করে, আমরা যেন সংকীর্ণতা কাটিয়ে এক বৃহত্তর সত্যের অভিমুখে যাত্রা করতে পারি। সেই জ্যোতির্ময় স্পর্শেই সার্থক হোক আমাদের বিশেষ দিনের উদযাপন। রবিপক্ষে সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে নমস্কার আনতে হেমন্ত গড়াই, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি। সময় বলছে প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে, তবে আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবি কিরণে। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার ঠিকানায়। প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন, প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষাল। হ্যালো আকাশবাণী, সকাল 8:30 এই অনুষ্ঠানে আপনারা সরাসরি টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। মান্নাদের কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 9:30 ভজন, বিভিন্ন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT সকাল 10:30। 11:00 কিছু কথায় কিছু গানে। বেলা 11:10 শুনবেন গুজরাটের সোমনাথে সোমনাথ মন্দিরের 75তম পুনর্নির্মাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বেলা 11:10 থেকে। বেলা 12:00 কথায় সুরে। দুপুর 1:00 মহিলা মজলিশ। চৈতন্যদেব রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন 1:50। বেলা 2:30 নেপালি অনুষ্ঠান। গান পরম্পরা বিকেল 3:00। 3:30 যুব অনুষ্ঠান, ন্যাশনাল টেকনোলজি ডে। এই নিয়ে আজকের এই যুব অনুষ্ঠান বিকেল 3:30। 4:00 গ্রামে গঞ্জে জীবন ও জীবিকা 4:30। দেশাত্মবোধক গান 4:50। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানে টেলিফোন করুন 9434076705 নম্বরে। চৈতন্যদেব রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন 6:40। 7:05

বালুরঘাটের আত্রেয়ী নদীর মাঝি মল্লাদদের জীবন ও জীবিকা নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শুনতে পাবেন আজ সন্ধে 7:05। লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 8:30 আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, 9:15 গজল শিল্পী ভারতী বিশ্বনাথন, গ্রামেগঞ্জে মাফ করবেন গানে গানে 9:30, 10:10 রবীন্দ্রসঙ্গীত কণিকা বন্দ্যোপাধ্যায়, মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান 10:30। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। এবারে শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিংয়ের উন্নয়নমূলক কাজ চলার কারণে সম্ভব হলে সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার অংশ জুড়ে মেরামতি এবং উন্নয়নের কাজ চলতে থাকায় ধীরে গাড়ি চালানো এবং দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়কের শালুগাড়ায় সড়কের নির্মাণ কাজ চলছে, যার ফলে গাড়ির গতি কম রাখা এবং অন্য গাড়ির থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শাহডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, এই ক্যানেল মোড়ে নতুন সেতু নির্মাণের কারণে এই সেতুটি বন্ধ রয়েছে এবং বেলাকোপা শিলিগুড়ি আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নাওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত 2 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। মার্কিন ইরান শান্তি চুক্তিতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান, যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি আজ প্রথম জ্যোতির্লিঙ্গ

সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশগ্রহণ করবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথবাক্য পাঠ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে 126 সদস্যের বিধানসভায় 102টি আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহান দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হবে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপ্পাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা কাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। তামিলাগা ভেত্রিক আজাগাম টিভিকের প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে এই মাসের 13 তারিখের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর 14তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন ধরে বিধানসভা বসবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদ তরীর যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এম ভি হান্ডিয়াস নামের ওই ডাচ জাহাজে 2 ভারতীয় সহ প্রায় 150 জন যাত্রী ভ্রমণ করছিল। এদের মধ্যে বেশ কিছু যাত্রী প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত। জাহাজটি গতকাল স্পেনে এসে পৌঁছলে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই প্রমোদতরীর সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত একটি প্রমোদতরীতে 2 ভারতীয় নাগরিক এখন সুস্থ এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। স্পেনের ন্যাশনাল সেন্টার ফর ইমার্জেন্সি মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন জানিয়েছে, জাহাজে কর্মরত 2 ভারতীয় কর্মীকে নেদারল্যান্ডসে নামানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন। তাদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান

পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই প্রতিক্রিয়াটি পাঠানো হয়। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছেন, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষ বিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মজুদ কর্মসূচির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনায় তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরান সতর্ক করেছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযানের পাশাপাশি ফরাসি বা ব্রিটিশ যুদ্ধজাহাজের যে কোনো মোতায়েনের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাত ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 3-4 দিন এই পরিস্থিতি থাকবে। দিনের বেলায় কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজস্থানের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে পারে। এদিকে আসাম, মেঘালয়, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশ কিছু অংশে একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রা তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকতে পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 বক্সিং চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের 6 জন বক্সার ফাইনালে উঠেছেন এবং বাকি 7 জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCA স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। অন্যদিকে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 উইকেটে মুম্বাই ইন্ডিয়ানসকে ও চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। রাজ্যের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে। 2019 ব্যাচের IAS আধিকারিক পি প্রমথ এবং 2020 ব্যাচের IAS আধিকারিক নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রী দপ্তরে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। দেশে সম্ভাব্য তাপপ্রবাহ পরিস্থিতি ও বন্যা মোকাবিলায় একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা 3-4 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। ISL ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত সংবাদে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত বিশ্বব্যাপী জ্বালানি সংকট ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই এই পরিস্থিতির মোকাবিলা সম্ভব হয়েছে। তবে বর্তমান সময়ে জ্বালানির নিয়ন্ত্রিত ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি বলে তিনি দেশবাসীকে সতর্ক করেছেন।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যগুলি শুধুমাত্র প্রয়োজনেই বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার যেমন সাশ্রয়ী হবে, তেমনি আন্তর্জাতিক যুদ্ধের প্রতিকূল প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড পনা দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। একটি প্রতিবেদন।
2: শনিবার শপথ গ্রহণের পর এবার প্রশাসনিক কাজকর্মে হাত দিতে চলেছে রাজ্যের নতুন সরকার। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে 14 তলার ক্যাবিনেট রুমে বসবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকে শপথ নেওয়া আরও 5 জন মন্ত্রীর দপ্তর বণ্টনও হতে পারে, সেই সঙ্গে অন্যান্য দপ্তরের মন্ত্রীদেরও নাম ঘোষণা করা হতে পারে। প্রথম বৈঠকেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশনের কার্যকর করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদিন বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য 3 দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে আগামীকাল নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম বা প্রোটিম স্পিকার। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটিম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী গতকাল নবান্ন চত্বর এবং আশেপাশের এলাকা পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেছেন তাঁরা। 2019 ব্যাচের IAS আধিকারিক পি প্রমথ এবং 2020 ব্যাচের IAS আধিকারিক নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রী দপ্তরে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে পি প্রমথ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তল নিযুক্ত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক পদে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দপ্তরে কর্মরত সহকারী সচিব পবিত্র চক্রবর্তীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পাঠানো হয়েছে। আলিপুরে রাজ্যের অতিথিশালা সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে গতকাল বৈঠকে বসে রাজ্য প্রশাসন। ওই ভবনের নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তবে মুখ্যমন্ত্রী ওই ভবনে থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বর্তমানে চিনার পার্কে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে গতকাল এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: কংগ্রেস নে করাপশন কো বড়ায়া, পরিবারবাদ কো বড়ায়া আর সাংবিধানিক সংস্থাও কা গলা গোঁটনে কা কাম কিয়া। জব টিএমসি বনি তো উসনে কংগ্রেস সে ইয়ে সারি বুরাইয়া সিখ লি, সাথ হি লেফট কি ভি জিতনি বুরি আদতে থি ও ভি টিএমসি নে আপনা লি। টিএমসি নে अपने इस तानाशाही मॉडल में बंगाल को बेड़ियों से जकड़ दिया था।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল সরকারের জমানায় যেসব শিক্ষক কর্মচারী ছাত্র যুবরা বঞ্চিত হয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সরকারের দায়িত্ব হওয়া উচিত। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, গণতন্ত্রে মানুষের মতামত শেষ কথা বলে।
3: যারা যারা বঞ্চিত হয়েছে বাংলায় শিক্ষক কর্মচারী ছাত্র যুবক, নতুন সরকারের দায়িত্ব তাদের সকলকে তাদের নিজ নিজ অধিকার যদি দেয় তাহলে বাংলার মানুষ বুঝবে যে তারা যে কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী কাজ করছে। তাহলে বাংলার মানুষ আগামী দিনে আবার দিদিকে যা করেছে মোদিকেও তাই করবে। মানুষের বক্তব্য এখানে শেষ কথা। তৃণমূল ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে, মানুষ উচ্ছেদ করেছে, নতুন সরকার গঠিত হয়েছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে এগুলো এখন সেগুলো পালনের সময়। সেগুলো কতটা পালিত হবে আমরা দেখতে থাকবো। মানুষের মতামত এখানে শেষ কথা বলে।
0: রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি একমঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা গতকাল সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না।
4: জিস বাম কো উলোনে ধাক্কা মার

0: কার্যক্রমে দ্রুত উদ্যোগী হবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্তচৌধুরীর ওই চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিনজন শার্প শুটারকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। ধৃতদের ভবানী ভবনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলেছে। দেশের সম্ভাব্য তাপপ্রবাহ পরিস্থিতি ও বন্যা মোকাবিলায় একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তর এনডিএমএকে এ ব্যাপারে বিস্তৃত সমীক্ষার নির্দেশ দেন। বৈঠকে জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে চেক ড্যাম ব্যবস্থাকে শক্তিশালী করার উপরেও জোর দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। হুগলির আরামবাগের ডঙ্গল এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে বিপুল পরিমাণে জব কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর থান কাপড়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে গতকাল বন্ধ থাকা পার্টি অফিসটি খোলেন বিজেপি কর্মীরা। আইএসএল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লীগ তালিকার শীর্ষে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিনজন শার্প শুটার গ্রেপ্তার। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

নজরুল গীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি সংবাদ ও পরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, মনের অনুষ্ঠান, হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন 9434076705। এই অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, ভাস্কর। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে অনেক কথা হবে, গল্প হবে, এবং আজকে আপনারা জানেন ন্যাশনাল টেকনোলজি ডে, এবং এই ন্যাশনাল টেকনোলজি ডে নিয়ে আজকে আপনাদের সঙ্গে অনেক কথা হবে। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। হ্যালো আকাশবাণী অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান, এবং আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের মনের কথা বলার অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান এই হ্যালো আকাশবাণীতে। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আজকে আরও একবার জানিয়ে দিই, আজ ন্যাশনাল টেকনোলজি ডে, এবং এই ন্যাশনাল টেকনোলজি ডের ওপরে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা শেয়ার করবেন আপনাদের নানান বিষয়, এবং সমস্ত দিন আজকে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায়, আমাদের কর্মস্থলে, বাড়ি থেকে শুরু করে আমাদের কর্মস্থলে এই টেকনোলজির সাহায্য আমাদের কিন্তু নিতে হয় প্রতিদিন প্রতিনিয়ত, এবং সেই সব নিয়েই আপনাদের সঙ্গে আজকে কথা হবে, অনেক কথা হবে। আপনারা শেয়ার করবেন আমাদের সঙ্গে আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন 9434076705 এই নম্বরে, হ্যালো আকাশবাণী এই অনুষ্ঠানে। তবে আমরা অনুষ্ঠান শুরুর আগে একটা গান শুনে নিই।

0: বৈরাগ ছবির গান শুনলেন সুরাজ কুমার এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, এবং হ্যাঁ, হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705। এই নম্বরে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের নিজের অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, এই হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705। আমরা আগেই বলেছি যে আজ ন্যাশনাল টেকনোলজি ডে, এবং আপনারা জানেন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের বিভিন্ন টেকনোলজির কিন্তু আশ্রয় নিতে হয়, সাহায্য নিতে হয়। কিভাবে সেই টেকনোলজি আমাদের জীবনে একটা বড় অংশ জুড়ে রয়েছে তা নিয়েই আপনাদের মতামত শুনব, আপনাদের কথা শুনব, আপনাদের বক্তব্য শুনব। আপনারা শেয়ার করুন আমাদের 9434076705 এই নম্বরে।
1: एक बात मैं अपने दिल में लिए न जाने कब से फिरता हूँ।
2: क्या?
1: कि वो सारे प्रेम पत्र उस मोटी की बजाय अगर तुम मुझे लिखती तो कैसा होता?
2: मैं?
1: और मैं हाथ छोड़ दूँ?
0: আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত। মাঠে
3: এখন ওই মাঠে নিয়ে যাচ্ছি, আমার তো ওই জৈব পদ্ধতি গোবর সার নিয়ে।
0: হুম হুম, জানি আপনার সঙ্গে আমাদের বহুবার কথা হয়েছে, এবং আপনি প্রতিবারই কিন্তু ওই মাঠে থেকে, এই সময়টা আপনার মাঠে যাওয়ারই সময়, রেডিও নিয়ে আপনি মাঠে যান, এটা আমাদের অত্যন্ত ভালো লাগে এই কথা শুনে যে যে রেডিওর প্রতি আপনার ভালোবাসা, রেডিও শোনার প্রতি আপনার যে একটা আগ্রহ সেটা সত্যি খুব ভালো। এখন কি করছেন? মাঠেই রয়েছেন?
3: হ্যাঁ, আসলে রেডিওটার সারা বিকল্প নাই, রেডিও যেভাবে থাকবে থাকবেই, ও ও কারো সঙ্গে মিল দিতে পারবে না রেডিওর মতো। হ্যাঁ,
0: ঠিকই ঠিকই,
3: ও আপন মনে চলে। হ্যাঁ,
0: একদম,
3: তুমি কাজ করে যাও। তবে আবার সবসময় আবার টেকনোলজির মাধ্যমে থাকা যাবে না, কিছু নিজের হাতে পরিশ্রম করতে হবে। আবার
0: নিশ্চয়ই, একদম তাই।
3: যদি খালি আমি মেশিনের দ্বারাই সবকিছু করি, সবকিছু চাষবাস মেশিনের দ্বারা, তাহলে হবে না, আমাকে কিছু হাতের কলমে সবই করতে হবে, তবে টেকনোলজি কি আবার আরো নতুন নতুন আবিষ্কার আসবে। এটাই হচ্ছে মূল,
0: মানে হস্তশিল্প যেটা আর কি, মানে হাত দিয়েও বিভিন্ন শিল্পর কাজকর্ম আমাদের হয়, এখনো হয়, আমাদের গ্রামে গঞ্জেও হয়, প্রচুর জিনিসপত্র তৈরি হয়।
3: যেরকম আমি চাষ করে গেলাম ট্রাক্টর দিয়ে, আমি ওষুধ দিলাম মেশিন দিয়ে, সবদের টেকনোলজি, কিন্তু আমি আমি যদি হাতে আর পায়ে যদি না হাঁটি, এই বা কাঁধে যদি ভর না নি, শরীর তো শক্ত হবে না।
0: নিশ্চয়ই,
3: এই জন্য শরীরকেও একটু বুদ্ধি কৌশল, এটাও একটা টেকনোলজি, সেটাকে কাজে লাগাতে হবে। আমি আমি কিভাবে কাজটাকে সহজ করব,
0: একদম
3: এইগুলো নিয়ে চলতে হবে।
0: একদমই তাই, একদমই তাই। শুধুমাত্র মানে টেকনোলজির ব্যবহার

0: কিছু কথা বলে দিলাম, তাহলে তো
1: না
0: আমার
1: নিশ্চয়ই কিছু
0: মিত্রের রাতে
1: আচরণ
0: যাবে।
1: বিধি তো থাকেই, সেইটার জন্যই
0: হ্যাঁ,
1: করা হয়। তো
0: এখন
1: এখন আবার আমরা নতুনভাবে চালু করেছি।
0: নতুন আবার পেরিয়ে আসলাম। হ্যাঁ, তো এখন আবার এই এই মাধ্যমকে নিয়ে আমরা চলবো।
1: একদম
0: হ্যাঁ
1: সেই আগের মতন
0: হ্যাঁ,
1: আবার আপনাদের সঙ্গে
0: আগের মতো
1: যোগাযোগ।
0: সচ্ছল। হ্যাঁ
1: একদমই তাই। খুব ভালো থাকবেন প্রফুল্লবাবু,
0: হ্যাঁ,
1: আপনি আজকে
0: ঠিক
1: সারাদিন,
0: আছে। আরো
1: আপনার ভালো
0: নতুন নতুন
1: কাটুক।
0: শ্রোতা বন্ধুরা আসুক। হ্যাঁ, ওরা জানতে পারে নাই হয়তো কিছুদিন যে আমাদের
1: হ্যাঁ
0: লাইভটা বন্ধ ছিল, তারা
1: হ্যাঁ সেই
0: আসুক।
1: কারণে হয়তো, হ্যাঁ হ্যাঁ
0: পরস্পরকে জানিয়ে দিতে হবে আমাদেরকে
1: একদম নিশ্চয়ই।
0: যে
1: আপনারা
0: অনুষ্ঠানটা
1: সবাই, আমরা
0: কি
1: যদি
0: হয়েছে।
1: সবাই মিলে দায়িত্বটা নিই যে আমাদের এই
0: হ্যাঁ
1: লাইভ ফোন ইন আবার শুরু হয়েছে,
0: শুরু
1: এই
0: হয়েছে,
1: বার্তাটা যদি
0: ঠিক
1: আমরা দিতে
0: হয়েছে।
1: পারি তাহলে নিশ্চয়ই আবার
0: হ্যাঁ হ্যাঁ
1: আগের মতন আবার সেই জমজমাট, এখনো জমজমাটই রয়েছে,
0: হ্যাঁ
1: আরো জমজমাট হয়ে উঠবে, তাই না?
0: হ্যাঁ
1: একদম একদম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে
0: ঠিক
1: প্রফুল্লবাবু,
0: আছে,
1: আপনি ভালো
0: ধন্যবাদ
1: থাকবেন,
0: ধন্যবাদ।
1: সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের অত্যন্ত পরিচিত এবং অনেক পুরনো একজন শ্রোতা বন্ধু, যিনি আমাদের নিয়মিত টেলিফোন করেন, প্রফুল্লবাবু, আমাদের এতক্ষণ তার সঙ্গে কথা বললাম। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি, নমস্কার দাদা।
1: হ্যাঁ
2: আমি
1: নমস্কার, বলুন।
2: হ্যাঁ, সৌভিক সরকার বলছিলাম কলকাতার থেকে।
1: হ্যাঁ হ্যাঁ, সৌভিকবাবু, সৌভিকবাবু আপনিও তো আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত আমাদের টেলিফোন করেছেন হ্যালো আকাশবাণী এই অনুষ্ঠানে। কেমন লাগছে আজকের অনুষ্ঠান?
2: খুবই ভাল লাগছে, আর
1: হুম হুম
2: বিশেষ করে আপনি যে টপিকগুলো নিয়ে আসেন, সত্যি আজকেও যেমন
1: হ্যাঁ
2: প্রযুক্তি।
1: ঠিকই তাই।
2: হ্যাঁ, আসলে আমাদের প্রযুক্তি না দেখবেন যে সময়ের সাথে সাথে তালে তালে বদলাতে থাকে আর কি।
1: হুম হুম
2: আপনি যেমন ঘড়ি যেমন পরেন,
1: ঠিক।
2: আমাদের বাবা কাকারা যখন ঘড়ি পরতো তখন দম দিয়ে চালাতে হতো,
1: হুম হুম
2: তারপরে আস্তে আস্তে ঘড়িটা দেখুন কি সুন্দর ভাবে পরিবর্তন হয়ে গেল, ওটা ওটা ব্যাটারি দ্বারা চালিত হতে থাকলো।
1: ঠিকই।
2: এবং এখন বর্তমান সময় যে ঘড়িগুলো ব্যবহার হয় সেটা স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করা
1: হুম
2: হয়, শুধু চার্জ দিতে হয়, ব্যাস আপনাকে সবকিছু বলে দেবে, আপনার হার্ট বিট বলে দেবে,
1: ঠিক
2: আপনাকে সবকিছু, আপনি
1: ঠিকই
2: কতটা কতটা স্টেপ নিয়েছেন
1: ঠিক,
2: সবকিছু আপনাকে বলে দেবে,
1: কতটা ক্যালোরি বার্ন করলেন আপনি আজ সারাদিনে
2: কতটা
1: হেঁটে।
2: বার্ন
1: হ্যাঁ
2: হলো সেটা। হ্যাঁ ঠিক। এবং দেখুন আপনি, আমি যে ফোনের মাধ্যমে কথা বলছি সেটাও কিন্তু স্মার্টফোন, একটা
1: হুম
2: কিপ্যাড ফোন টাইপের ছিল, টাইপ ইয়ে করে করতে হবে।
1: ঠিকই।
2: আর আমি যেমন এখন সত্যি বলতে গেলে সময়ের সাথে হচ্ছে বলে আমি কলকাতার থেকে আপনাদের শুনতে পাচ্ছি, অত দূর থেকে আপনাদের
1: একদম তাই,
2: শুনতে
1: এটাও
2: পাচ্ছি,
1: তো একটা টেকনোলজির কারণেই,
2: এটা
1: তাই না?
2: একটা টেকনোলজি।
1: একদম।
2: হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে শুনতে পাচ্ছি, না হলে হয়তো কি হতো জানি না, কিন্তু এত দূর থেকে যে শুনতে পাচ্ছি আপনারা
1: হুম
2: যে বলছেন, আপনাদের সাথে টপিক কি দিচ্ছেন পরিষ্কার, একদম
1: ঠিক,
2: সুন্দর পরিষ্কার ভাবে শুনতে
1: মানে
2: পাচ্ছি,
1: একদম ঝকঝকে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আপনি,
2: একদম
1: পরিষ্কার,
2: মানে
1: ঠিক।
2: এত সুন্দর, মানে মানে ইয়ে করে আমরা যে আধুনিক তালে তালে যে আমরা যে প্রযুক্তি জিনিসটা হচ্ছে, আসলে
1: হুম
2: আমরা প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করছি, কিভাবে ইউজ করছি, সেটা সবসময় আমাদের উপর নির্ভরশীল দাদা।
1: ঠিকই, একদমই তাই।
2: হ্যাঁ, আমি কিভাবে ব্যবহার করব না করব সেটা আমার নিজের ওপর,
1: হুম
2: আসলে আমি যদি কোনো খারাপ কাজে ব্যবহার করি সেটা আমার উপর, যদি ভালো কাজে ব্যবহার করি সেটা আমার উপর।
1: হুম হুম
2: আসলে
1: হুম
2: প্রযুক্তি সবসময় আসেই মানুষের কাছে একটা আশীর্বাদ হয়।
1: ঠিকই,
2: আপনি হ্যাঁ, এবং সেটা আপনাকে সেইভাবে আর কি ইউজ করতে হবে, সেইভাবে আর কি ইয়ে করতে হবে দাদা, এটাই আমি বলবো।
1: একদমই তাই, একদম ঠিক বলেছেন সৌভিকবাবু। আপনি আজকের কি প্রোগ্রাম আপনার, কি করছেন আজ সারাদিন?
2: আজকে সারাদিন আপনাদের ওই যেমন অনুষ্ঠান যেমন শুনছি, আর
1: বাহ,
2: কিছুক্ষণ পরই আর কি টিফিন খেয়ে আমি
1: বেরিয়ে যেতে হবে।
2: মানে নিজের কর্মস্থানে বেরিয়ে যাবো আর কি, 9টার পরেই আর কি,
1: ঠিক,
2: তারপরে
1: একদম একদম।
2: বাড়ি ফিরে, বাড়ি ফিরে আমি আসলে একটু কিছুক্ষণের জন্য একটু ক্যারাম খেলি আর কি,
1: বাহ, খুব ভালো,
2: একটু মনটা একটুখানি
1: মনটা, হ্যাঁ একদম
2: শান্তি
1: ঠিক,
2: একটু
1: একদম
2: ইয়ে
1: ঠিক।
2: করি আর কি, এটাই করি দাদা।
1: অনেক অনেক ভালো থাকবেন সৌভিকবাবু, আপনি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি নিয়মিত টেলিফোন করবেন আমাদের, ভালো
2: হ্যাঁ,
1: থাকবেন,
2: ভালো
1: সুস্থ থাকবেন।
2: আপনাদের সাথে কথা বলে সত্যি মন ভালো হয়ে যায়। নমস্কার দাদা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার। আমরা এতক্ষণ ছিলাম আমাদের কলকাতার একজন শ্রোতা বন্ধু, কলকাতা থেকে টেলিফোন করেছিলেন সৌভিক সরকার, তিনি আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত টেলিফোন করেন। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার। হ্যালো, শুভ সকাল, শুভ সকাল। হ্যাঁ, শক্তিগড় থেকে বলছেন, একটু আমি না একটু আপনার নামটা খুব অস্পষ্ট ভাবে হলো, একটু নামটা একবার বলবেন। হ্যাঁ সরি, এর নামটা আর একবার একটু বলবেন। বিপ্লব বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপ্লব বাবু, বিপ্লব বাবু আপনিও আমাদের অত্যন্ত পুরনো শ্রোতা এবং নিয়মিত শ্রোতা। এখন কেমন আছেন?

0: আছে মোটামুটি। আজকের বিষয়বস্তু যেটা,
1: হুম
0: সেটা হলো টেকনোলজি যত খুশি এগিয়ে যাক
1: হুম
0: তাতে কোনো আপত্তি নেই,
1: ঠিক,
0: কিন্তু তার প্রয়োগটা আমাদের বুঝতে হবে।
1: হুম হুম
0: উদাহরণ হিসেবে বলছি, ধরুন টেকনোলজি এমন একটা ট্যাবলেট বের করেছিল,
1: হুম
0: সেটা বের করে দিলে একটা খেলেই আমাদের আর ডাল ভাত মাছ মাংস কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই।
1: হুম
0: সেই ক্ষেত্রে কি দেখা যাবে, এই যারা এইসব কাজের সাথে যুক্ত প্রত্যেকে বেকার হয়ে যাবে,
1: কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত, একদম,
0: হ্যাঁ যারা যুক্ত তারা বেকার হয়ে যাবে।
1: হুম
0: তাহলে আমরা টেকনোলজি যতই ডেভেলপ করুক এইটাকে আমরা ফলো করব না,
1: ঠিকই তাই,
0: তাহলে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাবে,
1: হুম
0: আমাদের সেই যে আনন্দ উপভোগ করা সেগুলো সব বন্ধ হয়ে যাবে।
1: হুম
0: আচ্ছা, তারপরে হলো স্বল্প দূরত্ব, এমন টেকনোলজি বের করে দিল সেই সত্যজিৎ রায়ের সেই এর মতো, ইচ্ছা করলেই চলে গেলাম,
1: সত্যি তাই।
0: টেকনোলজি সেখানে যেন আমরা প্রয়োগ না করি,
1: হুম
0: আমরা দুপা হেঁটে আমরা কষ্ট করে শারীরিক যেটা কষ্ট সেটা যেন বজায় থাকে। অর্থাৎ টেকনোলজি আবিষ্কার হতে আপত্তি নেই, কিন্তু প্রয়োগটা যথাযথ জায়গায় করতে হবে,
1: একদমই তাই।
0: তার না হলে আমরা আমাদের বিপদ ডেকে আনবো।
1: হুম
0: তারপরে ধরুন ভাবাবেগের প্রশ্ন আছে, মানুষের জন্ম মৃত্যু বিবাহ
1: হুম
0: সত্যের আদি
1: ঠিক,
0: যদি আবিষ্কৃত হয়ে গেল কিছুই থাকলো না মনে করছে,
1: তাই তো, মানে টেকনোলজিকে আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু খুব সাবধানে করতে হবে,
0: খুব সাবধানে,
1: ঠিক,
0: সেটা যেন অন্যদিকে কোনো ক্ষতিকারক কিছু না
1: হুম
0: হয় এই আর কি।
1: একদম তাই। বিপ্লববাবু, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ, নমস্কার। বিপ্লববাবু ফোন করেছিলেন, বিপ্লব কুমার শিকদার শক্তিগড় শিলিগুড়ি থেকে টেলিফোন করেছিলেন, এবং বিপ্লববাবু আমাদের অনেক পরিচিত শ্রোতা এবং নিয়মিত শ্রোতা, আমাদের টেলিফোন করেন, আমাদের টেলিফোনে তার মূল্যবান মতামত তিনি আমাদের জানান। অনেক অনেক ভালো লাগলো বিপ্লববাবু আপনার সঙ্গে কথা বলে। আমরা একটা গান শুনে নিই এবার, গান তো অবশ্যই শুনবো, তবে আমাদের একজন শ্রোতা বন্ধু কিন্তু টেলিফোন করেছেন, তা ওনার সঙ্গে কথা বলে নিই, কথা বলে নিয়ে তারপর আমরা গান শুনবো। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার দাদা, ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ চলছে, ভালো আছি সকলের আশীর্বাদে।
1: আপনার নামটা একটু বলবেন।
2: হ্যাঁ আমি মেঘলিগঞ্জ ব্লকের রানীরহাট সুজিমিল পাড়া থেকে বলি তো সব সময়।
1: হ্যাঁ হ্যাঁ,
2: বিকাশ রায়,
1: বিকাশ বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ স্যার,
1: বিকাশ বাবু,
2: বলুন।
1: হ্যাঁ বলুন, আজকে আজকে কি করছেন সকাল থেকে, রেডিও শুনছেন?
2: চলছি, আমাদের আত্মীয় আছে, বেশ বড় আত্মীয় আমার ভাইরা ভাই,
1: হুম হুম,
2: জামাই মেয়ে জামাই,
1: আচ্ছা,
2: এই চলছে আনন্দের মধ্যে চলছে।
1: বাহ, খুব ভালো খুব ভালো, মানে একদম গোটা পরিবার নিয়ে একদম।
2: হ্যাঁ ওদের বাড়ি শিলিগুড়ি।
1: আচ্ছা শিলিগুড়িতে, আচ্ছা আচ্ছা, তো ওখানে গিয়েছে মেকলিগঞ্জে সবাই, ভালো বেশ, গোটা পরিবার নিয়ে আপনি আজকে রয়েছেন, আনন্দ উপভোগ করছেন, খুব ভালো লাগলো শুনে। আজকে তো বিষয়টা আমরা আগেই বলেছি যে ওয়ার্ল্ড টেকনোলজি ডে আজকে, ন্যাশনাল টেকনোলজি ডে আজকে, এবং তাতে অনেকেই অনেক তাদের মতামত পোষণ করেছেন, আপনি কি বলবেন?
2: হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তি যেটাকে টেকনোলজি বলছেন,
1: হুম হুম,
2: বিজ্ঞান প্রযুক্তি নাকি?
1: একদম একদম, প্রযুক্তি, হ্যাঁ
2: ঠিক, প্রযুক্তি নিয়ে যে আমাদের গ্রাম্য প্রযুক্তি যেটা সোশ্যাল বিষয়ে,
1: হুম হুম,
2: আমরা তো কৃষি কাজ নিয়েই ব্যস্ত থাকি,
1: হুম হুম,
2: একটা বহু বিষয়ে
1: ঠিক,
2: এবার টেকনোলজি বলতে গেলে তো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কিছু হয়, তাই না?
1: নিশ্চয়ই নিশ্চয়ই, সেটাই, মানে আমাদের টেকনোলজিটাকে ব্যবহার করব, এবং সেটাও কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন আমাদের কৃষিজ সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে যেন আমরা ভুলে না যাই, সেগুলো থেকে যেন আমরা মুখ ফিরিয়ে না নিই, তাই তো? অবশ্যই সব কিছুই আমাদের দেখতে হবে, সব কিছু দেখেই আমাদের টেকনোলজিটাকে ব্যবহার করতে হবে, একদম। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
2: জলপথে চলতে পারছি, প্রযুক্তির আর তুলনা হয় না,
1: তাই তো, নিশ্চয়ই,
2: ঈশ্বর ঈশ্বর ধন্য,
1: তাই তো,
2: কি বলেন দাদা?
1: একদম তাই, ঠিকই বলেছেন, একদম।

0: আর সায়েন্সিক প্রযুক্তি বা বিজ্ঞান টেকনোলজি,
1: সায়েন্স এন্ড টেকনোলজি, ঠিক
0: চলি। ঠিক আছে, ধন্যবাদ,
1: ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
0: আমি গান চাই শোনাতে পারবেন, কুমার শানুর গান দিবেন?
1: আচ্ছা ঠিক আছে, কুমার শানুর গান। আচ্ছা কুমার শানু, আপনি কুমার শানুর ফ্যান নাকি?
0: আমি কুমার শানুর গান বিভিন্ন শিল্পীর গান আমি ভালোবাসি।
1: আচ্ছা আচ্ছা,
0: আরো অনেক।
1: বাহ, খুব ভালো ভালো, আমরা চেষ্টা করছি আপনার পছন্দের শিল্পীর গান শোনানোর জন্য চেষ্টা করছি। ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার,
1: নমস্কার,
0: নমস্কার দিলাম,
1: নমস্কার, নমস্কার। আমরা তবে একটা গান শুনে নিই।

0: দিল জালে ছবির গান শুনলেন কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। আমাদের সময় শেষ, তাই হ্যালো আকাশবাণী অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের আজকের যে বিষয় ছিল, অর্থাৎ ন্যাশনাল টেকনোলজি ডে, এ নিয়ে অনেক শ্রোতাবন্ধু আমাদের তাদের মতামত জানিয়েছেন। আরও টেলিফোন আসছে আমাদের, কিন্তু যেহেতু সময় শেষ, আমাদের অনুষ্ঠান আর আমরা রাখতে পারছি না। আগামীকাল আরও অনেক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব হ্যালো আকাশবাণীতে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, আপনাদের সঙ্গে কথা হবে। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করে আপনাদের মতামত জানাবেন। নমস্কার। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয়, তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্না দের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটার গ্রেপ্তার। পশ্চিম এশিয়া সংঘাত রোধে শান্তি চুক্তির ইরানের সর্বশেষ প্রস্তাব খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত বিশ্বব্যাপী জ্বালানি সংকট ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে বর্তমান সময়ে জ্বালানির নিয়ন্ত্রিত ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি বলে তিনি দেশবাসীকে সতর্ক করেছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যগুলি শুধুমাত্র প্রয়োজনীয় বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: सोना केनार ব্যাপারেও देशवासी के सतर्क থাকতে বলেছেন श्री मोदी।
2: एक जमाना था जब संकट आता था तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे।
0: প্রধানমন্ত্রী আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন। পরে একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে একটি রোড শোরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করছেন।
3: শনিবার শপথ গ্রহণের পর
0: নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গাঢ় বর্ণনা দেওয়া হবে। একটি প্রতিবেদন।
3: শনিবার

0: শপথ গ্রহণের পর এবার প্রশাসনিক কাজকর্মে হাত দিতে চলেছে রাজ্যের নতুন সরকার। আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের 14 তলার ক্যাবিনেট রুমে বসবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকে শপথ নেওয়া আরও 5 জন মন্ত্রীর দপ্তর বণ্টনও হতে পারে, সেই সঙ্গে অন্যান্য দপ্তরের মন্ত্রীদেরও নাম ঘোষণা করা হতে পারে। প্রথম বৈঠকেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশনের কার্যকর করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদিন বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় 3 জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবনে ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারিশ দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলেও সূত্রের খবর। উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের পেছনে ভিন রাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। গতকালই সিআইডি এবং এসটিএফ আততায়ীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। জানা গিয়েছিল বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা। আগেই জানানো হয়েছে, গত 6ই মে মধুমগ্রামে রাস্তায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে আয়োজিত হবে। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা আগামীকাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তির প্রতিরোধ সংক্রান্ত আলোচনা এই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তারা সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষ বিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী 13 থেকে 15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী অবরোধ, বিশ্বব্যাপী জ্বালানি সংকট সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রযুক্তিবিদ এবং যুবদের জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির উন্নয়নের দ্বারা দেশের অগ্রগতিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় প্রযুক্তি দিবসে দেশের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং গবেষকদের একনিষ্ঠতা ও উদ্ভাবনী শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি দেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং অগ্রগতির নেপথ্যে থাকা কারিগরদের নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানান। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে জামিনে তার কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে খবর। 54 বছর বয়সী মানবাধিকার কর্মী গত 2 সপ্তাহ আগে কারাগারে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট এবং রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 3-4 দিন একই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে 4 ধাম যাত্রা তীর্থযাত্রী ও পর্যটকদের সতর্ক থাকতে এবং নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য প্রশাসন। IPL ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCS স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম পালা বদলের পালা। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। পরিবর্তন জগতের স্বাভাবিক নিয়ম। কোনো দেশ বা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির ক্ষমতা দখল ভারতীয় রাজনীতিতে এতটাই তাৎপর্যপূর্ণ যে শুধু সংখ্যার বিচারে তা পরিমাপযোগ্য নয়। বিজেপির উৎস সংগঠন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে পদ্মফুলের বিকাশ ঘটানোর বড় স্বাদ ছিল বাজপেয়ী আদবানি জুটি। আক্ষেপও করতেন তা নিয়ে। সেই 1998 সালে তৃণমূল কংগ্রেসের উদ্ভবের সময় থেকেই বিজেপি চেষ্টা করে আসছিল এই স্বপ্ন পূরণের। 2021-এর বিধানসভা নির্বাচনে 3-77, তারপর 2026-এর এই ভোটে মোদী অমিত শাহ জুটি সেই স্বপ্ন পূরণ করলে মানসিক ও তাত্ত্বিক দিক থেকে ভাজপা নেতৃত্বের এ এক বিশাল জয় ও সন্তোষ। স্বাধীনতার পর এই প্রথম বঙ্গ বিজয় করে অঙ্গবঙ্গ কলিঙ্গের পাশাপাশি সমগ্র পূর্ব সীমান্তের একক নিয়ন্ত্রক এখন বিজেপি। এবারের ভোটে বিশেষ করে 2024-এর অগাস্টে বাংলাদেশে পট পরিবর্তনের পর বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলি বঙ্গ বিজয়ের জন্য একসঙ্গে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার নজির ভূভারতে মেলা দুষ্কর। সম্ভবত জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই রাষ্ট্রবাদী এই সংগঠনের এই দুর্মট প্রয়াস, এমনটা ভাবলে ভুল হবে না। তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি, অপশাসন, বেকারি, যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা, শিক্ষা, স্বাস্থ্য, রেশন কেলেঙ্কারি, বালি, কয়লা, গরু পাচারে নেতাদের নাম যুক্ত হয়ে পড়া, নেতামন্ত্রীদের জেল, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, কর্মীদের ডিএ নিয়ে গড়িমসি, সর্বোপরি আর্জিকর কাণ্ড নিয়ে শহরের শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে গণবিক্ষোভ আন্দোলন, তৃণমূল শাসনের বিরুদ্ধে রাজ্যের একটা বিশাল অংশের মানুষকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তুলেছিল। SIRএ লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, নির্বাচনী প্রশাসনিক ব্যবস্থাপনা, এমনকি বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে নির্ভয়ে রেকর্ড পরিমাণ ভোটদান বিজেপির সহায়ক হয়েছে বলে কেউ কেউ মনে করেন। সাফল্য এসেছে সমবেত প্রয়াসে। খেলা মেলা মৎস্যবের সরকার অভিধায় সমালোচিত তৃণমূল কংগ্রেস সরকারের বিপ্রতিপে একাধিক জনমুখী সংকল্প নিয়ে রাজ্যে এখন আসীন নতুন বিজেপি সরকার। এবঙ্গের ভোটারদের বিজেপির কাছে এখন অনেক প্রত্যাশা। নির্বাচনী সংকল্পপত্রই এই প্রত্যাশার উৎস। 7.5 লক্ষ কোটি টাকারও বেশি ঋণভারে জর্জরিত একটি রাজ্য সরকার কীভাবে এই প্রত্যাশা পূরণ করে পর্যবেক্ষকদের তার উপর অবশ্যই নজর থাকবে। রাজ্যের প্রায় 8,200 স্কুল বন্ধের মুখে। শিক্ষা, শিল্প, বকেয়া উন্নয়নী প্রকল্পের রূপায়ণ, কর্মসংস্থান সবেতেই এরাজ্যের মানুষ বেশ কিছুদিন যাবৎ নেই রাজ্যের বাসিন্দা। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রকল্প কবে থেকে শুরু হবে তা জানতে মহিলারা উদগ্রীব। 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালু করার সংকল্প ভোটারদের মধ্যে যথেষ্ট সাড়া জাগিয়েছিল। নতুন প্রজন্মের ভোটাররা চাকরির আশায় বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁদের আশা, যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন, দুর্নীতি হবে না, ভারী শিল্প কর্মসংস্থান প্রকল্প রূপায়িত হবে। মনে রাখা দরকার, দীর্ঘ 49 বছর পর কেন্দ্র ও রাজ্যে একই দলের, বিজেপির ভাষায় ডাবল ইঞ্জিন সরকার। কাজেই কেন্দ্রের বঞ্চনা শব্দবন্ধটি আর প্রযোজ্য হবে না, একথা নিশ্চিতভাবেই বলা যায়। 100 দিনের প্রকল্প বা আবাস যোজনা আর বন্ধ থাকবে না, রাজ্যবাসীর এটা বিশ্বাস। আর বাঙালি যেন না ভাবেন তাঁদের ভাষা ও সংস্কৃতি নতুন জামানায় কোণঠাসা হয়ে পড়েছে, এ কিন্তু বাঙালির স্বাভিমান যা অত্যন্ত মূল্যবান। কবি বলেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। কে কাকে ভোট দিয়েছেন, কে কাকে ভোট দেননি, এখন এসবের ঊর্ধ্বে উঠতে হবে। বঙ্গবাসীর তাই আশা, ধর্ম জাত পাত বর্ণ দলমত নির্বিশেষে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মতো কাজ হবে। কারণ গণতন্ত্রে নির্বাচিত কোনো রাজ্য সরকার সমগ্র রাজ্যবাসীরই সরকার। যারা ভোট দিতে পারেননি বা বিজয়ী দলকে ভোট দেননি, সেই সরকার তাঁদেরও, তাঁদেরও সেই একই মুখ্যমন্ত্রী। কাজেই উন্নয়নের সুফল যাতে সবাই পান তা নিশ্চিত হওয়া দরকার। ধর্ম এখানে কোনো বাধা হবে না এমনটাই প্রত্যাশা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন ভজন, শিল্পী জগজিৎ সিং।

0: ভজন শুনলেন জগজিৎ সিংহের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে হিন্দি ভাষা শিক্ষার আসর।
1: আজকের আসরে আমরা হিন্দি সাহিত্যিক জয়শঙ্কর প্রসাদে একটি গল্প পড়ব। গল্পটির নাম ভিখারিণী। আমরা গল্পটি সংক্ষেপে পড়ব। আজ হাম জয়শঙ্কর প্রসাদ কি কাহানি পড়েঙ্গে। কাহানি কা শীর্ষক হে ভিখারিন। হম ইস কাহানি কো সংক্ষেপ মে পড়েঙ্গে।
2: আপনি বাংলায় বললেন ভিখারিনে, কিন্তু হিন্দিতে ভিখারিন বললেন কেন?
1: ঠিকই ধরেছ, বাংলায় আমরা বলি ভিখারি ভিখারিনী। তুমি একটা শব্দ বলতে পারবে?
3: মালি, মালি থেকে মালিন,
1: মালিনী, মালিনী।
3: হ্যাঁ, মালি থেকে মালিনী।
1: ঠিক এইভাবে হিন্দিতে কিন্তু আমরা যখন প্রয়োগ করি, আমরা বলি ভিখারি ভিখারিন, মালি মালিন। অনিন্দ, তুমি গল্পটি পড়ো।
3: হ্যাঁ, জাহ্নবী আপনে বালু কে কম্বল মে সো রহি থি।
1: জাহ্নবী আপনে বালু কে কম্বল মে সো রহি থি। জাহ্নবী নদী বালির কম্বলের উপর ঘুমুচ্ছিল। জাহ্নবী মানে কোন নদীটা? গঙ্গা নদী।
2: আচ্ছা
1: আচ্ছা, আগে পড়ো।
3: চারো ওর কুহাসা ফেলা থা।
1: চারদিকে কুয়াশা ছড়িয়েছিল। কুহাসা, কুয়াশা। আচ্ছা,
3: ধীরে ধীরে পূর্বাকাশ মে স্বর্ণিম কিরণো কি আভা উভর রহি থি।
1: ঠিক হ্যায়, ধীরে ধীরে পূর্বাকাশ মে, ধীরে ধীরে পূর্বাকাশে স্বর্ণিম কিরণো কি আভা, সোনালি আভা। উভর রহি থি মানে
3: মানে সোনালি আভা ফুটে উঠছিল।
1: ঠিক বলেছো।
3: ধার,
1: ধীরে ধীরে পূর্বাকাশে সোনালি আভা ফুটে উঠছিল। আচ্ছা বলো।
3: ধার্মিক লোক স্নান করনে আনে লাগে।
1: ধর্মবান ব্যক্তিরা স্নান করবার জন্য আসতে শুরু করলো।
3: জাহ্নবী নদী তীরে আসতে শুরু করলো।
1: আচ্ছা আচ্ছা, জয়িতা এবার তুমি।
2: নির্মল কি মা স্নান কর রহি থি। নির্মল বৈঠে বৈঠে ধর্মে ভিড়ু লোগো কা লোগো কো দেখ রাহা থা।
1: নির্মল কি মা স্নান কর রহি থি। এখানে দেখো, মা শব্দটা আমি এখানে লেখা আছে চন্দ্রবিন্দু দিয়ে, তাই না?
3: হ্যাঁ
1: হ্যাঁ। আচ্ছা, বাংলাতে মা যখন লিখি কিভাবে লিখি?
2: শুধু মা, চন্দ্রবিন্দু
3: ব্যবহার হয় না।
1: তাহলে এখানে এই অনুনাসিক ধ্বনিটা, এই চন্দ্রবিন্দুটা, আমরা যখনই হিন্দিতে মা শব্দ লিখি একটা চন্দ্রবিন্দু দিই, এবং উচ্চারণের সময়ও ঠিক মা, ঠিক এই অনুনাসিক ধ্বনিটা সেখানে আছে, বুঝতে পারছো? কিন্তু বাংলায় আমরা শুধু মা লিখি, এখানে অনুনাসিক ধ্বনিও নেই। কিন্তু হিন্দিতে যখন আমরা মা শব্দ প্রয়োগ করছি, তখন একটা অনুনাসিক ধ্বনি আছে। আর হিন্দিতে যখনই যে ধরনের আমরা লিখি, যে ধরনের উচ্চারণ করি, ঠিক সেইভাবে লিখি, সেই জন্য এই অনুনাসিক ধ্বনি আছে বলেই মা, এক মায়ের মা, মা আকি মাত্র উপর চন্দ্রবিন্দু ই দেতে। ঠিক, আগে পড়ো।
2: ও এ মনি মন মে হাস রাহা থা।
1: ও মনি মন হাস রাহা থা। यहाँ पर देख रहे हैं बैठे बैठे धर्म भीरु, माने धर्म भीरु, এটা অর্থটা কি হবে? নির্মল

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

শ্যামা সঙ্গীত শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এবারে অতুল প্রসাদের গান, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

অতুলপ্রসাদের গান শুনলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

কথাসুরি অনুষ্ঠানে শুনলেন আধুনিক গান শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন গুজরাটের সোমনাথ মন্দিরের 75তম পুনর্নির্মাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। প্রথমেই শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার প্রতিবারের মতো আজ আমি জুলি আপনাদের প্রিয় নারীমন অনুষ্ঠানে স্বাগত জানাই। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে মহিলাদের অনুষ্ঠান, সেখানে আমরা মহিলাদের নানান সমস্যা ও তার প্রতিকারের উপায় বিভিন্ন নাটক ও গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তাই চুপ করে বসে না থেকে আপনার সমস্যা আর মনের কথা আমাদের খুলে বলুন, হয়তো আপনি ও আপনার জীবনের সমাধান খুঁজে পেতে পারেন। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373 837 9 9 6, 8 3 7 3 8 3 7 9 9 6। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনব রীনা নামে একটি ছোট্ট মেয়ের কথা, যার বাবা মা তার ওপর তাদের প্রত্যাশার বোঝা চাপিয়ে দিয়েছিল। সেই দিন ছিল রীনার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন, আর রীনা ভয়ে আর আতঙ্কে স্কুল গেল রেজাল্ট আনতে। তারপর আসুন শুনে নেওয়া যাক কি হলো।
1: রীনার মা, ও রীনার মা।
2: হ্যাঁ, যাই। কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি?
1: আরে বাবা, তাড়াতাড়ি আসবো না তো কি, আজ আমাদের মেয়ের রেজাল্টের দিন, ও রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবে আর আমি বাড়িতে থাকবো না, তা কি করে হয়?
2: তা তুমি ঠিক কথাই বলেছো। আর হ্যাঁ, এ ব্যাগে কি, ব্যাগ ভর্তি করে ওসব কি নিয়ে এসেছো তুমি?
1: মিষ্টি গো মিষ্টি, আরে পাড়ার সবাইকে দিতে হবে না।
2: ও তাই বলো, মেয়ের জন্য এত চিন্তা করো তুমি?
1: চিন্তা করব না, ওই তো আমাদের গর্ব, দেখবে ওর জন্য সবাই আমাদেরকেও কত সম্মান করবে একদিন।
2: ঠিক আছে বাবা, ঠিক আছে, আগে তোমার মেয়েকে বাড়িতে তো আসতে দাও।
0: রীনার বাবা ও মা অনেক প্রত্যাশা নিয়ে রীনার সফলতার উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। তারা একবারও ভেবে দেখেনি তাদের এই রকম অসীম প্রত্যাশার ফলে তাদের মেয়ের স্বাভাবিক জীবন কিভাবে আতঙ্কে ভরে যাচ্ছিল। রীনা ভালো করেই জানত তার রেজাল্ট যদি তার বাবা মার প্রত্যাশা পূরণ করতে না পারে তবে তুলকালাম হবে। সেই ভয়ে আর আতঙ্কে সেই ছোট্ট মেয়ে রীনা স্কুলে না গিয়ে মালদা স্টেশন থেকে আসামগামী ট্রেনে উঠে পড়ে। আর এদিকে তার বাবা মা তার ফেরার পথ চেয়ে বসে থাকে। দুপুর গড়িয়ে সন্ধে নামে, রীনা আর বাড়ি ফেরে না। কি হলো তারপর?
2: কি গো রীনার বাবা, তুমি এখনো বসে আছো?
1: আমাকে আর কি করতে বলছো তুমি?
2: আরে বাবা, মেয়েটা যে এখনো এলো না।
1: এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না, কোথায় যে গেল, হয়তো তার বন্ধুদের সাথে খেলতে লেগে গেল নাকি রে বাবা।
2: না না না, রীনা তো কখনো এমন করে না। তুমি একবার যাও তো, রতনের মেয়ে লতা আছে না, ওই লতার সাথে ওর খুব বন্ধুত্ব, একই ক্লাসে পড়ে, দেখো লতা স্কুল থেকে ফিরেছে নাকি।
1: হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি যাচ্ছি ওখানে ওকে দেখব। লতা, ও লতা।
3: হ্যাঁ যাই। ও কাকু, আপনি আসুন আসুন। মা, ও মা, তুষার কাকু এসেছে।
1: না রে লতা, আমি ভিতরে যাব না। তুই কখন স্কুল থেকে ফিরলি?
3: অনেক আগেই এসেছি কাকু। তোমাদের রীনা কোথায়, সে আজ স্কুলে যায়নি কেন?
1: এই কি বললি তুই, রীনা স্কুলে যায়নি?
3: হ্যাঁ তো, স্কুলে যাবার সময় দেখলাম ও স্টেশনের দিকে যাচ্ছে, আমি এত করে ডাকলাম তবু একবারও শুনল না। কি হয়েছে কাকু রীনার?
1: সর্বনাশ হয়ে গেছে লতা, সর্বনাশ হয়ে গেছে।
3: কি সর্বনাশ হয়েছে কাকু? রীনা এখন কোথায়? কেন রীনা স্কুলে যায়নি?

0: হয়েছে রিনার?
1: আমি তো সেটাই ভাবছি, কোথায় গেল মেয়েটা? কেন সে স্কুলে না গিয়ে স্টেশনের দিকে গেছে? এই লতা, তুই সত্যি করে বলতো, ওর সাথে আর কে ছিল? কে ছিল ওর সাথে?
0: সত্যি বলছি কাকু, ওর সাথে আর কেউ ছিল না। আমি এত করে ডাকলাম কিন্তু ও আমার কথাই শুনল না।
1: আমি যাই রে লতা, আমি যাই। আমাকে এখন রিনাকে খুঁজতে হবে। কোথায় যে গেল মেয়েটা? আমাকে রিনাকে খুঁজতে হবে রে লতা, রিনাকে খুঁজতে হবে।

তুষারবাবু এবং সীমাদেবী পাগলের মতো তাদের মেয়েকে খুঁজতে লাগল আর একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল। কিন্তু রিনার কী হলো, কোথায় গেল মেয়েটা? তারপর

0: কে কাচ্ছে? কে কে ওখানে? এই যে তোমাকে বলছি, শুনতে পাচ্ছো? এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার?
1: আমি আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি।
0: পালিয়ে এসেছো? কিন্তু কেন কেন পালিয়ে এসেছো?
1: আজ আমাদের স্কুলে রেজাল্ট বেরোবে, আর আমি যদি আমাদের ক্লাসে প্রথম না হতে পারি তবে বাবা মা আমাকে নিয়ে অশান্তি করবে, তাই সেই ভয়ে পালিয়ে এসেছি।
0: কিন্তু মামনি, তুমি তো বড্ড ভুল করেছো। তোমার মা বাবা তোমার কাছে এই রকম চাইতেই পারে। তুমি এভাবে বাড়ি থেকে পালিয়ে এসে অনেক বড় ভুল করেছো। জানো, তোমার মা বাবাও তোমাকে কত ভালোবাসে।
1: আমি ভালো করে জানি আমার বাবা মা আমাকে একটুও ভালোবাসে না। সারা দিন শুধু বলে এটা কর ওটা কর, আমার একদম ভালো লাগে না। জানো কাকি, আমি অনেক চেষ্টা করেই দেখেছি, তবুও কখনো ক্লাসে প্রথম হতে পারিনি।
0: তোমাকে প্রথম হতেই হবে, এমন তো না যে তুমি চেষ্টা করো নাই। চেষ্টা করেছো, এটাই বড় কথা।
1: কিন্তু এই কথাটা আমার মা বাবাকে কোনো মতেই বোঝাতে পারি না, ওরা আমার কোনো কথাই শুনতে চায় না। আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না, ফিরতে চাই না।
0: এই যে তুমি আবার কাঁদছো কেন? চুপ করো, অনেক রাত হয়ে গেছে, এখন চলো। এই স্টেশনে একটা শিশু বান্ধব কেন্দ্র আছে, ওখানে চলো।
1: ওটা আবার কি?
0: শিশু বান্ধব কেন্দ্র হলো সেখানে তোমার মতো বাড়ি থেকে পালিয়ে আসা শিশুদের বাড়ি ফিরে যেতে সব রকম সাহায্য করা হয়।
1: না না, আমি ওখানে যাব না, আর আমি বাড়িতেও ফিরতে চাই না। আমি আর বাড়িতেও যাব না।
0: কেন এমন করছো? তোমার ভালোর জন্য যা করার দরকার ওনারা তাই করবেন।
1: আমার বড্ড ভয় করছে।
0: একদম ভয় নাই, আমি তো আছি তোমার সাথে।
1: সত্যি বলছেন কাকি?
0: হ্যাঁ, আমি সত্যি বলছি।
2: অবশেষে রিনা স্বপনবাবু আর এনজিপি স্টেশনের শিশুদের সাহায্যকারী এক সংস্থানের সাহায্যে কোনো অঘটন না ঘটিয়ে আবার বাড়ি ফিরল। সেই লোকদের রিনার মা বাবাকে অনেক কথা বোঝালেন। সেই লোকেরা রিনার মা বাবাকে অনেক কথা বোঝালেন। আর রিনাও কখনো আর বাড়ি ছেড়ে যাবে না এই বলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজও কত সন্তান তার বাবা মায়ের সীমাহীন প্রত্যাশার চাপে আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে স্বাভাবিক জীবনযাপনের বদলে অস্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছে। হয়তো অনেকে আবার বাবা মায়ের ইচ্ছা পূরণের চাপে সামলাতে না পেরে হয়তো বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানান অঘটন ঘটাচ্ছে, অনেকে হারিয়ে যাচ্ছে, অনেকে আবার ভয়ঙ্করভাবে জীবন অতিবাহিত করছে। আজ নারী মনের পক্ষ থেকে বাবা মাদের উদ্দেশ্যে এই অনুরোধ করছি, আপনাদের আপনাদের সন্তানদের জীবনে অবশ্যই আপনাদের প্রত্যাশা রাখতেই পারেন, কিন্তু খেয়াল রাখবেন এই প্রত্যাশা যেন আপনার আদরের সন্তানের জীবনে বোঝা হয়ে না দাঁড়ায়, আপনার প্রিয় সন্তানের জীবন যেন আতঙ্কগ্রস্ত না করে ফেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সময়ের নিয়ম মেনে আজ এই পর্যন্তই। আবার অনেক কথা হবে আপনাদের প্রিয় নারীমন অনুষ্ঠানে নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে। অবশ্যই ফোন করুন, আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আজকের মতো আমাকে বিদায় দিন, আমি জুলি, নমস্কার।

এতক্ষণ মহিলা মজলিশ অনুষ্ঠানে শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন অনুশ্রী রায়, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলায় সংবাদ, এরপর স্থানীয় সংবাদ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী হাজার বছরের অনুপ্রেরণা হয়ে থাকবে। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি সাতটি আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু

0: অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই ভারত আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য। 45 দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতারের জন্য দেওয়া হবে জমি। রাজ্যে আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। তামিলনাড়ুতে নবনির্বাচিত বিধানসভার অধিবেশন আজ বসেছে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ অমৃত পর্ব শুধুমাত্র অতীত উদযাপনের উৎসব নয়, আগামী এক বছর ধরে দেশকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দেন। ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দিনেই দেশের প্রথম তিনটি পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং ভারতীয় বিজ্ঞানীরা বিশ্বের সামনে দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
1: देश ने 11 मई को पहले तीन परमाणु परीक्षण किए। हमारे वैज्ञानिकों ने भारत की क्षमता को दुनिया के सामने रखा। दुनिया में तूफान आ गया। दुनिया भर की शक्तियां भारत को दबोचने के लिए मैदान में उतरी। अनेक प्रकार के बंधन लग गए। उस समय पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन अटल जी के नेतृत्व में बीजेपी सरकार ने दिखाया था कि हमारे लिए राष्ट्र प्रथम है।
0: सोमनाथ मंदिर उद्बोधनेर 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি পুনর্নির্মিত এই মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে ভারতীয় বিমানবাহিনী একটি এয়ার শো এর আয়োজন করেছে। পরে এক বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামিরজে গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন শ্রী মোদী। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
1: उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, हमें वो मुद्रा भी बचानी है। वैश्विक संकटों से जो चुनौतियां आई है, हमें उन चुनौतियों को পরাস করনা হোগা।
0: উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু $126 পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মোদী এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়কালে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না করার এবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদী ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রান্নায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানি করা রাসায়নিক সার ব্যবহারে কাটছাট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, পশ্চিম এশিয়া সংঘাত এখনও চলছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
2: Honorable Prime Minister has given a clarion call yesterday, and I'll request all the industries and all the citizens to listen to it and implement it. Throughout this turbulence we have seen, and this is a conflict where we don't have any role. This conflict is affecting our economy and our people. So far we have withstood this conflict, the implications of this conflict. We as citizens now must take equal responsibility for this.
0: ফুজাইরা বন্দর দিয়ে ভারতীয়দের সরিয়ে আনার বিষয়ে

0: ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে যে খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নিচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে যুক্ত করা হল।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন।
0: সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী অধিকারী জানিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। অস্থায়ী অধ্যক্ষ এমফি কারুয়াপ্পা নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। নতুন এই রূপরেখার অধীনে কাজ শুরুর জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা জানান। উল্লেখ্য, 2005 সালে চালু হওয়া 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 100 দিনের কাজের বদলে নতুন ভিবিজি রামজি আইন আনা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লি থেকে অস্ট্রেলিয়ায় জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী যাদব জানান, কনফারেন্স অব পার্টিস বা COP31 অগ্রাধিকার এবং চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের মূল আলোচ্যসূচি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের এইচপিসিএ স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মৌসুমের লা লিগা খেতাব জয় করেছে এফসি বার্সেলোনা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে 14 পয়েন্ট এগিয়ে গিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য লিগ নিজেদের দখলে নিল বার্সা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান কোনো অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী 1000 বছরের অনুপ্রেরণা। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ভারতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। রাজ্য যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। 5 বছর বাড়ানো হচ্ছে সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে সিট। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হলো। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। তিনি বলেন, 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি করা হলো। শপথ নেওয়া 5 মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীত প্রামাণিককে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করেন তিনি। এর আগে নবান্নে পৌঁছানোর পরই নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নান্দ এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের বাড়িতে যান, সেখানে দুজনে বৈঠকে বসেন। এরপর রাজ্য সভাপতির সঙ্গে সল্টলেকের দলীয় কার্যালয়ে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে স্বাগত জানান বিজেপি কর্মীরা। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নান্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিজের সমাজ মাধ্যমে পোস্টে তিনি জানান, স্বচ্ছ এবং কার্যকর প্রশাসন গড়ে তুলতেই নতুন সরকার বদ্ধপরিকর। সব জেলা শাসকদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির জরুরি শুনানির আর্জি জানানো হয়েছে। আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। ধৃতদের মধ্যে দুজন উত্তরপ্রদেশের এবং একজন বিহারের বাসিন্দা। গতরাতেই মায়াঙ্ক

0: উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা এলাকার ভাটপাড়ায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা আজ সকালে ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগ থেকে একাধিক বোমা উদ্ধার করে, বোমাগুলিকে পরে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। তার ছেলে সমুদ্র বসুও সঙ্গে রয়েছেন বলে খবর। দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত থাকায় সেই সময় নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনো ভূমিকা ছিল কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ভোটের আগে একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজিতের বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর পয়লা জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়িয়ে গেছে। এহেন পরিস্থিতির প্রধানমন্ত্রীর এই আবেদন। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন।
1: খেলনা শুধু শিশুদের বিনোদনের মাধ্যম নয়, শেখারও অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। আর সেই খেলনা শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে ভারত সরকার 2020 সাল থেকে চালু করেছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। এই পরিকল্পনার মাধ্যমে দেশীয় খেলনা শিল্প, বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোগ এবং ঐতিহ্যবাহী কারিগরদের উৎসাহ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নতুন শিক্ষানীতির সঙ্গে মিলিয়ে শিক্ষামূলক খেলনার উপরও জোর দেওয়া হচ্ছে। কাঠের পুতুল, মাটির খেলনা, বাঁশের খেলনার মতো ভোকাল ফর লোকালের ভাবনাকে সামনে রেখে ভারতীয় খেলনা এখন পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। এই পরিকল্পনার ফলে ভারতে খেলনা আমদানি কমেছে, বেড়েছে দেশীয় উৎপাদন ও রপ্তানি। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজের মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা আর আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত খুলেছে দেশের সামনে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে গণনার কাজ। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া, আজকের শিল্পী চৈতন্যদেব রায়।

ভাওয়াইয়া শুনলেন চৈতন্যদেব রায়ের কণ্ঠে। শিল্পীর অনুষ্ঠান আবার শোনা যাবে আজ সন্ধে 6:40 আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: নতুন নতুন প্রযুক্তিগত সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরা এআই এর মাধ্যমে পড়াশোনার সাহায্য পাচ্ছে। আবার বিভিন্ন সংস্থা কাস্টমার সার্ভিস বা অটোমেশন এর কাজেও এআই ব্যবহার হচ্ছে। তবে এআই এর ভালো দিকের পাশাপাশি কিছু চিন্তার বিষয় রয়েছে। অতিরিক্ত নির্ভরশীলতা, ভুল তথ্য, প্রাইভেসি সমস্যা বা কিছু চাকরির ক্ষেত্রে পরিবর্তনের আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে। তাই এআই কে দায়িত্বশীল বা সচেতনভাবে ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যেতেই পারে, এআই মানুষের বিকল্প নয়, বরং মানুষের কাজকে আর উন্নত ও কার্যকর করার একটি শক্তিশালী প্রযুক্তি। সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। সোশ্যাল মিডিয়া আজকের দিনে দাঁড়িয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ খুব সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, দূরে থাকা বন্ধু বা পরিবারের সঙ্গে মুহূর্তের মধ্যেই কথা বলতে পারে। এছাড়া খবর, শিক্ষা, স্কিল শেখার ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া অনেক সাহায্য করে। তবে এর কিছু খারাপ দিক রয়েছে, যেমনটা বললাম, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া মানুষের সময় নষ্ট করে, পড়াশোনা বা কাজের ওপর প্রভাব ফেলে। এছাড়াও ভুয়ো খবর, সাইবার বুলিং এর মতো সমস্যাও কিন্তু দেখা যায়। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি, তাই আমরা এবারে আবারও একটা আবৃত্তি শুনব।
1: নমস্কার, ফেরারি ফৌজ, কবি প্রেমেন্দ্র মিত্র। নীল নদী তট থেকে সিন্ধু উপত্যকা, সুমের আক্কাট আর গার্হ পিত হোয়াংহোর তীরে বার বার নানা শতাব্দীর আকাশ উঠেছে জ্বলে, ঝলসিত যাদের উষ্ণিষে সেই সব সেনাদের চিনি আমি, চিনি সূর্য সেনা তারা, রাত্রির সাম্রাজ্যে আজও সন্তর্পণে ফিরিছে ফেরারি। মাঝরাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় শিঙা বাজে, সাজো সাজো ডাকে কোন অলক্ষ আদেশ। জনে জনে যুগে যুগে বার হয়ে এসেছে উঠানে, আগামী দিনের সূর্য দেখেছে আঁধারে, গুঁড়ো গুঁড়ো করে সারা আকাশে ছড়ানো। সহসা জেনেছে তারা এই সব সূর্য কণা তিল তিল করে বয়ে নিয়ে যেতে হবে কালের দিগন্তে, রাত্রির শাসন ভাঙা ভয়ঙ্কর চক্রান্তের গুপ্তচর রূপে। এক একটি সূর্যকণা তুলে নিয়ে বুকে দুরাশার তুরঙ্গে সওয়ার, দুর্গম যুগান্ত মরু পার হবে বলে তারা সব হয়েছে বাহির। সুদূর সীমান্ত হায়, তারপর সরে গেছে প্রতি পায়ে পায়ে, গার্হ কুচ্ছটিকায় সে মুছে দিয়ে গেছে সব পথ। ভয়ের তুফান তোলা রাত্রের ভ্রুকুটি হেনেছে হিংসার বজ্র, দিকবিদিক ভোলানো আঁধারে কে কোথায় গিয়েছে হারিয়ে। রাত্রির সাম্রাজ্য তাই এখনো অটুট, ছড়ানো সূর্যের কণা জড়ো করে যারা জ্বালাবে নতুন দিন তারা আজও পলাতক, দল ছাড়া ঘুরে ফেরে দেশে আর কালে। তবু সূর্য কণা বুঝি হারাবার নয়, থেকে থেকে জ্বলে ওঠে শাণিত বিদ্যুৎ, কত ম্লান শতাব্দীর প্রহর ধাঁধিয়ে কোথা কোন লুকানো কৃপা নেই ফেরারি সেনার। এখনো ফেরারি কেন, ফেরো সব পলাতক সেনা, সাত সাগরের তীরে ফৌজদার হেঁকে যায় শোনো, আনো সব সূর্য কণা রাত্রি মোছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে। এবার অজ্ঞাতবাস শেষ হল ফেরারি ফৌজের। ধন্যবাদ।
0: আমরা শুনলাম একটু।

এই অসাধারণ আবৃত্তি। বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান শেষ করার পালা। অনুষ্ঠান শেষ করার পূর্বে কিছু কথা না বললেই নয় বন্ধুরা, তোমরা প্রযুক্তিকে শুধু বিনোদনের জন্য নয়, নিজের শিক্ষা, দক্ষতা ও ভবিষ্যৎ গড়ার জন্য ব্যবহার করতে পারো। আজকের যুব সমাজই কিন্তু আগামী দিনের শক্তি, আর টেকনোলজি সেই শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বড় মাধ্যম। নতুন কিছু শেখা, ইনোভেটিভ চিন্তা করা এবং প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করার মানসিকতা গড়ে তুলতে হবে। এআই, ডিজিটাল লার্নিং, কোডিং, সায়েন্স, যে ক্ষেত্রেই হোক, টেকনোলজি আমাদের সামনে অসংখ্য সুযোগ এনে দিয়েছে। তবে প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধ ও সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই এমনভাবে টেকনোলজি ব্যবহার করা উচিত যাতে তা নিজের উন্নতির পাশাপাশি সমাজ ও দেশের উন্নতিতেও কাজে লাগে। টেকনোলজি আমাদের ভবিষ্যতের পথ দেখায়, আর তরুণরাই সেই ভবিষ্যতের নির্মাতা। ন্যাশনাল টেকনোলজি ডে আমাদের এটাই শেখায় যে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার দেশের অগ্রগতি ও মানুষের উন্নত ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগলো। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো যুব অনুষ্ঠান। সবশেষে থাকবে একটি সুন্দর মিষ্টি গান। ধন্যবাদ।

0: গ্রামেগঞ্জের সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আধুনিক কৃষিতে অধিক ফলন এবং উৎপাদনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই রাসায়নিক সারের বিপুল ব্যবহার আমরা দেখেছি। এর ফলে মাটির উর্বরতা হ্রাস, পরিবেশ দূষণ, মানব স্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বেড়েই চলছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন এই জৈব সারের সাথে আধুনিক কৃষিতে এক গুরুত্বপূর্ণ এবং টেকসই সমাধান কৃষিকাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেখানে জৈব সার মাটির গুণাগুণ তৈরি করছে এবং উপকারী অণুজীবের কার্যক্ষমতা বাড়িয়ে এবং মাটির স্বাস্থ্য ঠিক রাখতেও এক্ষেত্রে সহযোগিতা করছে। এই যে পুরো বিষয়টা, এটা বেশ একটু কঠিন বিষয় আমাদের কাছে, অনেকের কাছেই মনে হয়, এবং সেজন্যই আজ আমরা এ ধরনের একটি আলোচনা রেখেছি আমাদের এই অনুষ্ঠানে, আধুনিক কৃষিতে জৈব সার ব্যবস্থাপনা। এ নিয়ে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিস্তারিত আলোচনা করবার জন্য সুমিত বসাক, উপকৃষি অধিকর্তা প্রশাসন জলপাইগুড়ি। আপনাকে স্বাগত সুমিতবাবু।
1: হ্যাঁ, নমস্কার সকলকে।
0: প্রথমে যে প্রশ্ন মাথায় আসে সেটা হচ্ছে যে জৈব সার কি?
1: হ্যাঁ, আসলে সার হচ্ছে গাছের খাবার। জৈব বিষয়টা নামেই বোঝা যাচ্ছে যে প্রাকৃতিকভাবে প্রাপ্ত গাছের খাবার তার মানে দাঁড়াচ্ছে, অথবা প্রাকৃতিকভাবে প্রাপ্ত জিনিসপত্রের তৈরি পদ্ধতি বা প্রাকৃতিকভাবে কোনো রকম কৃত্রিমভাবে বা রাসায়নিক বস্তু ব্যবহার করে নয় বা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে নয়, এটাই হচ্ছে জৈব সার।
0: আচ্ছা, আর তাহলে এই যে জৈব সার ব্যবস্থাপনা বলা হচ্ছে, এটা তাহলে কি?
1: হ্যাঁ,
0: বিস্তারিত শুনি।
1: ব্যাপার হচ্ছে, দেখুন, বিভিন্ন রকমের জৈব সার আছে। এবার যেমন গোবর গ্যাস প্ল্যান্ট থেকে গোবর সার হচ্ছে, আবার খামার সার হচ্ছে, আবার কৃষকরা নিজেদের হয়তো বারান্দায় বা ঘরের পেছনের দিকে কিছু জায়গা পেলে সেখানে কম্পোস্ট সার তৈরি করছে, আবার এই কম্পোস্ট সারটাকেই একটু সুচারুরূপভাবে ব্যবহার করে সেটা কেঁচো সারে পরিণত করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম জমিতে সরাসরি জৈব সার পাওয়ার জন্য বিভিন্ন রকম জীবাণুর আছে, যে জীবাণুগুলো ব্যবহার করলে জৈব সার পাওয়া যায়। সবুজ সার বলে একটা কথা আছে,
0: আচ্ছা,
1: ধৈঞ্চা ইত্যাদি কৃষকরা নাম শুনলেই বুঝে যাবেন ওনারা করেনও।
0: হ্যাঁ হ্যাঁ,
1: যে জমিতে জল থাকে, একমাত্র ধান জমিতে এটা হয়, সেখানে নীল সবুজ অ্যাজোলার তার ব্যবহার আছে। তো আসল বিষয়টা হচ্ছে যে এত রকমের জৈব সার আছে।
0: আচ্ছা,
1: এবার জৈব সার, আপনি একটু আগে যে কথাটা বললেন যে রাসায়নিকের ব্যবহার এখন হচ্ছে, অনেকদিন থেকেই হচ্ছে, এবং এর ব্যবহার সত্যি কথা বলতে কি, যে পরিমাণ আমাদের বিপুল জনসংখ্যা, সেই জনসংখ্যার মুখে খাবার তুলতে গিয়ে রাসায়নিক সারের একটা দরকার আমরা অনুভব করছি। কিন্তু যদি পাশাপাশি জৈব সার পরিমাণ মতো এবং সময় মতো ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু জৈব সারের যে গুণাবলীগুলো সেগুলো ঢাকা পড়ে গেলে মাটির জন্য, মাটির স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে।
0: ও আচ্ছা, আপনি বলছেন যে তার মানে নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যেই এই সার ব্যবহার করতে হবে?
1: হ্যাঁ, নির্দিষ্ট সময়সীমা বলতে অবশ্যই ফসল লাগানোর আগে।
0: আচ্ছা,
1: এবার ফসল বছরে তিনবার হয়, যারা খুব প্রযুক্তিগতভাবে এগিয়ে আছে এমন কৃষকরা তারা চারবারও করেন, দুবার তো সকলেই করেন, কারণ একবার বৃষ্টির জলে আমন ধান হয়, এটা সকলেই করেন, আর রবিখন্দে কেউ না কেউ টুকটাক কিছু না কিছু নানা রকমের ফসল লাগিয়ে থাকেন। এখন বিষয়টা হচ্ছে এই জৈব সার, এই যে এতগুলো রকমের কথা বললাম,
0: এতগুলো সার,
1: এত রকমের আছে, এবার সেইগুলোকে কোনটা কখন কিভাবে করা যায়, এই যে টোটাল ম্যানেজমেন্ট, এটাই আমরা বলতে চাইছি জৈব সারের ব্যবস্থাপনা।
0: আচ্ছা,
1: মানে যেভাবে করে যেটাকে এই জৈব সারের যোগানটা যাতে জমিতে ঠিকমতো দেওয়া যায়।
0: আচ্ছা, তাহলে আমরা এবারে একটু সার অনুযায়ী আসি। আপনি অনেকগুলো সার বললেন, তাহলে আপনিই বলুন যে কোন কোন সার কিভাবে প্রস্তুত করবেন আমাদের কৃষক ভাইরা।
1: হ্যাঁ, এটা তো আমাদের আলোচনার একটা মুখ্য বিষয় আজকে। এবার নানা রকমের সার আছে। আসলে দেখুন, বিষয়টা হচ্ছে যে জৈব সার আর অজৈব সারের মধ্যে যে সূক্ষ্ম তফাতটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে, এটার ওই জন্যই ব্যবস্থাপনার কথাটা আমরা জোর দিতে চাই, যে রাসায়নিক সার একটা বস্তা কিনে আনলে হয়ে যায়, বেশ
0: ঠিক,
1: ইউরিয়া কতটুকু লাগবে হিসাব করে জমি অনুযায়ী, ওটা একটা বস্তার ব্যাপার। কিন্তু জৈব সার তো অনেক বেশি পরিমাণে লাগে, এবং সেটা তো এক বস্তা জমিতে দিলে কিছুই হবে না, এক বিঘা জমিতে বা সে অনুযায়ী আধা বিঘা জমিতে, কথার কথা বলছি, যদি কোনো সার রাসায়নিক সার ব্যবহার করতে হয় হয়তো দেড় দুই বস্তাতে হয়ে যাবে, কিন্তু সেটা জৈব সারে হবে না। জৈব সার এক বিঘাতে চার কুইন্টালের মতো লাগে, সাড়ে তিন থেকে চার কুইন্টালের মতো লাগে, মানে 4000 কেজি। তো জৈব সার অনেক বেশি পরিমাণে লাগে, যার জন্য এটার ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে কথাটা আমরা জোর দিতে চাইছিলাম। কোনো একটা জৈব সার, এতগুলো কথা যে বললাম, কোনো একটা জৈব সার দিয়ে এর চাহিদা পূরণ করা সম্ভব না।
0: আচ্ছা,
1: কারণ যদি গোবর সার ব্যবহার করতে হয়,
0: আচ্ছা,
1: তাহলে যে পরিমাণ লাগবে সেই গোবর সার এনে যারা ধরুন বাণিজ্যিকভাবে ফসল ফলাচ্ছে এবং ভালো দরের, ভালো প্রযুক্তিগতভাবে উন্নত কৃষক, তার হাতে অর্থনৈতিক জোরও আছে, এটা তো ইম্পর্টেন্ট,
0: ঠিক,
1: কারণ এই উপাদানগুলোর তো আর্থিক ব্যাপারটাও রয়েছে। তা যারা অনেকেই করছেন, যারা যেমন আলু চাষ করছেন অনেক মানুষ, ভুট্টা করছেন অনেকে, কোমর বেঁধে নামছেন, লোন নিচ্ছেন, এক্ষেত্রে সরকারি নানা রকম সুবিধা আছে ব্যাংক লোনের। তো যাই হোক, সেই উপাদানগুলো আনার লক্ষ্যে যারা সমস্ত কিছু পরিমাণগত দিকটা ঠিক মতো দিচ্ছেন, এবার তারা ধরুন আর একজন আলু চাষি, আলু সিজনের সময় সে তার জমিতে সেই পরিমাণ জৈব সার ব্যবহার করলেন, এবার সেই কৃষককে যখন, যদি যেটা প্রথমেই বলছিলাম যে তিন বা চারবার চাষ করতে হয়, তাহলে প্রতিবারে এত রকমের জৈব সার যোগান দেওয়া কষ্টকর, কারণ এই গোবর সারটা হয় কিনতে হবে,
0: আচ্ছা,
1: আর না হলে তাকে তৈরি করতে হবে। এবার তৈরি করাটা একটা বিষয়,
0: তাহলে সেক্ষেত্রে উপায় কী?
1: হ্যাঁ, সেই জন্যই এখন আধুনিক কৃষিতে জৈব সারের ব্যবস্থাপনা, এই কথাটা এখানে এখন চলে আসছে।
0: আচ্ছা,
1: ব্যাপারটা কি যে জৈব সারের ব্যবস্থাপনা বলতে আমরা একটু বোঝাতে পারলাম আশা করি, যে জৈব সারের যোগানটা ঠিক রাখতে হবে। এবার প্রতিটি ফসলের আগে আমাকে বিপুল পরিমাণে জৈব সার দিতে হবে। এইবার যদি এমন হয় যে কোনো কৃষক, এরকম যদি হয় যে তার ধরা যাক বর্ষাকাল,

0: ধান লাগানোর আগে তিনি এমন একটা বীজ ফেলে দিলেন যে সেই বীজটা কখন ফেললেন, যখন প্রথম বৃষ্টিটা হলো, জমিতে একটু জো এলো, একটা চাষ দিলেন, দিয়ে বীজটা ফেলে দিলেন। ধান কিন্তু তখন লাগাচ্ছেন না, কারণ উনি ধান লাগাবেন তখন যখন আরও বৃষ্টি হবে, জমি কাদা করবেন, তারপরে তো ধানটা লাগাবেন।
1: আচ্ছা,
0: তো প্রথম বৃষ্টিটা যখন হলো, উনি একটা চাষ দিয়ে একটা কোনো কিছু ধরা যাক এরকম বীজ একটা ফেলে দিলেন, সেই বীজটা থেকে গাছ হলো, গাছটা এক দেড় মাসে বা এক মাসে বা চল্লিশ দিনে সেটা মোটামুটি এক দেড় ফুট মতো লম্বা হলো। এইবার তার কিন্তু জমি কাদা দেওয়ার সময় হয়ে এসছে, সে তিনি তখন কাদা দিয়ে দিলেন, দিয়ে উনি ধান লাগালেন।
1: আচ্ছা,
0: এইবার ওই যে উনি যে সময়টায় যদি পান যে জমিতে ধান করবেন, সেই জমিতে উনি এক দেড় মাস আগে ওই বীজটা যেটা বলছিলাম, আমি এখনও নাম বলিনি, সারটার নামও বলিনি, কিন্তু অত্যন্ত সহজ উপায়ে ওই যে বীজটা যদি আপনি করে দেন, তাহলে সেই খন্দে ওনাকে কিন্তু আর জৈব সার দিতে হলো না। এটাকেই বলে সবুজ সার।
1: আচ্ছা,
0: যেমন ধৈঞ্চা জাতীয় গাছ আছে, এরা হচ্ছে লেগুমিনাস গোত্রের গাছ। এই গাছগুলো থেকে যদি জমিতে একে পচিয়ে দেওয়া যায়, আলটিমেটলি তো পচিয়ে দেওয়া হলো, কারণ যখন তিনি ফাইনাল কাদা করছেন তখন সেই গাছের ডাল পালা শিকড় সব শুদ্ধ চাষ হচ্ছে এবং সেটা মাটিতে পচে যাচ্ছে, অর্থাৎ মাটিতে জৈব বস্তুর সংযোজন হচ্ছে।
1: আচ্ছা,
0: জৈব সার আলাদা করে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ছে না।
1: আচ্ছা,
0: এবং শুধু তাই নয়, বাড়তি হিসাবে উনি কিছু ইউরিয়া পেয়ে যাচ্ছেন ওই গাছের মাধ্যমে, গুটির মাধ্যমে কিছু নাইট্রোজেন যোগ হচ্ছে। ইউরিয়া মানে তো আলটিমেটলি নাইট্রোজেন,
1: ঠিক,
0: যে নাইট্রোজেন বাতাসে ঘুরে বেড়ায় 78%। আমরা যদি খপ করে ধরতে পারতাম, ধরে গাছকে দিয়ে দিতে পারতাম, তাহলে তো এক পয়সা ইউরিয়া কিনতে হতো না, খরচা হতো না, সেই ব্যবস্থাপনা নেই। আছে একমাত্র ওই গাছগুলোর, এই ধৈঞ্চা বরবটি এই ধরনের গাছে সেই ব্যবস্থাপনাটা আছে, যারা সেই বাতাসের নাইট্রোজেনকে তার সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে তার শিকড়ে একটা রাইজোবিয়াম গুটি মধ্যে সেটাকে সংযোজন করে রাখতে পারে। যখন আমি পচিয়ে মিশিয়ে দিলাম তখন সে কৃষক শুধুমাত্র সেই খন্দে সবুজ সার বা জৈব সারের মানে যে ঘাটতি, জৈব সারের যে দরকার সেটা মেটালেন না, একসাথে কিছু নাইট্রোজেনের যোগানও দিয়ে দিলেন। তো এই ব্যবস্থাপনাটা থাকলে আমরা কিন্তু শুধুমাত্র গোবর সার তৈরি করা, এটা তো অনেক পরিমাণে লাগে। এবার সেই পদ্ধতিতে আমরা আসব কি করে গোবর সার বা কৃষকরা খামার সার বা কেঁচো সার তৈরি করেন, সেটা বিভিন্ন সারের তৈরি পদ্ধতিতে আসব। কিন্তু যে কথাটা আমরা মূলত বলতে চাইছি ব্যবস্থাপনা, যে তার প্রত্যেকটা ফসলের আগে জৈব সার দিতে হবে, না দিলে কি হবে সেই আলোচনাটা আমরা একটু পরে আসছি। আমরা এমনি সাধারণভাবে জানি যে মাটির উর্বরতা শক্তি বা মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব সারের প্রয়োজন পড়ে, তো সেটার বিশদ ব্যাখ্যা আমরা আসব। তার আগে আমরা এই যে একটা উপায়ের কথা বলতে চাইছি, এরকম আরও কিছু উপায় আছে। কেমন? যেমন বেশ কিছু জীবাণু সার আছে, অর্থাৎ জীবাণু আছে।
1: আচ্ছা,
0: একটু কিন্তু আমরা কথা বলতে গিয়ে একটু ইঙ্গিত দিয়েছিলাম,
1: হ্যাঁ, যে আপনি বলেছিলেন জীবাণু সার প্রয়োগ করা,
0: হ্যাঁ না, তারও আগে যখন এই যে গাছটা ধৈঞ্চার কথা বলছিলাম তখন রাইজোবিয়াম কথা উল্লেখ করেছিলাম, অর্থাৎ বাতাসের নাইট্রোজেন ওই রাইজোবিয়ামের ওই যে গাছের শিকড়ে যে গুটি হয় সেখানে রাইজোবিয়াম হিসাবে থাকে।
1: আচ্ছা,
0: এবার এই জীবাণু সারই কিন্তু আলাদাভাবে প্যাকেটে কিনতে পাওয়া যায় এবং সেটা সহজ হয়ে যায় এই জন্যই যে ট্রাকে করে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়ে পড়ে না, সেটা কিছু প্যাকেট জমিতে ছড়িয়ে দিলে তার প্রয়োগ পদ্ধতি আছে, পরিমাণগত ব্যাপারটা আছে, কিভাবে দেওয়া যাবে সেই ব্যাপারটা আছে, সেগুলো যদি জমিতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে জমিতে জীবাণুর বংশবৃদ্ধি হয়।
1: আচ্ছা,
0: এবং জীবাণুর বংশবৃদ্ধির মধ্যে দিয়ে এখানে তিন রকমের মূলত জীবাণু আছে। তিন রকমের কেন? কারণ গাছের খাবার বলতে বোঝায় কিন্তু এনপিকে, এই তিনটে শব্দ আমাদের সকলকে মনে রাখতে হবে, কৃষক ভাইরা জানেন। এখন অনেকেই প্রচুর ট্রেনিং হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে এবং কৃষি দপ্তরের বিভিন্ন রকম যে প্রশিক্ষণ শিবিরগুলো আছে তার মধ্য দিয়ে এনারা এখন অনেক পরিচিত এই বিষয়টার উপরে, যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটেই হচ্ছে একটা গাছের মূল প্রয়োজনীয় খাবার।
1: আচ্ছা,
0: আসলে গাছের লাগে 16 রকমের খাবার, তো ওই বিশদে গেলে আবার অন্যদিকে চলে যাব। শুধু একটাই বলি যে তার মধ্যে যেগুলো বেশি বেশি করে লাগে তার মধ্যে এই তিনটে পড়ে, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। নাম দিয়ে বোঝা যাচ্ছে নাইট্রোজেন এন, ফসফেট পি, আর পটাশ পি হওয়া উচিত ছিল, কিন্তু পটাশের ল্যাটিন নেম হচ্ছে কেলিয়াম, যার জন্য কে, অর্থাৎ এনপিকে। মোদ্দা কথা, এই তিনটে জিনিস যোগান দিতে হবে যেভাবেই হোক, বাকি ঈশ্বরের কৃপাই বলেন, নাহলে তো চাষবাসই উঠে যেত। বাকি সব প্রকৃতিই যোগান দেয়। বেশি বেশি যেগুলো লাগে, ষোলোর মধ্যে নটা বেশি লাগে, সাতটা কম লাগে, যেটা কম লাগে অনুখাদ্য বলে, সে আলোচনা আমরা হয়তো সুযোগ পেলে আসবো, কিন্তু আমরা জানি অনুখাদ্য শব্দটা। এবার যে বেশি নটা লাগে তার মধ্যে বাকি ছটা আমি আর বিশদ বলতে চাইছি না এখন, সেগুলো প্রকৃতি যোগান দেয় বলে আমরা বেঁচে গেছি, নাহলে চাষ বন্ধ হয়ে যেত। আর এই তিনটে এনপিকে এটা দিতে হবে। এইবারে এনপিকে তিনটে তিন রকম জীবাণুসার আছে, তাহলে জীবাণুসার নিয়ে যখন কথা উঠলো আমি একটু বলেই দিই। রাইজোবিয়াম যেটা বলেছিলাম, অথবা অ্যাজাটোব্যাক্টার, এটা নাইট্রোজেনের জন্য, বাইজোস্পাইরিলাম, এগুলো কিন্তু বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রকম নাম, এক রকম ফসল এক একটা ব্যবহার হয়।
1: আচ্ছা,
0: সেরকম ফসফরাসের জন্য ব্যাসিলাস ফার্মাস, পটাশের জন্য ফ্রুটোরিয়া অরানশিয়া, অর্থাৎ প্রত্যেকটা জীবাণুর জন্য এনপিকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে জীবাণুর ব্যবস্থা আছে। যে জীবাণুগুলো ওই এনপি অথবা কে এদেরকে সংযোজিত করতে পারে মাটিতে।
1: আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে হ্যাঁ, মানে পরিমিত পরিমাণ এই
0: তার প্রয়োগ পদ্ধতি আছে।
1: আচ্ছা, সেটাই
0: একটা জিনিস, সেটা হচ্ছে যে শুধু এরা সাফিসিয়েন্ট হয় না।
1: আচ্ছা,
0: একটা সিজনে যে আমি শুধু জীবাণু সার দেব তা হবে না, একটু জৈব সার দিয়ে তার সাথে জীবাণু সার ব্যবহার করা যেতে পারে।
1: আচ্ছা,
0: প্রায় 200 গ্রামের মতো প্যাকেট একটা নাইট্রোজেনের, একটা পটাশের বা ফসফরাসের নিয়ে, সেটা মধ্যে চারা, সেটাকে ঠান্ডা ভাতের ফ্যান বা ঠান্ডা চিটে গুড় মেশানো জলে সেটাকে যদি একটু মিশিয়ে নিয়ে, ওই তিনটে প্যাকেট মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জলে বীজ ভিজিয়ে রাখতে হয় প্রায় 30 মিনিট। ভিজিয়ে রেখে তারপর ছায়াতে শুকাতে হয়, রোদে দেওয়া যাবে না, ছায়াতে শুকিয়ে সেই বীজটা যদি বপন করা হয় তাহলে জীবাণু সংযোজন হয়ে গেল, তাতে বেশ কিছু নাইট্রোজেন, ফসফরাস, পটাশের আমদানি হয়।
1: আচ্ছা,
0: এবং রাসায়নিক, শুধুমাত্র জৈব নয়, জৈব সারই এটাকে বলছি না, রাসায়নিক সারের এটা বদলি হিসাবেও কাজ করে।
1: আচ্ছা,
0: এটা ব্যবহার করলে ইভেন যেটা আমরা আগে আলোচনা করলাম সবুজ সার ধৈঞ্চা, সেটাও ব্যবহার করলে কিছু রাসায়নিকেরও পরিমাণ কম লাগে।
1: আচ্ছা,
0: এটাও একটা দিক যে জৈব সার, আমার মনে হয় এবার আমাদের একটু জৈব এবং অজৈব সারের কার কি ভূমিকা বা কিভাবে ব্যাপারটা,
1: হ্যাঁ,
0: আমরা একটু
1: আলোচনা করতে পারি। ঠিক ঠিক,
0: আসলে বিষয়টা কি দেখুন,
1: এবারে আমাদের একটু আলোচনার থেকে যেটুকু আমরা সবাই বুঝতে পাচ্ছি যে এই জন্যই আপনি বলছেন যে ব্যবস্থাপনা, মানে এই দুটোকেই কিভাবে মিলিয়ে,
0: একদম শুধু জৈব সার ব্যবহার করছি না আমরা,
1: ঠিক,
0: ব্যবস্থাপনা। এইবার এখন যে কথাটা বলবো বা বলতে চাইছি সেটা যদি বোঝাতে পারি তাহলে এই ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যেমন ধরুন কার কি কাজ, একটা জিনিস পরিষ্কার মাথায় রাখতে হবে, গাছের যে খাবার দরকার হয় সেটা কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে এন পি আর কে তিনটের জন্য এত কষ্ট,
1: ঠিক,
0: এত যোগানের ব্যবস্থা করতে হয়, বাকি তো প্রকৃতি দেয়, মানে যেটা বেশি বেশি পরিমাণে লাগে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো যেটা বড় পরিমাণে লাগে, 9 রকম, 7 রকম অনুখাদ্য, সেটা বিষয়টা পরে আসছি, সেটা অল্প লাগে সেটা দিতে হয়, দিতে হবে, কিন্তু এই যে 9 রকম তার মধ্যে বাকি ছটা প্রকৃতি দেয়, এই যে তিনটে এনপিকে, এ কিন্তু জৈব সারে বিশেষ পাওয়া যায় না, যা এবার তো একটু সমস্যা হয়ে গেল, গাছের খাবারই জৈব সারে নেই, তাহলে জৈব সার দেবো কেন?
1: ঠিক,
0: দেখুন ব্যাপারটা এইভাবে ভাবতে হবে আমাদের, আমরা যদি আজকে ভাত খেতে চাই তাহলে শুধু ভাত আমাকে দিলে খেতে পারবো না, আমাকে থালা দিতে হবে, বাটি দিতে হবে, প্লেট দিতে হবে, খাবো কি করে, ছুটো ছুটো তো খাবো না।
1: ঠিক,
0: সেম থিং যদি এইভাবে আমরা ব্যাপারটা বুঝতে চাই যে মাটির ধারণ ক্ষমতা বাড়ায় জৈব সার, যদি না থাকে তাহলে সেই খাবার আমরা যেমন খেতে পারবো না, সেরকম যদি কেউ রাসায়নিক বস্তু শুধুমাত্র দিয়ে যান তাহলে মাটির ধারণ ক্ষমতা নষ্ট হবে, মাটি পোরাস হয়ে যাবে এবং বৃষ্টির জল পড়লে সেই খাবার গুলে গিয়ে এমন লেভেলে নিচে চলে যাবে গাছের শেকড় সেখানে পৌঁছায় না, শেকড় পাবে না। তা লাভ কী হলো খাবার দিয়ে?
1: আচ্ছা,
0: তা অর্থাৎ রাসায়নিক সার হচ্ছে খাবার আর জৈব সার হচ্ছে খাবার নেওয়ার জন্য আধার বা থালা এক কথায়।
1: আচ্ছা বাহ, খুব ভালো বললেন। এটা এটা মনে হয় আমাদের যারা কৃষক বন্ধু যারা ভীষণ সচেতন তারা অনেকেই হয়তো জানেন। তাহলে জৈব এবং অজৈব সারের ব্যবহারের মূল বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম আর কি। আচ্ছা, কত রকমের জৈব সার আমরা তো শুনেছি শুরুতেই, এবারে আমরা আরও একবার শুনি যে কত রকমের সার রয়েছে এবং সেগুলোকে কিভাবে প্রস্তুত করা হয় আলাদা আলাদা করে যতটা সম্ভব আমাদের এই সীমিত সময়ের মধ্যে জানা সম্ভব, আমরা একটু শুনি।
0: দুটো সারের ব্যাপারে একটুখানি বলেছি, একটা হচ্ছে সবুজ সার যেটা ধঞ্চা দিয়ে হয়, সেটা নিশ্চয়ই বোঝানো গেছে
1: একদম,
0: ওটা একমাত্র কিন্তু বর্ষা সময়তেই হবে।
1: আচ্ছা,
0: মানে ধান খারিফ খন্দে অর্থাৎ বৃষ্টির জলে যে ধান হয় সেই ধান চাষের, ধান লাগানোর দেড় মাস আগে সেই বীজ ছড়িয়ে দিলে গাছ হবে, গাছকে তারপরে যখন কাদা হবে পর্যায়ক্রমে যে পদ্ধতিতে কৃষকরা করেন সেইভাবে সেটা মাটিতে মিশিয়ে দিলে সে জৈব সারে যোগান দেবে এবং কিছু নাইট্রোজেন বা ইউরিয়া সারেরও যোগান দেবে। এখানে একটা কথা কোনো কোনো কৃষক ভাইরা বলেন, আমরা তো বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে যেসব ফেস করতে হয় শুনি আমরা, বাস্তব কথা সেটা হচ্ছে অনেকেরই না জমি সেভাবে ফাঁকা থাকে না, যারা খুব উন্নত কৃষক তারা ওই আগের দেড় দুই মাস দিতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাপারটা এইভাবে ভাবি যে যদি কারো দশ বিঘা জমি থাকে সে তিনি ভালো কৃষক হলে দশ বিঘায় ধান করেন, কিন্তু তার যে আগের ফসলটা অর্থাৎ যদি সে ভুট্টা করে থাকেন বা পাট করে থাকেন বা কুমড়ো করে থাকেন তার ঠিক আগের প্রিখারিফ খন্দের যে ফসলটা, মূল তো তিনটে খন্ড, একটা হচ্ছে বর্ষার সময়, একটা শীতকালীন বা রবি, আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন বা প্রিখারিফ। এবার গ্রীষ্মকালীনে যে ফসলগুলো সেইগুলো করে এসে উনি যখন খারিফের চাষটা করতে চান তখন সময় পান না অতটা, দেড় দু মাস ফাঁকা দিতে পারেন না। কিন্তু এখানে একটা বেসিক জায়গা থাকে যদি খুব সূক্ষ্মভাবে ভাবা যায়, যেটা আমরা বলি কৃষকদের, যেটা বলতে চাইছিলাম যে কোনো কৃষকের যদি দশ বিঘা জমি থাকে তিনি দশ বিঘায় কিন্তু ধান করবেন খারিফ খন্দে, কারণ জলটা ফ্রি,
1: ঠিক
0: বর্ষার জল পাচ্ছেন তাই করবেন। অন্য সময়ের সব পুরো দশ বিঘায় কিন্তু উনি সবসময় করে থাকেন না, কারণ থাকলে ভালো, অনেকে করেন যার আর্থিক সংস্থান আছে করেন, কিন্তু সকলে করেন না। আমি যদি অ্যাভারেজে টানি তাহলে দেখা যাবে যে সকলে করছেন না, তাহলে তার তো কিছু জমি ফাঁকা আছে, তো সেই জমিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই ধঞ্চা করা যায়, এবার এই জমিটা, এবার ওই খুঁটোটা, তারপরে আবার ওই খুঁটোটা, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায়।
1: ঠিক,
0: আরও একটা পদ্ধতি আছে যেটা এতক্ষণ বললাম ইনসিটু প্রসেস, এবার সেটা না করে অন্য কোনো জায়গায় সেই ধঞ্চাটাকে ফলিয়ে সেই ধঞ্চার পাতা গাছ নিয়ে এসে সেখানে পচিয়ে দেওয়া, তাহলে আর সেই জমির ব্যবহারের প্রয়োজন পড়ছে না, এই পদ্ধতিও আছে। আমরা এবার অন্যান্য সারগুলোর বিষয়ে বলি, এটা নিয়ে তো অনেক আলোচনা হলো, মূলত খামার সার, কম্পোস্ট খামার সার আর তার সাথে কেঁচো সার, এই দুটো নিয়ে একটু বিশদে আমার মনে হয় বলা উচিত। এবার বিষয় হচ্ছে যে খামার সার, কম্পোস্ট সার, এইটা একজন ভালো কৃষক করে থাকেন, তার একজন ভালো কৃষকের তার মাঠের এক কোণেই হোক বা বাড়ির পিছন দিকে যে জায়গাগুলো এমনি পড়ে আছে সেই জায়গাতেই হোক, সেই জায়গাগুলোতে কিন্তু উনারা একটা গর্ত করেন। কিন্তু আমাদের বলার বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র গর্ত করে সেখানে বিভিন্ন বস্তু পচিয়ে সার তৈরি করেন, কিন্তু সেখানে একটু ব্যবস্থাপনা করা, অর্থাৎ সেই গর্তটা যদি একটু নিচটা ইটের টুকরো দিয়ে বা পাথর দিয়ে বালি দিয়ে একটুখানি নিচটা একটু পাকা তো হবে না, পাকার খরচ তো অনেক বেশি, সেই পরামর্শ দিলে তো প্রত্যেকের কাজে লাগবে না। আর বৃষ্টির জল যাতে বাইরের থেকে সেখানে না আসলো, ঢালটা ঠিক আছে, উপরে একটা ছাউনি দেওয়া, তাহলে বৃষ্টিটা জলটা ভেতরে পড়ছে না, জল বলে ভেতরটা শুকিয়ে ঝরঝরা ঠিক মতন হবে না, এই ম্যানেজমেন্টগুলো করা যায়। আর এখানেই কেঁচোর ব্যাপারটা আসবো, তাহলে কেঁচো

0: আর এই ব্যাপারটাই বলি, সেটা নিয়ে আলোচনা করলে এমনি কম্পোস্টটাই হয়ে যাবে,
1: একদম।
0: কারণ তার মধ্যে কেঁচো ছেড়ে দিতে হয় আর কিছু নয়।
1: আচ্ছা,
0: কিন্তু কিছু পদ্ধতি আছে, যেমন প্রথম কথা কেঁচোর যোগান, কেঁচো পাবো কোথায়? এবার বেশ কিছু হাইব্রিড বিদেশি কেঁচো আছে, নামগুলো এখন সবার মুখোমুখি ঘোরে, আইসোনিয়া ফয়েটিডা, পেরিওনিকাস, বিভিন্ন রকম প্রজাতির আছে, সেগুলো কিনতে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: ওই জৈব সারের মধ্যে কেঁচো ছেড়ে দিতে হবে এক কথায় তাই, কিন্তু একটু ব্যবস্থাপনা আছে, ওটা বলছি, বিশদেই বলছি। তারও আগে মানে আমরা যেটা বলতে চাইছি আমি, যে খামার সার বা কম্পোস্ট সারটাই হচ্ছে, তার মধ্যে কেঁচো সেরে দিলে আর একটু কিছু ব্যবস্থাপনা করলে কেঁচো সার হবে। কিন্তু আমি কেন করব কেঁচো সার?
1: ঠিক,
0: তাই ওই দিকটা একটু তো ঝামেলা, একটু হলেও একটা বিষয় জোগাড় করতে হবে, তা আমি ওদিকে যাবো কেন? কারণ হচ্ছে কেঁচো সারে, আমি একটু আগে বলেছি যে জৈব সারে কিন্তু খাবার ওই আবার এনপিকে এবং তার সাথে ১৬টাই, এগুলো খুব কম থাকে, রাসায়নিক সারে বেশি থাকে। এবার জৈব সারে যা থাকে কেঁচো সারে তার প্রায় ডবল থাকে,
1: আচ্ছা,
0: যেটুকুই থাকুক না কেন তার থেকে ডবল থাকে, সুতরাং এটা আমার এক্সট্রা লাভ।
1: ঠিক।
0: ২, কেঁচোর সারের মধ্যে প্রচুর কেঁচোর ডিম থাকে, কোকুন থাকে, কেঁচোর গুটি ডিম, যেগুলো মাটিটাকে হাওয়া চলাচল বা মাটির এক কথায় হাতাই, মাটিটাকে পোরাস রাখে, হাওয়া চলাচলের জন্য উপযুক্ত করে রাখে, মাটিটা টাইট হয়ে যায় না। ৩, কেঁচো সারের মধ্যে জিব্রেলিক অ্যাসিড পাওয়া যায়, থাকে, যেটা বৃদ্ধি সহায়ক হরমোন, অর্থাৎ গাছের বৃদ্ধি ভালো হয়।
1: আচ্ছা, বাহ।
0: ৪, কেঁচো সারে বেশ কিছু অ্যান্টিবায়োটিক থাকে, বেশ কিছু আরও হরমোন থাকে যেগুলো গাছের জন্য ভালো, সুতরাং কেঁচো সারটার দিকেই যাব। কারণ একই রকমভাবে আমাকে গর্ত তৈরি করতে হচ্ছে, একই রকমভাবে আমাকে সেখানে বিভিন্ন রকম খাবার দিয়ে সেটাকে পচাতে হচ্ছে, শুধু তার মধ্যে একটু কেঁচো ছেড়ে দেওয়া। তাহলে এই জায়গাটায় কেঁচো যেমন কিনে আনতে হয়, এখন কিন্তু পাওয়া যায়, বিভিন্ন কৃষক আছেন বিভিন্ন প্রান্তে আমাদের ব্লকের এত অঞ্চলের যারা কেঁচো সারের ব্যবসা করেন, তৈরি করেন, সেই যোগাযোগগুলো আমাদের কাছে আছে, কৃষক ভাইরাও জানেন অনেকে। এছাড়াও কিন্তু নিজেরাও কেঁচো তৈরি তো নয়, কেঁচো সংস্থান করতে পারেন, তার মানে কেঁচো তো মাটিতে থাকেই, তাদেরকে এটা করতে হবে, একটা মোটামুটি ৩ ফুট ৩ ফুট জায়গা নিতে হবে, ৩x৩ মানে ১ বর্গমিটার হলো, তো সেইখানে গোবর গোলা জল ছড়িয়ে দিয়ে পচা পাতা ছড়িয়ে দিতে হবে, তারপর চটের বস্তাতে ঢেকে দিতে হবে।
1: আচ্ছা,
0: এইবার দিন দশেক পরে সপ্তাহে ২বার করে ২০ লিটার জলে ১ কেজি চিটে গুড় আর ১ কেজি গোবর, কাঁচা গোবর মিশিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সপ্তাহে ২বার করে, ১৫-২০ দিন, মোটামুটি ২০-২৫ দিনের মধ্যে কিন্তু ওখানে অনেক কেঁচো এসে জড়ো হবে। কেঁচো তৈরি হলো না, কেঁচো এসে জড়ো হবে, কেঁচো তো আশপাশেই আছে, মাটিতেই আছে, আমাদের আমাদের প্রকৃতিতেই আছে, সেগুলোকে ওখানে সংগ্রহ করে এরপর যদি ছেড়ে দেওয়া যায় ওই সারের মধ্যে, ওই গর্তের মধ্যে, কেঁচো সার তৈরি হয়ে গেল।
1: আচ্ছা,
0: এবার কেন কেঁচো সার উৎকৃষ্ট তো বললাম, আরও একটা বিষয় যেটা তার সংখ্যা দিয়ে আমরা বললাম, কিন্তু সাধারণভাবে বোঝা যায় যে কেঁচো তার শরীরের ওজনের প্রায় ডবল খাবার খায় এবং ততটাই মলত্যাগ করে।
1: আচ্ছা,
0: এইবার সেই গোবর সারটা কি গরু ঘাস পাতা ইত্যাদি খাচ্ছে, খেসে পায়খানা করছে, সেটাই তো সার হিসাবে আসছে পচিয়ে দিয়ে, তো কেঁচোর বিষয়টা পৌষ্টিকতন্ত্রের মধ্যে দিয়ে যখন আসছে সেটা আরও উন্নত হচ্ছে। আর বাদবাকি সুবিধাগুলো তো বললাম, এবারে বিদেশি যে কেঁচোগুলো সেইগুলো দিলে সুবিধে হচ্ছে, এরা প্রচুর খাবার খায়, তার দেহের ওজনের প্রায় দ্বিগুণ খাবার খায়।
1: আচ্ছা
0: আচ্ছা, আমরা ওই জায়গাটা এবার আসি যে গর্তটা তৈরি হচ্ছে, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই গর্তটার নিচে আমি বলেছি আগে ইট পাথরের বালি দিয়ে, গর্তটা ৩ ফুটের বেশি চওড়া হবে না, যাতে দুপাশ থেকে হাত পাওয়া যায়, লম্বা যত খুশি হোক ৩ ফুটের বেশি গর্তও হবে না। সেখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু জৈব বস্তু যে জমা পড়বে, এই বিভিন্ন রকম আবর্জনা, তরকারি খোসা ইত্যাদি যা যা জমা পড়বে, ধঞ্চা ফঞ্চা যেটা বলছিলাম ওগুলো দেওয়া যায়, কিন্তু সেই জিনিসটা ডাইরেক্ট দেওয়া যাবে না, কারণ তাহলে কেঁচো হয় মরে যাবে, তাহলে পালিয়ে যাবে, কারণ কোনো জিনিস যখন মানে পচানো হয় প্রচুর হিট উৎপাদন হয়, তাপ উৎপন্ন হয়, গরম হয়, বাইরে পচিয়ে দিতে হবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, আর কিছু এখানে কষার নেই।
1: আচ্ছা, একদম আমরা অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আধুনিক কৃষিতে জৈব সার ব্যবস্থাপনা,

0: এই বিষয়ে আমরা যেটুকু বুঝলাম যে আরও অনেক কিছু জানা আমাদের বাকি রয়ে গেল এই পর্বে। সুতরাং আমরা চেষ্টা করব যে আবারও যদি এ ধরনের আরো একটি আলোচনা আয়োজন যদি, একদমই একদমই তাই, একদম অনুষ্ঠানের শেষে আপনি আমাদের যে কৃষক বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে কি বলবেন?
1: হ্যাঁ, একটা কথাই বলবো যে জৈব এবং অজৈব অর্থাৎ রাসায়নিক দুটোকেই ব্যবহার করুন, এবং জৈব সার শুধু নয়, জৈব কৃষিও কিছুটা ব্যবস্থা চেষ্টা করুন। কারণ শুধুমাত্র আপনারা জানেন শুধুমাত্র রাসায়নিক খাবার নয়, তার সাথে যে বীজে যে ওষুধ দেওয়া হয়, এমনি ওষুধ স্প্রে করা হয়, তার মধ্যেও কিছু কিছু জৈব ব্যবস্থা আছে। যেমন ছোট্ট করে বলি, বেগুনে পোকা আটকানো যায় না, কিন্তু সেখানে একটা লিওর আছে, যে লিওরটে যে গন্ধটা বেরোয় সমস্ত পুরুষ পোকা অ্যাট্রাক্টেড হয়।
0: আচ্ছা,
1: পুরুষগুলো গিয়ে ওই ফাঁদে পড়ে মরে যায়, পুরুষ না থাকলে স্ত্রী একা কিচ্ছু করতে পারবে না, অর্থাৎ বংশবৃদ্ধি হবে না। তো এটা একটা জৈব উপায়, এরকম নানান পদ্ধতি সমস্ত অবলম্বন করে আবার সেই জৈব কৃষি বা জৈব সার ব্যবস্থাপনা এই জায়গায় আসতেই হবে।
0: আমরা আজকের এই আলোচনা থেকে যেটুকু বুঝলাম যে সঠিক পদ্ধতিতে যদি এর ব্যবহার করা যায় তাহলে ফসল উৎপাদনও বৃদ্ধি পায় এবং যে পরিবেশ বান্ধব এবং নিরাপদ কৃষি ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হয় এর মাধ্যমে।
1: করছেন না কৃষক ভাইরা অনেকে,
0: একদম। আশা করব যে আবারও এ বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমরা এতক্ষণ আলোচনা করলাম আধুনিক কৃষিতে জৈব সার ব্যবস্থাপনা। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ সুমিত বসাক, উপকৃষি অধিকর্তা প্রশাসন জলপাইগুড়ি। এবং আজকের এই বিষয়টাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য সুমিতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আমাদের আজকের আসর আমরা এখানেই শেষ করব। আমাদের শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার এ ধরনের আলোচনা নিয়ে আমরা ফিরব। নমস্কার।

এখন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আর এর সঙ্গে শেষ হলো আজকের গ্রামে গঞ্জের আসর। আসর পরিচালনা করলেন তাপসী দেব, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই পরবর্তী ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে জীবন ও জীবিকা।

0: শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের জীবন ও জীবিকা। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এ পর্বে কথা বলবো এমন এক মানুষের সাথে যিনি জীবনযুদ্ধে অবিচল থেকেও নিজের শৈল্পিক সত্তাকে জাগিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন তার শিল্পকে। তিনি এক কৃষক বন্ধু, তিনি সবজি উৎপাদনও করেন আবার তা বিক্রিও করেন। অবসর সময়ে তিনি চর্চা করেন অন্য এক সুরের, সে সুর তিনি তোলেন পাতার বাঁশিতে, তাকে আমরা বলতেই পারি পাতার বাঁশিওয়ালা। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাতা দিয়ে তিনি সুর সৃষ্টি করেন। আজ তার পরিবারে আশা হয়েছে তার জীবন, শিল্প, সুর সবের খবর নিতে। রয়েছেন আমাদের সাথে প্রফুল্ল সিংহ। নমস্কার প্রফুল্লবাবু।
1: নমস্কার,
0: কেমন আছেন? সবার আগে
1: আছি ভালো, হাসি খুশিতে সবসময় আমি থাকি, কারণ আমার নামটাই প্রফুল্ল, প্রফুল্ল মনেই থাকি।
0: ভালো বললেন, আমরা আপনার সব কথা শুনব, তবে সবার আগে আপনার সুর শুনি একটু পাতার বাঁশিতে।
1: তাহলে এক ঝলক আমি সুরটা শুনিয়ে দিচ্ছি।

0: বাহ, শ্রোতা বন্ধুরা বুঝতেই পারলেন যে অসাধারণ সুরের ছোঁয়ায় আমরা বাকি সময়টুকু থাকব। এবারে আসি আপনার কিছু কথায় প্রফুল্লবাবু, আপনি কি করেন এবং পরিবারের আপনাদের ধারা কি বা পড়াশুনো, এই সবটা নিয়ে একটু শুনি।
1: আমার জীবন যদি বলা যায় দীর্ঘ, কারণ আমার সেরকম লেখাপড়া হয়নি, আমার কৃষির উপরে নির্ভর। কারণ যখন আমি ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আর মানে উচ্চ স্কুলে যাওয়াই হয়নি, হাই স্কুলতে পা রাখিনি, কোনো স্কুলে যাওয়া হয়নি। তো তারপরে আমি কৃষিকাজে লেগে যাই বাবার সঙ্গে, এই আজও পর্যন্ত কৃষিকাজ করে যাচ্ছি। আর আমার শুধু কাজ কৃষি, আর নেশাটা আমার গানের উপরে। আর এরকমভাবে আমি চলি, যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে দিনকে দিন, যে সমস্ত আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি ধর্মপরায়ণ সব হারিয়ে যাচ্ছে, সেগুলো আমি সেই বয়স্ক প্রবীণদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো লিপিবদ্ধ করে এবং আমি প্রচার করে যাচ্ছি।
0: আচ্ছা, সেগুলো কী ধরনের কাজ বলুন?
1: সেরকম ধরুন আগের যে আমাদের গান বাজনা ছিল, মানে বিভিন্ন আঙ্গিকের কালচার প্রচার করি, এবং আমার থেকে কিছু কিছু শ্রোতা বন্ধু তারাও নিয়ে যায় যে কিভাবে এগুলো তোলা হয় অনুষ্ঠানের মাধ্যমে, সেগুলো আমি তাদেরকে বলে দিন।
0: আপনার এই যে পাতার বাসি, পাতাকে যে বাজানো যায়, এই ধারণা আপনার কবে থেকে হলো?
1: এটা যখন আমি 15 বছর বয়স, তখন তো লেখাপড়া বাদ দিয়ে তারপরে আমাদের গ্রামে একজন ছিল, তো রায়গঞ্জে ছিল, তো বাঁশি বাজাতো, আর বাঁশি বাজাতো আর পাত বাঁশি। তো তখনই আমি দেখলাম তিনি কীভাবে বাঁশিটা বাজায়। তারপরে ওই বাঁশিটাকে আমি মনে গেঁথে নিলাম যে আমার তো আর কিছু হচ্ছে না, তো গানের প্রতি আমার একটা লক্ষ্য থেকে গেল। ওই থেকে সুরটাকে তুলে তুলে তুলে আজও পর্যন্ত এই চলতেছে।
0: হ্যাঁ, কিন্তু পাতা দিয়ে যে হয় বাঁশি, মানে এটা কী করে?
1: পাতা দিয়ে যে হয়, যে কোনো বাঁশি আমরা যে বাজাই, শুধু ওই যে আমাদের কণ্ঠ, এই কণ্ঠটা হচ্ছে ফু দিয়ে, ফু দিয়ে যে পাতাটাকে, যেরকম ফুলেট বলুন আর বাঁশি বলুন আরও যত সানাই বলুন, সব ফু দিয়েই হচ্ছে সুরটা তোলা। আর আঙুলের টিপের মধ্যে সেগুলো মানে স্কেলগুলো ধরা হয়, তো এই ফু দিয়েই এই পাতাটাকে বাজানো যায়। মানে বিভিন্ন পাতা হয়, কিন্তু আতা গাছের পাতাটা বেশি মানে লম্বা আর ঠিক মসৃণ, একদম পাতলাও না মোটাও নাই, সেই জন্য বাঁশিটাকে এটাকে বেশি নেওয়া হয়েছে আমার।
0: ঠিকই, আপনার এখানে এসে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা পাতা দিয়ে আপনি এত সুন্দর করে এবং প্রত্যেকটা সুরকে আপনি ধরছেন। এই যে আপনি বললেন প্রত্যেকটা সুর ধরা যায় আর কি, মানে এটা আমাদের কাছে সত্যি অভিনব এবং আশ্চর্যের বিষয়। আর একটু সুর শুনি, তারপরে কথায় ফিরবো।

0: অপূর্ব, আপনাদের এই যে আশেপাশে গ্রামের যে মানুষেরা, তারা আপনার এই বাঁশি শুনতে আসে না?
1: হ্যাঁ, অবশ্যই আসে, এই বাঁশি শোনার জন্য আসে, আবার দেখতে চায় যে কিভাবে সুরটাকে তোলা হয়। তো আমি বলি যে এটা সম্পূর্ণ আমার ভগবানের দান, সবার দ্বারা সেই সুর তোলা হয় না, তারাও চেষ্টা করে কিন্তু আমি তাদেরকে শিখাতে পারিনি আজও পর্যন্ত। হ্যাঁ, আমি কিন্তু আমি আমারটা আমি বাজিয়ে যাচ্ছি।
0: আর আপনার পরিবারে কে কে আছে?
1: আমাদের পরিবার তো ছিল যৌথ পরিবার, 91টি পরিবার বড়। আমরা সেই 4 ভাই 3 বোন, মা, বাবা গত হয়ে গেছে 32 বছর আগে। তো এখন আমরা আলাদা আলাদা ফ্যামিলি হয়েও এখন আমরা 4 জনের সংসার, আমার গিন্নি এবং আমার 2 সন্তান।
0: আচ্ছা, তো আপনার ছেলেরা বাজাতে পারে না?
1: আমার ছেলেরা বাজাতে পারে না, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন। তো এইভাবে চলতেছে, তো শেখানোর চেষ্টা করতেছি আসুক ওরাও।
0: কিন্তু ওরা তো পড়াশোনার সঙ্গে বেশি বেশি যুক্ত শুনলাম। যে আমার খুব ভালো লাগলো যে আপনার মানে আমাদের বৌদির সঙ্গে যখন কথা হলো, তখন উনি বললেন যে আমরা তো খুব একটা লেখাপড়া শিখিনি, কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা শেখাচ্ছি। এই সচেতনতা আপনাদের মধ্যে কিভাবে এলো সেটাও একটু শুনি।
1: সেটা আসলো, আমি যেহেতু পড়তে পারিনি তো আমাদেরকে আমাদের ছেলে সন্তান দিতে শেখাতে হবে, এটাই আমার মূল দায়িত্ব। কারণ আমার যত কষ্ট হোক, যত খাটা খাটনি হোক, কৃষির উপরে নির্ভর করি, তখন অভাবের দিনেও কিন্তু আমি সেই ছেলে মেয়েদেরকে শিখাইছি যে তোমরা যাও ভালো করে স্কুল পড়ো। তারপরে বড় ছেলে কলেজ পড়লো আর ছোট ছেলেটা বিএ পাস করলো, তারা এখন কিছু কিছু হাতের কাজ করতেছে, এখন স্বনির্ভর হয়নি।
0: আচ্ছা, বাহ, এবারে আরেকটা গান শুনি। কি শোনাবেন বলুন তো, মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, না কি শোনাবেন, বা অন্য কিছু আধুনিক? আপনি একটু আগে নিঝুম সন্ধ্যায় শোনালেন আমাদেরকে,
1: এবারে দেশভক্তির গান শোনাচ্ছি।

0: আপনাদের যে সমস্ত কৃষিজাত দ্রব্য বা ফসল শস্য এবং আপনাদের বোধ হয় গবাদি পশুও রয়েছে
1: হ্যাঁ
0: কিছু না,
1: গবাদি পশু
0: তাহলে সেখানে কি কি আপনাদের এখানে ফসল কি কি হয়?
1: আমাদের এখানে ডাঙ্গা উঁচু জমি, যেহেতু এখানে ধান পাট আর শাকসবজিটাই হয়। আমাদের এলাকাটাতে বেশি করে একদিন কালে এখানে নাম করা ছিল রাঙাপানি, রাঙাপানির শাকসবজি সতেজ এবং টাটকা পাওয়া যায়। তো এই শাকসবজিগুলো আমাদের পাশের বাজারে বিক্রি করা হতো এবং আমাদের শিলিগুড়ি শহরে নিয়ে যাওয়া হতো, যে রাঙাপানির শাকসবজি টাটকা একদম সতেজ আর জৈব পদ্ধতিতে আমি চাষ আবাদটা করি।
0: আচ্ছা, আপনাদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই হয়, তাতে ফলন একটু কম হয় কি মনে হয় আপনার?
1: হ্যাঁ, একটু দেরিতে হয়, কারণ যেটা রাসায়নিক বা কীটনাশক জাতীয় সার প্রয়োগ করে তারা 15 দিন বা 20 দিনের মধ্যে তুলে, কিন্তু আমার শাকটা 30 দিনের মাথায় তুলে হয়। এতে কোনো এফেক্ট থাকে না শরীরে, যে খাওয়া খাদ্য তাতে কিন্তু ক্ষতি করে না। যেরকম আমি লাউ করেছি, বাঁধাকপি করেছি, সব মানে জৈব পদ্ধতিতে, আর সারটা দেওয়া হয় আমাদের যে গৃহপালিত পশু আছে গোবর বা, আর আমাদের বিশেষ করে গ্রাম এলাকায় যে কীটনাশক ছাড়াও কিন্তু আমরা পোকামাকড় সরাতে পারি একটা নতুন পদ্ধতি। সেটা পুরনো পদ্ধতির, যে আমরা যে ছাইগুলো যে ছড়িয়ে দিই তাতে কিন্তু পোকামাকড়গুলো শাকসবজিতে বসতে পারবে না, তাতেও শাকের উপকার এবং সবই সাশ্রয়।

0: হ্যাঁ, ভালো ভালো বললেন। এবারে আবার আসি আপনার একটু শখের বিষয়ে, এই যে বাজানো, এটাকে কতদিন ধরে আপনাকে চর্চা করতে হচ্ছে, নাকি আপনাকে প্রতিদিনই চর্চা করতে হয় এটা বাজাতে গেলে, মানে পাতার বাঁশি বাজাতে?
1: এই পাতা বাঁশি চর্চা করতে লাগে না, অন্য অন্য গানগুলো চর্চা করতে লাগে। এটা শুধু যে কোনো জায়গায় বাজানো যায় তাতে চর্চা করতে হয় না, কিন্তু আমাদের
0: যদি
1: দরকার নাই। হুম, আর সেটা আমার অন্তর থেকে তৈরি হয়েছে, তো সেইখানে অন্তরটাকে জাগিয়ে তুললে সেই সুরটা চলে আসে।
0: আচ্ছা, এবারে আপনার কোন গানের কথা মনে হচ্ছে যেটা শোনাবেন আমাদের শ্রোতা বন্ধুদের?
1: এখন আমি পল্লী গীতিতে চলে যাই। আচ্ছা।

0: অসাধারণ। আরো একটি গান শুনবো, তবে তার আগে বলি যে আপনি যে এই যে একটা অভিনব পাতার বাঁশি বাজাতে পারেন, একে নিয়ে আপনি প্রচারের কথা ভেবেছেন? মানে আপনার নিজের আত্মতৃপ্তির জন্য বলতে পারেন, কিন্তু কখনো কি ভাবা হয়েছে?
1: না, যখন আমি শিখি তখন আমি জানতে পারিনি যে আমি এই সমস্ত জায়গায় বাঁশি সুর তুলে ধরব, সেটা আমার কখনোই জানা হয়নি যে আমি এগিয়ে যাব। হ্যাঁ, তো আমি চেষ্টা করে আছি যে যে সমস্ত জায়গায় কালচার অনুষ্ঠানগুলো হয় সেখানে আমি উপস্থিত থাকার চেষ্টা করেছিলাম। তখন আমি মনে মনে ভাবতাম যে আমাকে যদি ওখানে স্টেজ প্রোগ্রামে যদি আমাকে সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো। তখনকার সেখানকার কমিটিদের বলতাম যে আমি একটু পাতার বাঁশি তুলে ধরবো, যদি একটু 5 মিনিটের সময় দেওয়া হয়। তো ওরা বলতো নেও তুমি বাজাও। তখন আমার এমন সময় হতো পাতা ওখানে নাই, তখন যে কোনো ফুলের পাতা আমি সংগ্রহ করে তখন সেই সুরটা তুলে ধরতাম।
0: বাহ, আরো একটি সুর শুনি।

0: আপনার এই পাতার বাসি শুনতে শুনতে এবং আপনার সাথে গল্প করতে করতেই আমাদের সময় একেবারেই আজকের যে সময় ছিল সেটি সম্পন্ন হয়েছে। আমরা একদম আজ অনুষ্ঠানের শেষে আপনার আরও একটি পাতার সুর শুনব, শুনে আমরা আজ অনুষ্ঠান শেষ করব। আর আপনার এখানে এসে আমাদের এত ভালো লাগছে যে চারিদিকে মানে এই যে পাখিদের কুজন আর কি, তার মাঝে আমরা বসে রেকর্ড করতে পাচ্ছি, এটাও আমাদের একটা সৌভাগ্য। খুব ভালো থাকবেন আপনি।
1: তো এই পাখিগুলোকে নিয়ে কিন্তু আমাদের কিচির

0: জীবনে ইচ্ছের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাই হোক না কেন, শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখে এগিয়ে যাওয়াই আসল জীবন সাধনা, যে সাধনায় মত্ত আমাদের প্রফুল্ল সিংহ। খুব ভালো থাকুন প্রফুল্লবাবু আপনি, আর পাতার বাসিতে জীবনের সুর ধরে রাখুন। এভাবেই অনেক শুভেচ্ছা রইল, আর শ্রোতা বন্ধুদের জন্য রইল শুভকামনা। আজ জীবন ও জীবিকা অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও অন্য কোনো স্বর অন্য কোনো সুর নিয়ে পৌঁছব আপনাদের কাছে। ভালো থাকুন সকলে, নমস্কার।
1: নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জীবন ও জীবিকা। আজকের বিষয় ছিল পাতার বাঁশিওয়ালা। উপস্থাপনায় ছিলেন তাপসী দেব। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বাংলা দেশাত্মবোধক গান, উপস্থাপনায় ক্যালকাটা কোয়ার।

এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক গান, উপস্থাপনায় ক্যালকাটা কোয়ার। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আনন্দধারা অনুষ্ঠানে আজকের বিষয়ে স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্র। শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে কথা বলবার জন্য ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি বৈচিত্র্যময় এর বিবর্তন। 1898 সালে হীরালাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রা চলতে চলতে আজ তা অত্যাধুনিক ডিজিটাল যুগে এসে পৌঁছেছে। হীরালাল সেন বাংলার অন্যতম সম্মানিত ব্যক্তি, যিনি ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক। হীরালাল সেন 1901 সালে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করে স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। 1919 সালে মুক্তি পায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত দেনা পাওনা চলচ্চিত্রটি, এবং এই বাংলা চলচ্চিত্রের মাধ্যমেই বাংলার চলচ্চিত্রের সবাক যুগের সূচনা হয়। নির্বাক সবাক হয়ে বাংলা চলচ্চিত্র ধীরে ধীরে পরিণত হতে থাকে। আজকের আনন্দধারা অনুষ্ঠানে কথা বলবো বাংলা চলচ্চিত্রের সেকাল নিয়ে। সেকাল বলতে তো অনেকটা সময়কাল বোঝায়, অতটা ব্যপ্ত সময় না গিয়ে বরং বিষয়টা আরও নির্দিষ্ট রাখতে 1950 থেকে 1970-এর মধ্যে থাকব, যে সময় বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে প্রকাশিত হচ্ছে এবং শ্রেষ্ঠত্বের আসনে বসছে। অর্থাৎ যে সময়কালকে বাংলা সিনেমার স্বর্ণযুগ বলা হয়। আজকের আনন্দধারা অনুষ্ঠানের বিষয়ে সেই স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্র।

এ বিষয়ে আপনাদের কথা শুনব। আপনাদের কথা এবং আপনাদের ভাবনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনেনি আজকের অনুষ্ঠানের প্রথম গান পরবেশ ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের বিষয়ভাবনা স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্র। এ বিষয় নিয়ে আপনাদের ভাবনা, আপনাদের কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, এই 1950 থেকে 1970 সাল, এই সময়কে বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ সময় বলা হয়। অজয় কর, তপন সিংহ, তরুণ মজুমদার, রাজেন তরফদারদের পাশাপাশি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা এই সময়ই কাজ করেছেন। বিশেষ করে সত্যজিতের পথের পাঁচালী 1955 সালে, সেটি বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে পরিচিতি দেয়। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রগুলো দেশভাগের যন্ত্রণা এবং মানুষের জীবনযুদ্ধের এক অনন্য দলিল হিসেবে বিশ্ব চলচ্চিত্রে স্বীকৃত। ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্রগুলো তার জীবদ্দশায় বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও বর্তমানে সেগুলো বিশ্ব চলচ্চিত্রের মাস্টারপিস হিসেবেই স্বীকৃত। মেঘে ঢাকা তারা, এটি তার সবচেয়ে বিখ্যাত এবং বিশ্বজুড়ে সমাদৃত চলচ্চিত্র। এরপরে মৃণাল সেন। মৃণাল সেন তার রাজনৈতিক এবং সামাজিক সচেতনামূলক চলচ্চিত্রের জন্যই কান, বার্লিন এবং ভেনিসের মতন প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহুবার পুরস্কৃত হয়েছেন। ভুবন সোমের এই ছবির মাধ্যমে ভারতে একটা নতুন ধারার চলচ্চিত্রের সূচনা হয় বলে মনে করা হয়। তপন সিংহ ছিলেন ধ্রুপদী গল্প বলা, যাকে বলা হয় ক্লাসিক স্টোরি টেলিং, এবং মূল স্রোতের সিনেমার মাস্টার বলা হয় তাকে। সাহিত্য নির্ভর ছবি তৈরিতে তিনি সিদ্ধ হস্ত ছিলেন। তপন সিংহের কাবুলিওয়ালা 1957 সালের সপ্তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সিলভার বিয়ার এক্সট্রাঅর্ডিনারি প্রাইজ অফ দি জুরি পুরস্কার জয় করে। শ্রোতা বন্ধুরা শুনছেন আনন্দধারা অনুষ্ঠান। আজকের বিষয় ভাবনা স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্র। এবারে শুনে নিই আজকের পরের গানটি, মান্না দের কণ্ঠে, মৌ চোর ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজকের আনন্দধারা অনুষ্ঠানে কথা হচ্ছে স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্র নিয়ে। কথা হচ্ছিল সেই সময়কার কিছু বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সম্পর্কে। এরপরে আসে তপন সিংহের নামও। তপন সিংহ ছিলেন একজন ক্লাসিক স্টোরি টেলার এবং তার কাবুলিওয়ালা চলচ্চিত্রটি 1957 সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার বিয়ার এক্সট্রা অর্ডিনারি প্রাইজের জুরি পুরস্কার পেয়েছিলেন। তরুণ মজুমদার একজন বিখ্যাত চলচ্চিত্রকার। তরুণ মজুমদারের ছবির প্রধান শক্তি ছিল বাংলার মাটির গন্ধ। চমৎকার গানের ব্যবহার থাকত ওর ছবিতে এবং যৌথ পরিবারের সুখ দুঃখের সহজ উপস্থাপনা থাকত। বাংলা সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ, মানুষের পারস্পরিক ভালোবাসা এবং সরলতার উপর তার অগাধ বিশ্বাস ছিল। বালিকাবধূ বা গণদেবতা বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এরপরে বলতেই হয় অজয়করের কথা। অজয়কর ছিলেন মূলত একজন উচ্চমানের সিনেমাটোগ্রাফার এবং পরিচালকও। উত্তম সুচিত্রা জুটির কালজয়ী রোম্যান্টিক ছবিগুলোর পেছনে তার ক্যামেরার আলোছায়ার জাদুকরী কাজ এবং ব্যাক প্রজেকশন প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার, সেটি একটা অনবদ্য ভূমিকা রেখেছিল। অজয়করের সাত পাকে বাঁধা 1963 সালে তৃতীয় মস্কো চলচ্চিত্র উৎসবে এই ছবিটির জন্য সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এবং সুচিত্রা সেনই ছিলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রী সম্মান পান। শ্রোতা বন্ধুরা, কথা হচ্ছে স্বর্ণযুগে বাংলা চলচ্চিত্র নিয়ে। আপনারা আপনাদের কথা, আপনাদের ভাবনা এই বিষয়ে আমাদের জানানোর জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনিনি পরের গানটি। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দের কণ্ঠে স্ত্রী ছায়া ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজকে কথা হচ্ছে স্বর্ণযুগে বাংলার চলচ্চিত্র নিয়ে। এরপরে বলতে হয় রাজেন তরফদারের কথা। রাজেন তরফদার মূলত প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এবং অবশ্যই শ্রেণী শোষণের বিরুদ্ধে নীরব প্রতিরোধ জানিয়েছে তার চলচ্চিত্রে। এবং তার ছবিগুলোর মূল ভিত্তি হলো নৈতিক ভিত্তি। তার গঙ্গা ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসব সহ একাধিক আন্তর্জাতিক স্তরের উৎসবে প্রদর্শিত হয় এবং বিশ্ব চলচ্চিত্রের সমালোচকদের দ্বারা দারুণভাবে প্রশংসিত হয়। এছাড়াও বলতে হয় অসিত সেন, পিনাকী মুখোপাধ্যায়, ঋষিকেশ মুখোপাধ্যায়, বারিন সাহা, পূর্ণেন্দু পত্রী, মনু সেনের মতন পরিচালকেরাও বাংলা চলচ্চিত্রকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যায় সে সময়। বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগে প্রত্যেক প্রথিতযশা পরিচালকরাই নিজস্ব শৈল্পিক দৃষ্টিভঙ্গি, নির্মাণ শৈলী এবং তাদের নিজস্ব জীবন দর্শন ছিল এবং সেটাই প্রতিফলিত হয়েছিল তাদের ছবি বানানোতে। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। এবারে শুনে নিই পরবর্তী গান কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি প্রার্থনা।

0: শ্রোতা বন্ধুরা, শুনছেন আনন্দধারা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আসলে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেই বিষয়টার ব্যাপ্তি এতটাই বড়, তা এই সীমিত সময়ের মধ্যে শেষ করা যায় না। আসলে সেই সময়ে স্বর্ণযুগের যে চলচ্চিত্রের সময়টা, 1950 থেকে 70 সাল পর্যন্ত, সে সময় এত সমস্ত নির্দেশক এসেছেন, কাজ করেছেন, এত সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, এবং সেই সময়ের যে সাহিত্য নির্ভর সিনেমার যে একটা চল ছিল, সে সবটা মিলিয়েই তো সেই যুগটা তৈরি হয়েছিল। সে সময়ের বাংলা সিনেমা ছিল বিনোদন ও সংস্কৃতির এক নিখুঁত কোলাজ। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল সেন যেমন বিশ্বমঞ্চে বাঙালির বুদ্ধিবৃত্তিক জয়ধ্বজা উড়িয়েছিলেন, ঠিক তেমনই তপন সিংহ, তরুণ মজুমদার বা রাজেন তরফদাররা সুস্থ ধারার ছবির মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করেছিলেন। টেকনিক্যাল সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নিখুঁত গল্প বলা, মাটির গন্ধ আর অভিনেতা অভিনেত্রীদের অসামান্য অভিনয়ের জোর, আর অবশ্যই পরিচালকদের নিজস্ব জীবন দর্শন, এই সবের সমন্বয়ে তৈরি হয়েছিল বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ। আজ এত বছর পরেও সেই যুগটাই আমাদের গর্বের সবচেয়ে বড় জায়গা। সেই কালজয়ী স্রষ্টাদের স্মৃতিকে বুকে নিয়ে আজ এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আনন্দধারা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্স এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। বালুরঘাট এবং মাঞ্ঝানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পং ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ দীঘা 2। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে। হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা আছে সিকিমের কিছু অঞ্চলে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভ ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট রেইনফল অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। Yesterday's maximum temperature fell markedly at 1 or 2 places over Sikkim and sub-Himalayan West Bengal. Yesterday's highest maximum temperature of 33 degrees centigrade was recorded at Balurghat and Manchian in the plains and 25 degrees centigrade at Kalimpong in the hills of the region. Chief amount of rainfall received, Digha 2. Weather forecast for next 7 days. Light to moderate rain or thunder shower likely to occur at a few places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of sub-Himalayan West Bengal. Light rain or thunder shower likely to occur at 1 or 2 places over rest districts of sub-Himalayan West Bengal and Sikkim. Weather warning for next 7 days. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over Darjeeling, Jalpaiguri and North Dinajpur districts of sub-Himalayan West Bengal. And that concludes. Please stay with us for the next announcement in Bengali. এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। সন্ধ্যা 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান ডক্টর্স কনফারেন্স অন ওবেসিটি, এবং তার অব্যাহত পরেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। 6:40 শুনবেন চৈতন্য দেবের কণ্ঠে ভাবাইয়া। 7:05 বিশেষ অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানের বিষয় বালুরঘাটের আত্রেয়ী নদীর মাঝিমল্লাদের জীবন জীবিকা। আলাপচারিতায় থাকবেন শিবপ্রসাদ, অর্জুন হালদার ও কালিদাস চৌধুরী। 8:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান। 8:30 শুনবেন মহিলা মজলিশ, মহিলা মজলিশের বিষয় গাছের সাথে ঘর। আলোচনায় থাকবেন সৈকত গুহ। 9:15 শুনবেন গজল, শিল্পী ভারতী বিশ্বনাথন। 9:30 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। 10:10 শুনবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এবারে শুনবেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ সোমবার 11 মে 2026 শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় যান চলাচলের বিলম্বের সম্ভাবনা রয়েছে। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং সরকারি নির্দেশিকা মেনে চলুন। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার ওই অংশে মেরামতি ও উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 সালুগাড়া রাস্তার উপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে গাড়ি চালান এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা সালুগাড়া হাট সালুগাড়ায় রাত 8 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। আমবাড়ি হাট আমবাড়ি রোড রাত 8 পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। কেষ্টপুর হাট বাগডোগরা রাত 8 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান। আজকের বিষয় ডক্টর্স কনফারেন্স অন ওবেসিটি।
1: সুবল সর্দার, শিলিগুড়ি, আকাশবাণী থেকে। বাঙালির ভরি থাকবে না সেটা কখনো হয়? আমরা সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবু গল্প থেকে আমরা জেনে আসছি বাঙালি আনা মানে ভুঁড়ি, মস্ত ভুঁড়ির ব্যাপার। আমাদের যত মাথা ব্যথা ভুঁড়ি নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু ওবেসিটি নিয়ে সরলেক তাল তাজ কুঠির ডক্টর কনফারেন্স। বিষয় ওবেসিটি, স্থূলতা নিয়ে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ডাক্তার শুভঙ্কর চৌধুরী।
2: এই কনফারেন্সটা তো প্রাইমারলি মেটাবলিক ডিসঅর্ডারের ওপর কনফারেন্স। এইটা বেশ কয়েক বছর ধরে এখন হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে ওভার দ্য ইয়ার্স ইট হ্যাজ গ্রোন ইন স্টেচার, গ্রোন ইন সাইজ। গতবারেও ছিল, এবারে আরও বেশি করে পার্টিসিপেশন ফ্রম আউটসাইড দ্য স্টেট, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে স্পিকার্সরা এসেছে। দিস হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ মেটাবলিক ডিসঅর্ডার্স, এবং আজকের দিনে বোধহয় এই মেটাবলিক ডিসঅর্ডারটা আন্ডারলাইজ মোস্ট অফ দ্য হেলথ প্রবলেমস, সেটা ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্ট্রলের সমস্যা, হার্টের অসুখ, লিভার মানে ফ্যাটি লিভার ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটসেট্রা, এবং অনেকগুলো ক্যান্সারও এগুলোর সঙ্গে জড়িত আছে। এর চিকিৎসা তো হচ্ছে, নতুন নতুন ওষুধ এসছে, এফেক্টিভ ওষুধ এসছে, কিন্তু এই ওষুধ দিয়ে আমাদের মতো দেশে কেন, সারা বিশ্বে কোথাও ওষুধ দিয়ে সমস্যার সমাধান করা সম্ভবপর নয়। এটা নিশ্চিতভাবে আমাদের নির্মূল করার চেষ্টা করতে হবে একদম from the basis, from the roots. অর্থাৎ প্রিভেনশনটাই হচ্ছে মেজর এফর্ট, যে এই ওবেসিটি, মেদবাহুল্য এইটা যাতে ডেভেলপ করতে না দিই আমরা। থিওরিটিক্যালি খুব সহজ, কম খাও, বেশি এক্সারসাইজ করো বললেই হলো, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হয় না। আজকে সোশ্যাল প্রেশার আছে, বিভিন্ন কারণে পার্টি আছে, অমুক আছে, এবং পাশাপাশি লোককে এক্সারসাইজ করতে বললেই তো ইমিডিয়েট উত্তর আসে যে কোথায় হাঁটবো, কোথায় এক্সারসাইজ করবো। আপনি জায়গা দেখান, একটা ফুটপাথের উপরও তো হাঁটতে পারি না আমরা। তো সেই জন্য এখানে পলিসির দরকার, পলিসি শুধু কয়েকটা থাকলেই হবে না, সেটার ইমপ্লিমেন্টেশনও দরকার। আরবান প্ল্যানিং, রুরাল তো আছে, রুরালে হয়তো সেটা একটু কম সমস্যা, কিন্তু আরবানে বিশেষ করে যেখানে যা একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে তো বাড়ি উঠে যাচ্ছে। তো সেইগুলোকে কীভাবে প্ল্যান করে ওভারঅল লং টার্ম নেক্সট 10-20 বছরের কথা মনে রেখে, শুধু আজকের কথা মনে রাখলে হবে না, আমাদের এই প্ল্যানগুলো করতে হবে। এবং আমার তো মনে হচ্ছে ন্যাশনাল লেভেলেও ইভেন দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ মেড নয়েজেস যে আমাদের এই ওয়েট, বডি ওয়েট, বিএমআই ইত্যাদির দিকে নজর দিতে হবে। সেগুলো আই থিঙ্ক ইজ এ ওয়েলকাম মুভ, আমাদের ডেফিনেটলি চেষ্টা করতে হবে এই ওবেসিটির যে একটা প্যান্ডেমিক চলছে সেটাকে কন্ট্রোল করা।
1: স্যার, আমি জানতে চাইছি অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে ওবেসিটির হার কি বেশি?
2: নট রিয়েলি, বেশি বলতে পারবো না। আমরা ওবেসিটি প্রিভেলেন্সে জেনারেলি নর্দার্ন স্টেটস আর সাউদার্ন স্টেটস তারা

0: বেশি, নর্থ ইস্টে পসিবলি সবচেয়ে কম। আমাদের রাজ্যে ওই মাঝামাঝি একটা জায়গা আছে, সবচেয়ে বেশি জায়গায় নয়, কিন্তু আছে যথেষ্ট। কিন্তু যেটা আছে আমাদের এখানে ডায়াবেটিসের প্রিভেলেন্সটাও ওই মাঝামাঝি একটা জায়গা আছে, সবচেয়ে বেশি নয় কিন্তু মাঝামাঝি দেশের অন্যান্য জায়গার সঙ্গে তাল রেখেই আমাদের এখানে ডায়াবেটিসের প্রিভেলেন্সও রয়েছে।
1: একটা ডিজিজের কথা বলা হচ্ছে যে স্থূলত্ব একটা ডিজিজের পর্যায়ে চলে গেছে, মানে ব্যাপারটা যে সত্যি কি তাই যে স্থূলত্বকে আমরা এখন ডিজিজ বলে গণ্য করবো, সেটা কতটা মোটা হলে বা কতটা স্থূলত্ব,
0: মানে সেই ডিজিজ হিসেবে বলার কথা এই কারণে যে তাহলে হয়তো গুরুত্বটা বেশি পাবে এই জন্য, এবং সকলেরই স্থূলত্বটা যে ডিজিজ লেভেলে গেছে তা নয়, কিন্তু চেকড না হলে কিছুদিন পরে যাবে। তো এখন স্থূলত্বটা বেসিক্যালি মাপাত হয় সহজভাবে সকলকেই, যাতে চেক করা যায়, সেখানে ওজন আর উচ্চতা দিয়ে একটা ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স, এইটা দিয়ে করা হয়। এইটা আনফর্চুনেটলি পুরো পিকচারটা দেয় না, কারণ একটা ওজন ফ্যাটের ওপর আছে, মাসেলের ওপর আছে, হাড়ের ওপর আছে, জল আছে, শরীরের নানা রকম কম্পোনেন্ট আছে, এর মধ্যে ফ্যাট যেটা সেটাই প্রিডমিনেন্টলি ক্ষতিকারক, সেই জন্য সেই ফ্যাট মেন। সেই জন্যই ইন্টারন্যাশনালিও একটা কমিশন, ল্যান্সেট কমিশন একটা বসানো হয়েছিল অন এন্ডোক্রিনোলজি অ্যান্ড ওবেসিটি, তাদের রেকমেন্ডেশন, এবং সেটাই ইনক্রিজিংলি অ্যাকসেপ্টেড হচ্ছে, যে আগে আমরা বিএমআই দিয়ে ওবেস না নন ওবিস, মানে ওভারওয়েট না নর্মাল ওয়েট, এগুলো ঠিক করতাম, বলা হচ্ছে যে সেইটা ইম্পর্টেন্ট বটে, কিন্তু সেটা ছাড়াও আরেকটা কিছু মেজার থাকতে হবে যাতে ফ্যাটের একটা মেজার পাওয়া যায়। এবং যেহেতু এই সারা শরীরে ফ্যাটের মধ্যে, পেটের মধ্যে যাকে ভিসেরাল ফ্যাট বলি, সেইটাই সবচেয়ে বেশি ক্ষতিকারক বলে জানা গেছে, সেই জন্য বলা হচ্ছে যে বিএমআই ব্যবহার করো, তার সঙ্গে আরেকটা ওই পেটের মধ্যে ফ্যাট জমার একটা ইন্ডেক্স, সেটা ওয়েস্ট সারকমফারেন্স হতে পারে বা ওয়েস্ট টু হাইট রেশিও হতে পারে, এরকম কিছু একটা ব্যবহার করে।
2: লিভার ফ্যাট বলে
0: না, লিভারেও পেটের মধ্যে লিভারটাও আছে, লিভারেও ফ্যাট জমছে, সেটাও একটা মেজর প্রবলেম, ফ্যাটি লিভার ডিজিজ একটা মেজর প্রবলেম। আর না হলে ডিরেক্ট বডি ফ্যাট পার্সেন্টেজ মাপো, সেটা সবচেয়ে ভালো হয়, বডি ফ্যাট পার্সেন্টেজ, এবং সেইটার যেহেতু খুব সহজ উপায় নেই, একটু যন্ত্র সেগুলো কমপ্লিকেটেড, সব জায়গায় থাকবে না, গ্রামে গঞ্জে গেলে পাওয়া যাবে না, সেই কিন্তু একটা ফিতে সব জায়গায় পাওয়া যেতে পারে। সো নেক্সট বেস্ট হচ্ছে ওই বিএমআই এবং ওয়েস্ট সারকামফারেন্স, এই দুটো মেপে তবে ডিসাইড করো ওবেসিটি আছে কিনা। এবার ওবেসিটি থাকলেই তার ইমিডিয়েট চিকিৎসা করতে হবে বা ওষুধ দিতে হবে তা নয়, এবার ওবেসিটি রিলেটেড অর অ্যাসোসিয়েটেড বাকি আর কোনো অসুখ আছে কি না। এই ওবেসিটি অ্যাসোসিয়েটেড বোধ হয় 63টা অসুখ হতে পারে যেটা ওবেসিটির সঙ্গে হতে পারে।
1: এটা জারগামেটা বলছি, তাহলে বিএমআইটা ঠিক কতটার উপরে গেলে আমরা চিন্তা করবো এবং ওয়েস্ট সারকামফারেন্স কতটার উপরে গেলে আমরা চিন্তা করবো?
0: বিএমআই টিপিক্যালি আমাদের দেশে 25 বা তার উপরে গেলে আমরা ওবিস বলি, এটাও পাশ্চাত্য দেশে সেটা 30 বা তার উপরে। আমাদের দেশের গঠনটা সাধারণ মানুষের, সাউথ এশিয়ানদের মধ্যে এমন যে বিএমআইটা খুব বেশি না হয়েও আমাদের বডি ফ্যাট পার্সেন্টেজ বেশি হয়, সেই জন্য আমাদের কাট অফটা আরও লোয়ার ধরা হয়েছে, 25 ধরা হয়েছে, 25-এর ওপর হলে ওবিস ধরা হচ্ছে। এবার ওয়েস্ট সারকামফারেন্স পুরুষদের ক্ষেত্রে 90 সেন্টিমিটার বা তার বেশি, আর মহিলাদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার বা তার বেশি, এইটা হলে এটাকে আমরা সিগনিফিকেন্ট বলে ধরি। 63টা অসুখের নাম এক্ষুনি আমি মনে করে বলতে পারবো না, কিন্তু তার মধ্যে যেগুলো আছে ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্ট্রলের সমস্যা, হার্টের অসুখ, স্ট্রোক, তাছাড়া গলব্লাডারের অসুখ, তাছাড়া আজকাল ইনক্রিজিংলি রেকগনাইজড হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটার সঙ্গে সম্পর্ক আছে, আর ফ্যাটি লিভার ডিজিজ। এছাড়াও বলছিলাম বেশ কিছু ক্যান্সার আছে, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, কিডনি ক্যান্সার, ইনফ্যাক্ট ইউরিনারি ব্লাডার ক্যান্সার, লিভার ক্যান্সার, এগুলো সবের সঙ্গেও ওবেসিটির সম্পর্ক আছে, অর্থাৎ ওবেসিটি

0: ডেন্সিটি কম হলে এই ক্যান্সারগুলোকে আমরা কমাতে পারবো। এর মানে হয়তো এইটা নয় যে একজন ক্যান্সার হয়ে গেলে তখন সে রোগা তাকে রোগা করে দিলে সে ক্যান্সারটা সেরে যাবে না, কিন্তু তাকে অনেক আগে থেকে যদি মোটা না হতে দেওয়া হতো তাহলে হয়তো এই ক্যান্সারগুলো হতো না। দুটোর উপরেই নির্ভর করছে, জেনেটিক কারণও আছে, তবে জেনেটিক কারণে মোটা হওয়াটা খুব রেয়ার।
1: আমরা যে খাদ্য গ্রহণ করব এবং সেটা পরিশ্রমের মাধ্যমে ব্যয় করব, অর্থাৎ আয় ব্যয়ের হিসেবের খাতার মতো যা খাদ্য খাবো সেই খাদ্যগুলো আমরা পরিশ্রমের মাধ্যমে ব্যয় করব সমভারে। যদি আমাদের খাদ্য গ্রহণ বেশি হয়, পরিশ্রম কম হয়, তাহলে ওবেসিটির কারণ হয়ে ওঠে। যদি আমাদের পরিশ্রম এবং খাবার কণা যদি সমানভাবে আমাদের হয়ে থাকে তাহলে আমাদের ওবেসিটির অনায়াসে নির্মূল করা যায়। ওবেসিটির বৃদ্ধির কারণে অনেক অসুখ হয়, এমনকি মারণরোগ, ক্যান্সার হয়। ওবেসিটি বৃদ্ধি পেতে পেতে এই রোগ আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাই সঠিকভাবে খাদ্যাভ্যাস গঠন করা দরকার এবং শৈশবের থেকে এই অভ্যেস গঠন করা দরকার। যদি এই অভ্যেস সঠিকভাবে আমাদের গঠন করা যায় তাহলে আমরা অনায়াসে ওবেসিটি থেকে মুক্তি পাব। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ডাক্তার শুভঙ্কর চৌধুরী।
2: এই মুহূর্তে আমি কথা বলে নেব এমওসির সেক্রেটারি ডাক্তারবাবু ডক্টর সুপ্রতির ভট্টাচার্যর কাছ থেকে, জানতে চাইব যে ওবিসিটি দিয়ে ওনার কী মতামত।
3: নমস্কার, ডাক্তার সুপ্রতির ভট্টাচার্য, সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রিনোলজি ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি, মণিপাল হসপিটাল সল্টলেক, মণিপাল ব্রডওয়েজ হসপিটাল, ডাইরেক্টর রেসকিন ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইন সেন্টার, নৈহাটি। আমি স্থূলতা সম্বন্ধে বলতে চাই যে এটা একটা গ্রোয়িং এপিডেমিক। আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্যাটা কিন্তু ছোটোবেলা থেকেই তৈরি হচ্ছে এবং এটার মেন কারণ হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন। ছোটোবেলা থেকে আমরা দেখছি যে তারা টিভি বা মোবাইলের সামনে বেশিক্ষণ সময় কাটাচ্ছেন, এই স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, তারা নিয়মিতভাবে খেলাধুলো করছেন না। তাই জন্য সারা বিশ্বে যদি আমরা বিবেচনা করি তাহলে প্রায় 15 কোটি ছেলে মেয়ে তারা কিন্তু এই স্থূলতা নিয়ে বাঁচছেন। ভারতের কথা বিবেচনা করলে প্রায় 25 কোটির স্থূলতা রয়েছে এবং যদি আমরা ভারতীয়দের ক্ষেত্রে ধরি যে পেটের কাছের মেদ বাড়তি বা যে অ্যাবডোমিনাল ওবেসিটি সেটা হলে প্রায় 35 কোটি। তার মানে বুঝতেই পারছেন যে এটা আমাদের জন্য জনস্বার্থ সম্পর্কিত একটা বড় উদ্বেগ। তো আমার মনে হয় সেইটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে প্রাথমিকভাবে যেটা প্রয়োজন মানুষকে বোঝা যে অনেক সময় তারা নিজেদেরকে দোষারোপ করেন, ভাবেন যে বোধহয় এটা তার দোষ, তারা বোধহয় হাঁটছেন কম বা খাচ্ছেন বেশি, কিন্তু তার থেকে অনেক বেশি কমপ্লিকেটেড এই ব্যাপারটা। কারণ আমাদের জেনেটিক্স একটা বড় রোল প্লে করে। আমাদের ভারতবর্ষ বহুদিন আগে দুর্ভিক্ষের মধ্যে দিয়ে গেছে, সুতরাং শরীর সংরক্ষণ করতে শিখেছে, যেটুকুন খাবার পায় সেটাকে তারা সংরক্ষণ করে। এবং এখন তো সেই দুর্ভিক্ষ নেই, এখন আধিক্য জমানা, কিন্তু এখনও শরীর খাবার পেলেই সেটাকে ধরে রাখার চেষ্টা করে এবং তার থেকে আমাদের এই পেটের মেদটা বেড়ে গেছে। এই বাড়তি মেদটা গিয়ে জমা হয় লিভার, হার্ট এবং বিভিন্ন আমাদের যে অর্গানগুলো আছে তাতে, এবং তার থেকে হার্ট অ্যাট্যাক বেড়ে যাওয়া বা অন্যান্য লিভারের সমস্যা হওয়া বা মৃত্যুহার বেড়ে যাচ্ছে। তাই জন্য আমাদের স্থূলতাকে বলে মাদার অফ অল ডিজিজেস, কারণ সেখান থেকেই ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের প্রবলেম ইত্যাদি আমাদের রোগের কারণ। তো আমরা তাই জন্য ছোটোবেলা থেকেই এই জীবনশৈলীর পরিবর্তন, খাওয়া দাওয়া পরিবর্তনের মাধ্যমে আমরা চাই যে একটা সুস্থ জীবনযাপন যাতে বাচ্চারা করে এবং বড় হয়ে যাতে এই ধরনের জটিলতাগুলো সৃষ্টি না হয়। এখন বর্তমানে আমাদের কাছে এমন ধরনের পাওয়ারফুল মেডিকেশন আছে যেগুলো ডাক্তারবাবুরা আপনাদেরকে সেটা সম্বন্ধে অবগত করবেন, এবং এই ধরনের ওষুধগুলো প্রায় 15-20% ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যেটা শুধুমাত্র খাওয়া দাওয়া বা হাঁটা চলার মাধ্যমে সম্ভব নয়। সাময়িকভাবে ওজন কমে গেলেও সেটা ধরে রাখাটা বেশ কঠিন, কিন্তু এই ওষুধের মাধ্যমে আমরা সেটা করতে পারি। বাট যেটা বোঝার, এটা কিন্তু ওষুধ এরকম নয় যে যে কোনো কেউ সেটা ওজন কমানোর জন্য বাইরে থেকে কিনে খাবেন বা ডাক্তারের পরামর্শ না নিয়ে খাবেন, কারণ অন্যান্য ওষুধের মতোই তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং সেটা যদি ঠিকমতো ব্যবহার না হয় তার থেকে কিন্তু অনেক গুরুতর সমস্যার উৎপত্তি হতে পারে। সুতরাং আপনারা হয়তো বিভিন্ন ধরনের মেসেজ বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, কিন্তু ডাক্তারের সুপারভিশনেই কিন্তু এই সম্পূর্ণ চিকিৎসাটা করা উচিত।
2: ডাক্তারবাবু, এই যে ওবেসিটি পুরুষের তুলনায় মহিলাদের কি বেশি হয়, এবং যদি হয় কেন হয়?
3: মহিলাদের গঠন অন্য রকমের ছেলেদের তুলনায়। মহিলাদের ছেলেদের যেরকম পেটের কাছের মেদটা বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে সেটা হিপস বা আমাদের শোল্ডার এই জায়গায় বেশি হয়, কিন্তু তাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় মেনোপজের পরে তাদের আকৃতিটা ছেলেদের মতো হয়ে যায় এবং এই পেটের কাছের মেদটা বাড়তে শুরু করে এবং সেইখান থেকে হার্টের সমস্যা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো ওভারঅল মহিলাদের প্রাথমিকভাবে যতদিন মাসিক চলে এই মহিলাদের হরমোনগুলো তাদের হার্টকে প্রোটেক্ট করে, কিন্তু সেই প্রোটেকশনটা চলে গেলে ছেলেদের মতোই তাদের কিন্তু হার্টের সমস্যা ডেভেলপ করতে পারে। এবং এটাও দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে স্থূলতাটা বেশি, মেবি অনেক কারণেই হতে পারে, ছেলে মেয়েদের খাওয়াতে খাওয়াতে তারা অনেক সময় নিজেরা খাচ্ছেন, কতটা খাচ্ছেন বুঝতে পারছেন না, বাড়তি প্লেটে খাবার যা আছে সেটাকে হয়তো খেয়ে নিচ্ছেন, অথবা তারা হয়তো নিজের প্রতি অতটা যত্ন নিতে পারছেন না যতটা নিজের প্রতি সচেতনভাবে সময় দেওয়া উচিত, যেরকম নিয়মিতভাবে হাঁটা চলা করা বা বা আমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা, যার মাধ্যমে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ না, আমাদের মাংসপেশি যেগুলো কমে যেতে থাকে একটা বয়সের পরে, সেই রেজিস্ট্যান্স এক্সারসাইজগুলো করা, সেগুলোর হয়তো সময় তারা পান না কারণ বিভিন্ন ধরনের হাউসওয়ার্কে তারা বিজি থাকেন।
2: তাহলে জেনারেল যে পাবলিক, ওবেসিটি কমানোর সহজ উপায় কি সহজভাবে বলে দেবেন?
3: যাতে ওবেসিটি কমানোর কোনো রকমের সহজ উপায় নেই, এটা দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা। তাতে প্রাথমিকভাবে আমাদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, যেরকম আমরা বললাম কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে দেওয়া, ফাইবার প্রোটিন বাড়ানো এবং তার সাথে সাথে নিয়মিতভাবে হাঁটা চলা করা এবং বোথ এরোবিক আর তার সাথে রেজিস্ট্যান্স এক্সারসাইজ এগুলো করা, কিন্তু তা করেও সাময়িকভাবে ওজন কমলেও তারপরে কিন্তু সেটা ধরে রাখাটা কঠিন। তাই জন্যেই বর্তমানের এখনকার যে ওষুধগুলো সেইগুলো সেই ওজনটাকে ধরে রাখতে সাহায্য করে, প্রাথমিকভাবে ওজন কমানো এবং সেটাকে ধরে রাখার সম্ভব হয়। কিন্তু আবার যেটা বললাম, এগুলো কিন্তু ওষুধ এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তাদের সুপারভিশনেই কিন্তু এই ধরনের চিকিৎসা করা উচিত, নইলে তার থেকে অনেক ধরনের গুরুতর সমস্যা ডেভেলপ করতে পারে।
2: নমস্কার ডাক্তারবাবু, আমরা যদি পরিচয়টা একটু ডিটেলস বলেন আমাদের।
4: আমি ডক্টর প্রীতম রায়, পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েস্ট বেঙ্গলের কোঅর্ডিনেটর।
2: এই মুহূর্তে আমি কথা বলবো ডক্টর প্রীতম রায় ডক্টরবাবুর সঙ্গে। ডক্টরবাবু, এই যে ওবিসিটি যেটা প্যান্ডামিক আকার ধারণ করেছে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে, এবং সেই উদ্দেশ্যে আপনারা যে সেমিনার করছেন লোককে অ্যাওয়ারনেস করার জন্যে, আপনি কি মনে করেন এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা কি সত্যি সত্যি এই প্যান্ডামিক যে সিচুয়েশন আমরা কি কন্ট্রোল করতে পারবো? আপনার কী মত?
4: আমাদের যেটা আসল উদ্দেশ্য ছিল এই কনফারেন্সটা করার পিছনে, সেটা হলো সমস্ত ডাক্তারদেরকে এক জায়গায় নিয়ে এসে এবং মাল্টি স্পেশালিটি ডাক্তারদেরকে এক জায়গায় নিয়ে এসে কোনটা বেস্ট এভিডেন্স আছে সেই জিনিসগুলোকে একটা জায়গায় ফর্মুলেট করা, যাতে পেশেন্ট কেয়ারটাকে আমরা ভালোভাবে দিতে পারি, এটা প্রথম। দ্বিতীয় যেটা হলো গিয়ে যে সবার প্র্যাকটিসের বিভিন্ন রকম তাদের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো নিজেদের মধ্যে শেয়ার হলে আমরা জানতে পারবো যে জনসাধারণ কোন জিনিসটাকে বেশি অ্যাকসেপ্ট করছে, কোন জিনিসটা তাদের দরকার কিন্তু অ্যাকসেপ্ট করছে না, তাহলে সেইগুলোর উপর ডেলিভারেট করে, প্লাস যে নতুন টেকনোলজিগুলো এসছে যেরকম কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং যেগুলো রয়েছে সেইগুলোকে আমরা পেশেন্টের কাছে কীভাবে পৌঁছে দিতে পারি, এই সমস্ত নলেজগুলো যদি আমরা নিজেদের মধ্যে শেয়ার করে একটা জায়গায় কনসাস জায়গায় নিয়ে আসতে পারি, তবেই কিন্তু বেটার পেশেন্ট কেয়ার হবে। ফলে আমাদের যেটা মনে হয়েছে যে প্র্যাকটিক্যাল এবং যেটা প্র্যাকটিস করা যাবে এই ধরনের জিনিসগুলো কী কী সেইটা আমরা ডেলিভারেট করে পেশেন্ট কেয়ারে সেটাকে আমরা ট্রান্সলেট করতে চাই, এবং সবার অভিজ্ঞতা প্লাস এভিডেন্স যদি এক জায়গায় মেলে আমার মনে হয় ডেফিনেটলি ভবিষ্যতে পেশেন্ট কেয়ার অনেক ভালো হবে এবং সেটা অ্যাকসেপ্টেন্সও অনেক বাড়বে।
5: গ্রামে নাকি শহরে কোথায় বেশি ওবেসিটি দেখছেন?
4: দেখুন, আমাদের যদি পুরোনো দিনে দেখেন যে গ্রামে এবং আরবানে সব জায়গাতেই কিন্তু থাকে, যেটা আমাদের আরবান লাইফস্টাইলে এখন মেজর প্রবলেম হচ্ছে সেটা হলো গিয়ে যে আমাদের যে দৈনন্দিন হাঁটা চলা বা এক্সারসাইজ ওভার দ্য ইয়ার্স এই লাস্ট 30 বছরে কিন্তু সেটার পরিমাণ অনেকটা কমে গেছে, এবং সেই কারণে আমরা যতটা খাচ্ছি সেই খরচাটা অনেক কম করছি আমরা। এবং এই যে এক্সারসাইজ না করা বা যতটা হাঁটাচলা না করা, সেগুলোই কিন্তু মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। আমরা এখানে এই এভিডেন্সগুলোই আনতে চাইছি যে কোন জিনিসটা করলে পরে পেশেন্টের বেনিফিটটা সবচেয়ে বেশি হবে, কিন্তু সে সেটা মানবে, মানে শুধু থিওরিটিক্যালি কোনো কিছু বললে তো হয় না, সেইটাই সবার কাছ থেকে এভিডেন্সটা নিয়ে এসে এক্স্যাক্টলি সেটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। বাট এখন কিন্তু রুরাল আরবান ডিভাইড সেরকম কিছু নেই, এইটা কিন্তু বাড়ছে। এবং আরেকটা তার সাথে যেটা হলো যে স্পেশালি আরবান এবং পেরি আরবানে যে ফাস্ট ফুড এইগুলো কিন্তু একটা বিশাল চল দেখা দিচ্ছে। স্পেশালি যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে দেখেন, বাড়ির লোকেরা একটা কিছু চিপসের প্যাকেট বা কুরকুরের প্যাকেট একটা ধরিয়ে দিচ্ছে, সে কান্নাকাটি করবে না, ওটা নিয়ে বসে রয়েছে। এইটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা দিকের বাচ্চাদের দিকে ঠেলে দিচ্ছে। লাইফ লং কিন্তু তার একটা ব্রেনে সেন্সিটাইজ হয়ে রয়েছে যে এই জিনিসটা খুব ভালো, তার ক্রেভিংটা বাড়ছে, কিন্তু আলটিমেটলি তার শরীরের পক্ষে সেটা খুব ক্ষতিকারক। তো এই জিনিসগুলোকে কীভাবে বোঝানো যায়, কী করলে পরে তাকে দেখানো যাবে, বা আর্লি কী করে ডিটেক্ট করা যাবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের এই কর্মশালা আজকের আয়োজন।
2: ডক্টরবাবু, এটা তো তৃতীয় বছর হচ্ছে, তাহলে প্রথম কোন বছর হচ্ছিল?
4: এর 2 বছর আগে আমরা লাস্ট 3 বছর ধরে, মানে লাস্ট 2 বছর আর এই বছর ধরে কন্টিনিউয়াসলি আমরা এই প্রোগ্রামটা করে আসছি।
2: আগামী বছর তো হবে নিশ্চয়ই?
4: হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য থাকে প্রতি বছর, আমাদের ইচ্ছে আছে এই অনুষ্ঠানটাকে কন্টিনিউ করব।
2: আচ্ছা, এটা কি স্পেসিফিক কোনো ডেট ফিক্স থাকে না এরকম একটা?
4: না, কোনো স্পেসিফিক কোনো ডেট কোনো কিছু ফিক্স নেই, আমরা একটা কনভিনিয়েন্স দেখে এইরকম সময়টাতেই আমরা করে থাকি সাধারণত, ডেট সেরকম কিছু ফিক্স নেই।
2: নেক্সট বছরে আমরা দেখতে পাবো আশা করি এবং প্রোগ্রামটা এবছর যেরকম সাকসেসফুল হয়েছে।
4: হ্যাঁ, পরের বছরে আমরা ওরকমভাবে প্রতি বছরই থিম এবং নতুন যে জিনিসগুলো আসছে সারা বছরে, যা আপডেটস হচ্ছে সারা পৃথিবীতে, সেই আপডেটসগুলোকে নিয়ে আগামী বছর আমাদের আবার একটা প্রোগ্রামে নিচ্ছি।
2: ধন্যবাদ, ধন্যবাদ।
6: আমি ডক্টর দীপশিখা মাইতি, আমি একজন পিডিয়াট্রিক অঙ্কোলজিস্ট, মানে বাচ্চাদের মধ্যে আমি ক্যান্সারের চিকিৎসা করে থাকি।
2: নমস্কার ম্যাডাম। ম্যাডাম, আমরা যে এমএসসি যে প্রোগ্রামটা করছেন, মেনলি উদ্দেশ্য হলো টু লেসেন ওবেসিটি এবং পাবলিককে অ্যাওয়ারনেস করা কীভাবে এই ওবেসিটিটা কমানো যায়। তা আপনি কেমনভাবে দেখছেন বা কী আপনার মতামত আমাদের যদি শ্রোতা বন্ধুদের বলে?
6: তো আমি বলবো বাচ্চাদের মধ্যে এই ওবেসিটির ব্যাপারে, শুধু বড়দের নয়, আনফর্চুনেটলি এখন আমরা বাচ্চাদের মধ্যে প্রচণ্ডভাবে প্রবণতা দেখছি অস্বাভাবিক ওজন বৃদ্ধি। তো সেটা নানা কারণে, এক হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস অনেকভাবেই পরিবর্তিত হয়েছে। আগে যেরকম আমরা বাড়ির খাবারের প্রতি বিশ্বাস রাখতাম, ভাত ডাল শাক সবজি ফল, এখন হচ্ছে দেখবেন যে স্পেশালি হচ্ছে শহরের বাচ্চারা হচ্ছে মোর ফাস্ট ফাস্ট ফুডস, জাঙ্ক ফুডস, কোল্ড ড্রিঙ্কস, ইভেন হচ্ছে জুসেস, যেটা আমরা বাবা মারা ইনফ্যাক্ট প্রমোট করছেন, জুসেস ওনারা ভাবছেন হেলদি কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এইসব খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু অস্বাভাবিক ওজন বৃদ্ধির একটা প্রবণতা আসছে। আর এটা যেটা বলতে চাইবো আমি শ্রোতা বন্ধুদের, যে মোটা মানে হেলদি নয়, কিন্তু ওজন বেড়ে যাওয়াটা কিন্তু হেলদি নয়। একটা বাচ্চা আপনার চোখে হয়তো রোগা, কিন্তু সে যদি অ্যাক্টিভ, নিজের কাজ করতে পারছে, আননেসেসারিলি টায়ার্ড হয়ে যাচ্ছে না, সে কিন্তু মাচ মোর হেলদি দ্যান একটা বাচ্চা যাকে আপনি মনে করছেন যে গাবলু গুবলু বা বেশ ভালো তো মোটা সোটা দেখতে, ওজন ভালো, সে কিন্তু হেলদি নয়। তো এখন যেরকম সুস্বাস্থ্য একদম, মানে যেটা আমরা ম্যালনিউট্রিশন বলি, ম্যালনিউট্রিশন আগে আমরা বুঝতাম আন্ডার নিউট্রিশন।

ম্যালনিউট্রিশন বলি, ম্যালনিউট্রিশন আগে আমরা বুঝতাম আন্ডার নিউট্রিশন, মানে ওজন কম। ধরুন ভারতে আমরা অনেক বাচ্চাই খাবার দাবার পাচ্ছে না সেই কারণে, কিন্তু এখন হচ্ছে ওভার নিউট্রিশন ইজ অলসো আ ফর্ম অফ ম্যালনিউট্রিশন, যে ওবিসিটি, অত্যাধিক ওজন কিন্তু ম্যালনিউট্রিশন, সেটাও সুপুষ্টি নয়, ওটাও হচ্ছে এক ধরনের অপুষ্টিই হলো। তো এই কনফারেন্সে অ্যামং আদার থিংস যেটা বলতে চাইবো, বাচ্চাদের মধ্যেও আমরা হচ্ছে যে একটা সঠিক বিএমআই বলুন, ওজনটা আমরা একটা টার্গেটে রাখবো, খাদ্যাভ্যাস যেরকম বললাম সেটা হচ্ছে নর্মালাইজ করা, বাড়ির খাবার দাবার, ফল শাকসবজির প্রতি আমাদের নজর দেওয়া, প্লাস হচ্ছে যেটা এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর এখানে এখন খেলা

0: খেলাধুলো বলতে যে মোবাইলের খেলা বা বসে খেলা নয়, আমাদের আগে যেটা ছিল মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে যেই খেলার ব্যাপারটা ছিল সেইটাতে আমাদের ফিরে যেতে হবে। তো মেইনলি হচ্ছে এই গুড একটা লাইফস্টাইল, খাওয়া দাওয়ার প্রপার হলে, এক্সারসাইজ হলে, ওজনটা আমরা যদি মেনটেন করতে পারি ছোটো বয়স থেকে, তাহলে আমাদের বড় বয়সে গিয়ে কিন্তু সমস্যাটা আসে না। আর আমি যেটা আগেও বললাম যে আমি বাচ্চাদের মধ্যে ক্যান্সার দেখি, এখন কিন্তু বহু স্টাডিজে এটাও দেখা যাচ্ছে যে একটা বাচ্চা বলুন বা বয়স্ক যিনি ওবিস বা যার ওজন বেশি কম্পেয়ার টু আ নর্মাল পার্সন, তাদের মধ্যে কিন্তু ক্যান্সারের প্রবণতাও অনেক বেশি। তো সব দিক দিয়ে আমাদের টার্গেট এই ইনফরমেশনটাই আমরা পৌঁছে দিতে চাইবো সবার কাছে যে নট জাস্ট বড়রা নয়, ওবেসিটিটা বাচ্চাদের মধ্যেও আমাদের দেখতে হবে। ছোটো বয়স থেকেই সেই আমাদের খাদ্য অভ্যাস বলুন বা এক্সারসাইজেস, এই প্রিন্সিপালগুলো বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এটাই বলতে চাই।
1: এখন আমি কথা বললাম ডক্টর মাইতির সঙ্গে, উনি যে অ্যাডভাইসগুলো দিলেন যে সুস্বাস্থ্য মানেই যে ফ্যাট বা ওবেসিটি এমন নয়, সুস্বাস্থ্য মানে সে সব কাজ করতে পারছে, এবং এইগুলো করার জন্য যে খাদ্যাভ্যাস, ফল সবজি, মাঠে খেলা, এইগুলো করলে তাহলে কিন্তু একটা সুন্দর জীবনের সংজ্ঞা পাওয়া যায়, এবং এটা ছোটোবেলা থেকে অভ্যেস করা দরকার, যার ফলে সে একটা সুন্দর জীবন লিড করতে পারে। ডক্টর মায়াতি যে এই অ্যাডভাইস দিলেন, আমি সকল শ্রোতাবন্ধুদেরকে বলবো এটা শোনার জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল ওবেসিটি নিয়ে, আমাদের যত মাথা ব্যথা ভুঁড়ি নিয়ে। এখন এই ডক্টরস কনফারেন্স থেকে জানা গেল যে ওবেসিটি কীভাবে কমানো যায় এবং কীভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, বিভিন্ন ডাক্তারবাবুরা তাদের মতামত পোষণ করেছেন। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলি, কিছুদিন আগে হয়তো আমাদের স্মরণে আছে, ভুঁড়ি নিয়ে ক্যালকাটা হাইকোর্টে একটা মামলা হয়েছিল। মামলাটা করেছিলেন একজন সাংবাদিক, কমল মুখার্জি বলে একজন সাংবাদিক, মামলাটা করেছিলেন পুলিশের বিরুদ্ধে। পুলিশের কেন ভুঁড়ি হবে এই নিয়ে মামলাটা ছিল। তারা যেহেতু একটা নির্দিষ্ট শরীরচর্চার মধ্যে দিয়ে থাকে, শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে থাকে, তাদের যদি ভুঁড়ি হয় তারা কাজ করবে কি করে, এই নিয়ে মামলাটা উঠেছিল অনারেবল জাস্টিস নিশাদা মাত্রের কোর্টে, এক নম্বর কোর্টে। অবশ্য এখানে একটা হাসির ব্যাপার ছিল, পুলিশের লয়ার যিনি ছিলেন তিনি বলছেন যিনি পিটিশনার তার নাকি ভুঁড়ি আছে, তো কমলবাবু নাকি ভুঁড়ি ছিল। যাই হোক, জাস্টিস নিশাদা মাত্রে বললেন যে পিটিশনের ভুঁড়ি আছে কি না সেটা বিষয়বস্তু নয়, পুলিশের কেন ভুঁড়ি আছে তার ব্যাখ্যা দিতে হবে। এখন এই ভুঁড়ি নিয়ে আমাদের অনেক সমস্যা, অনেক মাথা যন্ত্রণা, ডাক্তারবাবুরা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যে এই রকমভাবে ওবেসিটি কমাতে গেলে, অর্থাৎ ভুঁড়ি কমাতে গেলে আমরা যে খাবার খাবো সেই রকমভাবে পরিশ্রম করব, অর্থাৎ ডায়েট কন্ট্রোল, যোগব্যায়াম এবং সবজি ফলমূল এরকমভাবে যদি খাওয়া যায়, খাদ্যাভ্যাস যদি গঠন করে ওঠে, তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, আমি সুবল সর্দার, শিলিগুড়ি আকাশবাণী থেকে। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানের বিষয় ছিল ডক্টরস কনফারেন্স অন ওবেসিটি, উপস্থাপক ছিলেন সুবল সর্দার। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠো সুর। শ্রোতাবন্ধুরা, আজকের বিষয়ভাবনা হচ্ছে শিকড়ের খোঁজে। এই বিষয়ের ওপরে আপনাদের ভাবনাগুলি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। পরবর্তী গানটি শুনে নি প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে।

এই গানের সঙ্গেই শেষ হলো আজকের মেঠো সুর অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাবাইয়া, শিল্পী চৈতন্য দেব রায়।

এতক্ষণ শুনলেন চৈতন্য দেব রায়ের কণ্ঠে ভাওয়াইয়া, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন

0: हल्लिने ढुङ्गा सनसरी माईमा पूजा अर्चना गरी मिरिक ब्रान्च कमिटी कार्यालय पुगेर सांगठनिक विषयमा चर्चा परिचर्चा गर्दै सभालाई सम्बोधन पनि गरे। यो समाचार युट्युबमा एटएआईआर कर्सियङ मार्फत पनि सुन्न सक्नुहुनेछ। अन्त्यमा प्रमुख समाचार पुनः एकचोटि। राज्यमा नयाँ बीजेपी सरकारको पहिलो क्याबिनेट बैठकमा महत्वपूर्ण निर्णयहरू लिइएको छ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले 5 क्याबिनेट मन्त्रीहरूलाई विभागहरू आवंटित गर्नुभयो। पश्चिम बंगाल सरकारले बोर्ड, सार्वजनिक क्षेत्र र गैर वैधानिक निकायहरूमा नामित पत्रलाई तत्काल समाप्त गर्न निर्देश दिएको छ। गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासनका प्रमुख कार्यपाल अनित थापाले विभिन्न इन्जिनियरिङ डिभिजनका सबै कार्यकारी इन्जिनियरहरूसँग उच्चस्तरीय समीक्षा बैठक गर्नुभयो अनि गोर्खा राष्ट्रिय मुक्ति मोर्चाका अध्यक्ष मन घिसिङ आज सांगठनिक भ्रमणका निम्ति मिरिक पुगे। आकाशवाणी खरसाङबाट सुन्दै हुनुहुन्थ्यो प्रादेशिक समाचार पूरा भयो। अघिल्लो समाचार लिएर हामी 7:50 पुनः उपस्थित हुनेछौँ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।
1: आकाशवाणी सिलीगुडी एखन सुनबेन विशेष अनुष्ठान। विशेष अनुष्ठानेर विषय বালুরঘাটের আত্রেয়ী নদীর মাঝিমল্লাদের জীবন ও জীবিকা। আলোচনায় শিবপ্রসাদ, অর্জুন হালদার ও কালিদাস চৌধুরী।
2: একদম আত্রেয়ী নদীর মাঝখানে এই অংশটা একটু চর পড়ে গেছে। নদীর পূর্ব দিকে জল, ছেলেরা হুটুপুটি করছে, স্নান করছে এই নতুন বছরের বিকেল বেলায়। বোঝাই যাচ্ছে ওরা আনন্দ করছে। এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি এমন একজন মানুষকে যার সঙ্গে নদীর যোগাযোগ খুব নিবিড়, দীর্ঘদিন ধরে নদীর সঙ্গে তার বসবাস। আপনার নাম?
3: আমার নাম শিবপ্রসাদ, শিবপ্রসাদ মাল্লা।
2: শিবপ্রসাদ মাল্লা, মাল্লা শুনে মনে হচ্ছে আপনি কি মাঝি?
3: হ্যাঁ, আমি মাঝি।
2: আচ্ছা, কতদিন ধরে আপনি নৌকা চালান?
3: মোটামুটি তাও 40 বছর।
2: 40 বছর। আপনার কি নিজের নৌকাও ছিল?
3: আমার নিজের নৌকা টোকা সব ছিল।
2: এখন নেই?
3: এখন নৌকা টোকা নাই, নিজে অচল, ওই জন্য কিছু রাখিনি আর।
2: আচ্ছা, তো এই যে নৌকা ছিল, অনেকে তো নৌকার নাম দেন ভালোবেসে, আপনারও কি সেরকম কোনো ঘটনা আছে?
3: হ্যাঁ, আমার নৌকার নাম ছিল পঙ্খিরাজ।
2: পঙ্খিরাজ?
3: হ্যাঁ।
2: আচ্ছা, মানে ও কি খুব দ্রুত যেতে পারতো?
3: হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বালুরঘাট থেকে মাল লোড করেছি।
2: আচ্ছা, যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তার আগে?
3: তার আগে তো কথা বলতে পারবো না।
2: তারপরে?
3: হ্যাঁ, তারপরে।
2: আচ্ছা, তারপরে এখান থেকে বিভিন্ন জিনিস যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে নৌকা করে,
3: হ্যাঁ নৌকা করে নিয়ে
2: ব্যবসা বাণিজ্য হতো নওগাঁ পর্যন্ত?
3: হ্যাঁ, নওগাঁ পর্যন্ত গেছি।
2: আমাদের এই বালুরঘাটটা পার হলেই তো সামনে নওগাঁ,
3: তো সামনে বর্ডার। এই যে ডাঙ্গিতে গেলাম না, বর্ডার পেয়ে গেলাম একদম শিমলতলি। এখন তো কড়াকড়ি, এখন তো কোনো জিনিস যাবে না, কোনো লোককে যাতে দিবে না, এটা দিবে না, গুলি ডর্ডার এখন। আগে তো তা ছিল না, আগে একদম পরিষ্কার ছিল, ফ্রি মাইন্ডে ছিল আগে। এখন কোনো কিচ্ছু যেতে দিবে না, আসতে দিবে না।
2: এখন কড়াকড়ি অনেকটা হয়ে গেছে,
3: খুব কড়াকড়ি।
2: তো আপনার এই যে নৌকা, আপনি বললেন যে আপনার নিজের নৌকা ছিল, আপনি নৌকা চালাতেন নিজে, নদী পারাপার করতেন, এই নদীটাকে আপনি কতদিন থেকে দেখছেন?
3: আমার যতদিন থেকে জ্ঞান হয়েছে ততদিন থেকেই দেখছি।
2: তো নদীটা এখন কি ভালো আছে না আগে ভালো ছিল?
3: আগে ভালো ছিল, এখন নদী শুকিয়ে গেছে। আগে প্রচুর জল ছিল, লগা থাই পেত না, আর এখন তো হেঁটে পার হচ্ছে লোকজন।
2: কষ্ট হয় না?
3: হ্যাঁ, এখন এই যে কষ্ট হচ্ছে লোকের, আগে তো কষ্ট ছিল না, নৌকা করে এই সব পার হতো, একদম ব্রিজ এই পার থেকে ও পার পর্যন্ত একদম ব্রিজ থাকতো। এখন এই যে মাঝখানে চর পড়ে গেছে, যার জন্য এপারে একটা ব্রিজ, ও পারে একটা ব্রিজ।
2: আমি জানতে চাইছি আরো একটু যে এই যে আপনি নদীর সঙ্গেই বেড়ে উঠেছেন, বড় হয়েছে নদীকে কাছ থেকে দেখছেন, এই যে নদীটা যে আগের মতো নেই, আপনার কষ্ট হয় না?
3: হ্যাঁ, আগের মতো নাই দেখে এখন কষ্ট।
2: আপনার কষ্ট হয়?
3: হ্যাঁ, এখন এই যে কষ্ট হচ্ছে, এই যে মাচা পার হতে হচ্ছে, এদিকে ওদিকে মাচা পার হতে হচ্ছে, আর আগে একটাই মাচা হতো, বড় মাচা হতো, মাচার উপর দিয়ে জিপ

0: ট্যাক্সি আগে ব্রিজ দিয়ে পার হতো, আগে মাথা না হয়ে বাস দিয়ে ব্রিজ হতো।
1: হ্যাঁ, সে তো বুঝতে পারছি। আমি বলতে চাইছি যে সে তো মানুষের কষ্ট, মানে সামগ্রিকভাবে কষ্ট, কিন্তু যে নদীটার যে জল ক্রমশ কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এইটা আপনার বুকের মধ্যে কোনো কষ্টের জন্ম দেয়? মানে কোনো কষ্ট হয়
0: না এখন আমার আর কি কষ্ট করে কোনো কিছু তো লাভ নাই, নদীর এই যে শুকিয়ে গেছে, করার কিছু নাই।
1: না, করার কিছু নেই, কিন্তু মনে হয় না যে ইস নদীটা কি ভালো ছিল?
0: নদী আগে ভালো ছিল, এখন এই যে দুঃখ হয় যে নদী শুকিয়ে গেছে, সবার কষ্ট, গরু বাছুর থেকে চান ধান থেকে আরম্ভ করে মানুষজন সবারই কষ্ট।
1: তো এখন আর আপনার কাছে নৌকা নেই বলছেন?
0: না
1: নৌকা বানানোর সংখ্যাও তো বোধহয় কমে গেছে নাকি?
0: হ্যাঁ হ্যাঁ একদম কমে গেছে, আর নৌকার কোনো ব্যবসা নাই, কিচ্ছু নাই, যার জন্য নৌকা বাড়ি আর কেউ রাখেনি।
1: আপনাকে অনেক ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। আত্রেয়ী নদী বালুরঘাটের প্রাণ। আত্রেয়ী নদীর উল্লেখ আমরা পাই দেবী পুরাণে, মহাভারতে। আত্রেয়ী নদীকে আত্রাই নামে রবীন্দ্রনাথ ঠাকুরও উল্লেখ করেছেন সহজ পাঠ এবং ছিন্ন পত্রাবলীতে। আত্রেয়ীর সঙ্গে অনেকের জীবন জীবিকা সম্পৃক্ত, সম্পর্কিত। তো এমন একজন মানুষকে আমরা পেয়ে গিয়েছি যিনি আত্রেয়ী নদীকেই নিজের ঘর, নিজের জীবন বানিয়ে নিয়েছেন। তার মনে, শরীরে, শিরায়, উপশিরায় আত্রেয়ীর বাস। কথা বলে নেব তার সঙ্গে। দাদা, আপনার নাম?
2: আমার নাম অর্জুন হালদার।
1: অর্জুন হালদার, তো দাদা আপনি দেখছি যে আত্রেয়ী নদীতে এই নৌকো এক পাড় থেকে অন্য পাড়ে নিয়ে আসছেন এবং জালের মতোও দেখতে পাচ্ছি, তো আপনি কি মাছ ধরেন নদীতে?
2: আমি মাছ ধরি, নদীতে মাছ ধরি, আত্রেয়ী নদীতে মাছ ধরি।
1: আপনার বাড়ি কোথায়?
2: খিদিরপুর হালদারপাড়া।
1: খিদিরপুর হালদারপাড়া। তো খিদিরপুর হালদারপাড়ায় আপনি কতদিন থেকে আছেন?
2: 30-40 বছর ধরে আসছি এখানে।
1: তার আগে কোথায় ছিলেন?
2: বাংলাদেশ ছিলাম।
1: বাংলাদেশের কোথায়?
2: বাংলাদেশ সাজাতপুর থানা, গ্রামের নাম ঘোড়শাল।
1: আচ্ছা, এই নদীটাই তো বাংলাদেশে গেছে। এই নদী আমাদের এখানে আত্রেয়ী আর বাংলাদেশে বলা হয় আত্রাই। তো সেখানেও কি আত্রাই নদীর পাড়েই আপনার বাড়ি ছিল?
2: হ্যাঁ, আত্রাই নদীর পাড়েই বাড়ি ছিল।
1: আপনি কতদিন থেকে মাছ ধরছেন?
2: এই 20-25 বছর ধরে মাছ ধরছি।
1: তার মানে বালুরঘাটে আসার পর এখানে মাছ ধরাকে আপনার জীবিকা করেছেন?
2: হ্যাঁ, জীবিকা।
1: এই নদীটাকে তাহলে প্রায় 25-30 বছর ধরে আপনি দেখছেন?
2: হ্যাঁ।
1: কি দেখছেন, নদীটা কেমন আছে, আগের মতো কি আছে, না থাকলে কেন নেই, এটা যদি একটু বলেন।
2: না, আগের মতো নেই, এখন নদীটা খারাপ হয়ে গেছে, শুকায়া গেছে, নদীর জল শুকায়া গেছে, চর ফুরে গেছে, আগের মতো মাছ।
1: তো আগে কি কি মাছ পাওয়া যেত যেগুলো এখন আর একদম দেখাই যায় না?
2: না, সেসব মাছ এখন দেখাই যায় না, নদীতে জল নাই, কেমন করে দেখা যাবে, নদী শুকা গেছে, মাছ আসতো না, এখন হালদার করে খুবই কষ্ট কোনো মতো চলছে এই নদীতে।
1: আগে কি কি মাছ পাওয়া যেত?
2: আগে অনেক ধরনের মাছ, বাঁশপাতারি, কাজলি, রুই, কাতলা, সব ধরনের মাছই নদীতে আসছে, এখন কিচ্ছু নাই, ওসব নদীতে মাছ নেই, এখন এখন শুকনো হয়ে গেছে, মাছ কোথার থেকে আসবে।
1: তার মানে বছরে আগে বেশিরভাগ সময়ই মাছ ধরা যেত, কিন্তু এখন বোধহয় বেশিরভাগ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে বেশিরভাগ সময় মাছ পাওয়া যায় না বা বড্ড কম।
2: হ্যাঁ, মাছ এখন এখন বর্তমান মাছ কিচ্ছু নেই নদীতে, রাজ্য ভাড়া মাছ ধরলে বারে 200-250 টাকা কেনাবেচা হয়, এই নিয়েই আমরা সংসার চালাই।
1: আপনি কি মাছ ধরেন এবং বিক্রিও করেন?
2: হ্যাঁ, মাছ ধরি, বিক্রি করি, বাজারে বিক্রি করি।
1: তো এই যে এখন আমি দেখছি আপনি এই মুহূর্তে, এখন বিকেল 4টে বাজে, আপনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন মাছ ধরার জন্য?
2: ওই 12টার দিক বেরেছি, বেরিয়ে এই তো এখন জালটাল লাগাইলাম, সকালে এই জাল তোলা হবে, এখন ভগবান যাই মাছ জালে ঢুকাই, কই মাছ তুলে বাজারে বিক্রি হয়।
1: সকালে তোলা হবে জাল, তার মানে আপনি কি সারা রাত এই নদীতেই থাকবেন?
2: হ্যাঁ, সময় নদীতে থাকি, সময় বাড়িতে থাকি, রাত 2-3টার দিকে আবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি, এসে নদীতে ঘুম পাড়ি, এইভাবে চলছি।
1: নদীর জলের শব্দ বা নদীর মধ্যে এইভাবে রাতে থাকা কি মনে হয়, মানে নদীর সাথে কি কখনো কোনো কথা হয়েছে আপনার, গল্প হয়েছে কখনো?
2: সময় তো গল্প হয়, মা গঙ্গার হাতে সময় গল্প হয়, তাদের উপর ভক্তি রাখলে বারে মা গঙ্গা অবশ্যই সে সাড়া দেয়, তার সাথে কথা বলা যায়, কিন্তু সবাই হয় না, সব ভক্ত মনে করেন যে নদী গঙ্গা মা সাথে কথা বলতে পারে না, তাহলে তো দুনিয়া

0: কোনো বিপদ থাকতো না, এইভাবে।
1: তার মানে নদীকে যদি বোঝা যায়, নদীকে যদি অনুভব করা যায়, নদীর যদি আত্মীয় হওয়া যায়, তাহলে বোধ হয় নদীও গল্প করে নাকি?
0: নদী গল্প করে, মা গঙ্গাদি স্বয়ং তাদের সাথে গল্প করে। গল্প না করলে নদীতে তো বাস করতে পারবে না, এপার থেকে ওপার যায়, তাহলে তো ভয়ঙ্কর হওয়া দেবে। সে তো ভয় খাইবে, যে যেন মা গঙ্গা তাকে রক্ষা করে, তাদের সাথে গল্প করে।
1: এই নদীতে কোনো কখনো মাছ ধরতে গিয়ে হোক, বা এই নদীতে তো বন্যাও হয়, কোনো বিপদ বা কোনো সমস্যা কখনো হয়েছে?
0: হ্যাঁ, এই নদীতে বিপদ সমস্যা হয়েছে, যখন নদী বড় হয়ে যায় তখন পাক পড়ে যায়, কত মানুষ ওই মৃত্যু হয়ে যায়। এখন শুকা গেছে, এখন আর ওই ভাবটা এই নদীতে নেই।
1: তো এই নদীকে আপনি কেমনভাবে দেখতে চান?
0: এই নদীতে সুন্দর, যখন জল হয়ে যায় নদীতে খুব সুন্দর হয়ে যায়, যখন জল শুকা যায় নদী তখন মরে যায়, তখন নদী ভাল দেখা যায় না। এখন চর পড়ে গেছে, এখন মনে করেন জায়গায় জায়গায় অনেক আবর্জনা বাড়ছে, কচু বাড়ছে, এখন একটু নোংরা দেখা যাচ্ছে নদী। যখন জল নদীতে বেশি হয়ে যায় তখন নদীর দর্শন দূরই দেখা যায়।
1: আপনি বললেন একটু আগে যে মাছ অনেক কমে গেছে এখন আগের তুলনায়, আপনার ছেলে বা মেয়ে কটা আছে বা কজন আর কি?
0: দুই মেয়ে এক ছেলে।
1: ছেলে কি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে?
0: না না, এই কাজের সাথে যুক্ত হয়নি, উপরকার ব্যবসা করে, একটা গরিব মানুষ, একটা টোটো কিনে দিয়েছে, ওই টোটো চলেছে, ওইভাবেই চলি।
1: কিন্তু এই যে আপনি মাছ ধরেন, আপনার ছেলে মাছ ধরায় এলো না, এটা কেন? সেটা কি এই নদীটার কারণেই কি?
0: না না, নদীতে মাছ নাই, ও ছেলে বেলে এই নদীতে আর আসবে না, নদীতে মাছ নাই। গে এই জাল আছে দেখি, জাল আছে, জাল, হ্যাঁ হ্যাঁ জাল লাগাচ্ছি। তো নদীতে ছেলে ফেলে এখন আসবে না, আমাদের মতো এত কষ্ট ছেলে ফেলে করতে পারবে না। জলের ব্যবসা, জলের ব্যবসায় কষ্ট করতে পারবে না, ছেলে ফেলে লেখাপড়া উপরকার ব্যবসা, তাদের মতো ওইভাবেই মনে করেন যে ব্যবসা খুঁজে নেয়, নিজেরাও দেখা দিই, এইভাবে চলছি।
1: কিন্তু নদীটা যদি ভালো থাকতো তাহলে তো নিশ্চয়ই ও অন্য কোনো ব্যবসা করতো না, হয়তো মাছই ধরতো
0: না। এখনকার ছেলে ফেলে মাছ ধরবে না, এখনকার ছেলে ফেলে আগে সে মানুষ আসলে হলো মূর্খ, লেখাপড়া করে না, এই নদীর উপর সংসার চালাইছে। এখন দেখে যে নদীতে কিচ্ছু নেই, দেখা যায় দুই দিন কন্যাকে দুটো মাছ হয়েছে, এই তারপরে মাছ পুরা যায়, খুব কাছিল চলে হলদারের ছেলে ফেলে এর ভিতরে আসে না। এখন শিক্ষিত সব পরিবার হয়েছে না, এখন নদীতে মাছ ধরতে আসে না, সব ডাঙার ব্যবসা করে, এইভাবেই আমরা চলছি।
1: আমরা নদীর কথা শুনলাম, নদীর সঙ্গে আত্মীয়তা করেছেন এমন মানুষের কথাও শুনলাম, জানলাম নদীর কষ্ট দুঃখ এবং নদীর সাথে জুড়ে থাকা মানুষের দুঃখ কষ্টের কথাও জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
1: এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি এমন একজন মানুষকে, নদী নিয়ে যার অভিজ্ঞতা বিস্তৃত এবং দীর্ঘ, নদীকে তিনি অনুভব করেন। দাদা, আপনার নাম?
2: কালিদাস চৌধুরী।
1: কালিদাস চৌধুরী, বেশ। তো কালিদা, আমি কালিদা করে বলি, বলছি যে আপনি কি নৌকা চালান এই নদীতে?
2: এখন তো নদীতে নৌকা তো ব্রিজ করে দিছি, নৌকা তো চালাই আমি, নৌকাগুলো এখন রিপেয়ার হচ্ছে, এখন বাঁশের সাঁকো করে দিছি, করার পর তো এখন এতে মাঝখানে বসে থেকে কালেকশন করি।
1: কীরকম কালেকশন হয়, মানে ঘাট পাড়া পাড়ে?
2: এ বেশি হয় না, এ আমি আরও জমি নিয়ে থাকি, মানুষের লোকের বন্ধক নিয়ে এটা সেটা নিয়ে করে থাকাই, আর ঘাটে 250-300 যাওয়া হয়, এটা তেল লবণের পয়সাটা হয়। আর এই নদীর মাঝখানে আবার দেখেন সবজি লাগাইছি, কুল্লা লাগাইছি, লাউ লাগাইছি, এই করেই চলি আমি। ঘাটে তো ঠিকমতো কামাই হয় না এখন, এখন সব গাড়ি ঘোড়া হয়ে গেছে না, টোটো ফোটো হয়ে গেছে, সব অসুবিধাই ঘাটের, একভাবে ঘাটের সংসার চলবে না।
1: আপনার কি নৌকাও আছে?
2: হ্যাঁ, নৌকা আছে, তো দুটা নৌকাও আছে। এই তো এখান থেকে আমরা আবার কুমারগঞ্জ ছাপানগর চলে গেলাম।
1: ও আচ্ছা, মানে একবারে এত দূর গিয়েছিলেন?
2: হ্যাঁ, হরা বদ্রীনাথ শুদ্ধে গেছিলাম, মানে ওখানে গেছিলাম, যাওয়ার সঙ্গে তো রাত্রেবেলা কিছু দেখা যায় না, রাত্রে কুয়াশার মধ্যে কত কষ্ট, সে নামে নামে ঠেলা হয়। ওখান থেকে আবার রাতে থাকা হলো, আবার সকালবেলা রওনা দেওয়া হলো, ওখান থেকে কুমারগঞ্জ যায় আবার থাকা হলো নাকি ওখানে।
1: তো আমি জানতে চাইছি যে এই যে নদী এই সময় কি সুন্দর বাতাস দিচ্ছে, এই বাতাস কি সব সময় দেয়?
2: সব সময় পাওয়া যায় না, সবসময় হঠাৎ মনে এখন আসতেছে, কোনো সময় গরম আসে, আর নদীর মাঝখানে থাকলে একটু ঠান্ডা লাগে, এখানে থাকে আরাম পাওয়া যায়, সুবিধা হয়।
1: আপনার তো বললেন যে নৌকা আছে, নৌকা কি আগে বেশি বানানো হতো নাকি এখন?
2: আগে নৌকা, আগে তো বৃষ্টি ছিল না, আগে আগে নৌকারই চল ছিল বেশি, সব জনগণ তো নৌকাতেই সব আপ ডাউন করতো, পারাপার হতো। এখন তো আর পারাপার হয় না, টোটো দিয়ে চলে যাচ্ছে, গাড়ি ঘোড়া দিয়ে চলে যাচ্ছে, এক একজনের বাড়িতে মোটরসাইকেল দুটা তিনটা করে আসে, তারা কী করে যায়, সব তো করে নদী পার হলেই এখান থেকে 10 যত নদী পার হবো সেদিন আমার ব্রিজ চলে যাবো, ওই জন্যই লোকজন কমে গেছে, পার হয় না এখন।
1: নদীর নদীর জলও তো কমেছে, নদীর জল কমার জন্যও কি নৌকার সংখ্যা কমে গেছে নাকি?
2: নদীদের ব্যবসা নাই, নৌকার থাকবে কী করে, ব্যবসা থাকে যে কোনো একটা জিনিস, ব্যবসা থাকলে নৌকা থাকে, ব্যবসা নাই তো, আমি থাকি এই করে চলি, আর কত বাইরে আর কোথায় কাজে যাব, সবাই তো বলে চলো বাইরে যায় বাইরে যায়, আমি না বাইরে যাব না, এখানেই থাকি।
1: এই নদীর সাথেই আপনার একটা বন্ধুতা হয়ে গেল, আত্মীয়তা হয়ে গেল?
2: এই অনেক দিন থেকে তো ওই নদীতেই থাকি, আমি সব সময় পড়েই থাকি এখানে, তখন এই কী করি, এই সবজি আবার ইচ্ছা করে লাগাতে চাই, অনেক সময় ডুবে যাচ্ছে, এই খিরাগুলো লাগালাম ডুবে গেল, ওই দেখেন খিরা লাগাইছিলাম,
1: আচ্ছা
2: ডুবে গেছে,
1: মানে হঠাৎ কি জল চলে এসেছিল?
2: হ্যাঁ, এই যে কয়েকদিন শিলিগুড়ি আগে বৃষ্টি হলো না,
1: আচ্ছা
2: এই ডুবে গেল, আর এই করলাগুলো ডুবেনি, লাউ লাগাইছিলাম, করলা লাগাইছি।
1: আচ্ছা একটা কথা জানতে ইচ্ছে করছে যে এখনো তো নৌকা যেহেতু বানানো হচ্ছে, কি কাঠের হয় এই নৌকাগুলো?
2: এখন তো আগে নৌকাগুলো এখন তো আগে তো শাল কাঠের নৌকায় হতো, এখন তো আর সবাই শাল দিতে পারে না, যে শালের দাম হয়েছে।
1: খরচ কিরকম নৌকা বানাতে?
2: একটা নৌকা বানাতে গেলে এখন 1,00,000 টাকা লাগবে, মনে করেন ওই 22-23 হাজার 24 হাজার যদি নৌকা বানানো যায় তো 1,00,000 টাকাই খরচা।
1: এখন কী কাঠ দিয়ে হয়?
2: এখন এই কাঠটা সব ওই সব রকম আমকাম দিয়ে মিক্স করে লাগায় সব, আর ওটা বেশি দিন চলে না তো, আর এগুলো বাজে কাঠ হচ্ছে, এগুলো 3 বছর, এই 3 বছরই চলবে, তারপরে আবার রিপেয়ার করতে হবে, যেগুলো পচে যাচ্ছে সেগুলো ফেলে অকাঠ না, ওরা ই কাঠটা তো বেদিন, আগেকার গাছ তো নাই, এখন সব জ্বালা জ্বালা গাছ কাটতেছে, একটা গাছ মনে করেন এই 3 ফুট গোলাই হলেই কাটে দিচ্ছে, আগে তো 5-7 ফুট করে গোলাই ছিল, ওগুলো তো কাঠগুলো পুরানো কাঠ ছিল, ওগুলো তো টিকসই হতো বেশি দিন, এখন তো চলে না তো, ওর বেশি দিন গেলেই তো 3 বছর গেলেই নষ্ট হয়ে যাচ্ছে, তখন আবার রিপেয়ার করতে হচ্ছে।
1: আচ্ছা আপনার নৌকার কি কোনো নাম আছে? আমি একটু আগে কথা বলছিলাম, শুনেছি যে নদীর নাম থ্রি আর নৌকার নাম পঙ্খিরাজ, আপনার কোনো নৌকার নাম?
2: আমি তো ভটভটি দিয়ে তো বোট বানাইছি, ওটা নিয়ে চলছি আমি।
1: আচ্ছা কালিদাস দা, বলছি যে এই যে নৌকা বানানোর সংখ্যা এখন কমে গেছে, তাহলে যারা নৌকা বানাতো, আমি একটু আগে কথা বলছিলাম যিনি মাছ ধরেন এই নদীতে, তিনি বললেন আগের মতো ভালো নেই, তো যিনি নৌকা বানান তারাও তো সংকটে আছে।
2: নৌকা বানায় সব মিস্ত্রি, আগেকার পুরানা মিস্ত্রিগুলো ভালো ছিল, এখন তো নৌকা টোকা ধান নৌকার ব্যবসা নাই তো, পুরানা লোকগুলো মরে সব মরে গেছে, এখন নতুন নতুন সব ছেলেপেলেরা তার নৌকা বানাতে যায় না।
1: নৌকা বানানোর দক্ষতাও হয়তো সবার কাছে নেই,
2: সবাই বানাতেও পারে না নৌকা টোকা, সব সবাই নৌকা বানাতে পারে না, সে জোড়া না মিল হলে সে জল উঠবে, এমন আগেকার লোকরা নৌকা বানাতো 1 ফোঁটা জল উঠতো না, বলো যে আলকাতরা ছাড়াই নৌকা চলবে, আগেকার লোকরা গোবর লেপ দিত
1: নৌকার গায়ে,
2: হ্যাঁ লেপ দিয়ে জয়েন্টে লেপ দিয়েই কাঠ বসাই দিত, এমন কাঠ বসাতো আর ওখানে জল উঠবে না, এত সুন্দর করতো, আগেকার লোকরা নাই তো, এখন সব মারা গেছে, এখন যেগুলো আছে ছেলে ঠিক মতন ভালো মতন ছাড়তে পারে না।
1: তাহলে এই নদী ভালো না থাকার জন্য তো নৌকা বানানোর সংখ্যাও কমে গেছে,
2: নদীটাও মরে গেল, জলও নাই নদীতে। আর
3: এতক্ষণ শুনলেন বালুরঘাটের আত্রেয়ী নদীর মাঝি মোল্লাদের জীবন ও জীবিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান। আলোচনায় ছিলেন শিবপ্রসাদ, অর্জুন হালদার ও কালিদাস চৌধুরী। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, এবং তার অব্যবহিত পরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: केन्द्रीय विज्ञान तथा प्रविधि मंत्री डाक्टर जितेन्द्र सिंहले विश्वव्यापी संकटको बीचमा प्रधानमन्त्री नरेन्द्र मोदीले देशका जनतालाई गर्नुभएको सात शक्तिशाली अपीलहरू पालना गर्न नागरिकहरूलाई आग्रह गर्नुभएको छ। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले राज्य सरकारले बंगलादेशको सीमामा बार लगाउन सीमा सुरक्षा बललाई जग्गा हस्तान्तरण गर्ने निर्णय गरेको बताउनुभयो। केन्द्र सरकारले विकसित भारत जी रामजी ग्यारेन्टी फर रोजगार र आजीविका मिशन ग्रामीण अधिनियम 2025 कार्यान्वयन सम्बन्धी
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগেই জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটের প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
2: পুনর্নির্মিত সোমনাথ মন্দির মে 75 বর্ষ পহলে প্রাণ প্রতিষ্ঠা হুই, তব ভারত নে এক নই চেতনা যাত্রা শুরু কি থি। আজ 75 বর্ষ বাদ বহি যাত্রা আর অধিক ব্যাপক রূপ মে হামারে সামনে হামে ইসে নই উঁচাই পর লেকর জানা হ্যায়। হামারে সংকল্পো কো পুরা করনে মে দাদা সোমনাথ কা আশীর্বাদ হামেশা হামারে সাথ রহে ইহি প্রার্থনা হ্যায়।
1: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর 5ম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সময় অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে $703 বিলিয়ন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল শোধনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুদ ভান্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আগে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে এক বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার

0: প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানি যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্য সচিব দুষ্মন্ত তাঁড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশে প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল

0: ভারতের অনূর্ধ্ব ১৭ মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 শুনবেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান। 8:30 শুনবেন মহিলা মজলিশ। মহিলা মজলিশের বিষয় গাছের সাথে ঘর। আলোচনায় থাকবেন সৈকত গুহ। 9:15 ভারতী বিশ্বনাথনের কণ্ঠে শুনবেন গজল। 9:30 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। রাত 10:10 কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্টস FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। রাত 8:00 শুনবেন হাওয়া মহল, 8:15 শুনবেন চিত্রলোক, আপকে লিয়ে শুনবেন রাত 9:00, 9:30 আজকে ফানকার, 10:00 ছায়া গীত এবং 10:30 ঢলতি চায়ে রাত।

শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ এবং বিবিধ ভারতী 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সূচি।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমাও 5 বছর বাড়ানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বণ্টন। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দিতে সম্মতি দিয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধেও এবার থেকে পাবেন রাজ্যের মানুষ। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
0: শ্রী অধিকারী আরও জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ এবার পাবেন পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি পূর্বতন সরকারের কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়া, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এছাড়া আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্যের মহিলাদের মাসিক 3,000 টাকা করে সহায়তা দেওয়া, তাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়ার মতো বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে ডবল ইঞ্জিন সরকার। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক বসবে। সেই বৈঠকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন, মহার্ঘ ভাতা এবং বকেয়া নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে পৌঁছানোর পর নতুন মুখ্যমন্ত্রীকে আজ গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের কাজের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেউ দায়িত্ব না পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে তাঁকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। নবান্নে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সহযোগিতা দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ

0: পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 15 বছর ধরে রাজ্যে কয়লা গরু পাচারের পাশাপাশি আদিবাসীদের সঙ্গেও যে দুর্নীতি হয়েছে তার ফলে আর্থিক অবস্থা বেহাল। এক মাসের মধ্যে সব কিছু বন্ধ করা এবং উন্নয়নের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। নবান্নে আজ কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ এই নির্দেশ জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদেই থাকবেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে রয়েছেন। চলতি বছর 31 জুলাই তার অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যের মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিও ওই পদেই থাকবেন। রাজ্য সরকার অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে এখনও কাজ করছেন যারা, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায়। রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 60 বছর বয়সের পর যারা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাঝি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে 5 বস্তা বিভিন্ন সরকারি প্রকল্পের নথি উদ্ধার হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে এলাকার কয়েক হাজার মানুষের কাছ থেকে এইসব নথি নেওয়া হয়েছিল বলে বিজেপির অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই নিয়ে এক বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পরেই এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পে টাকা আটকে ছিল। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সমস্ত গ্রামীণ এলাকায় এই আইন কার্যকর হবে। এর ফলে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন,
1: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
2: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যানের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি। এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে এই ন্যাশনাল মিশন থেকে, আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 3 অভিযুক্ত ময়ংক্রাঞ্জ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহকে উত্তরপ্রদেশ থেকে কলকাতা আনার পর আজ মেডিকেল পরীক্ষা শেষে বারাসাতের এসিজেএম আদালতে তোলা হয়। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয় ভোটার তালিকায় এসআইআর এর 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এ বিষয়ে শুনানি করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকে আমাদের বিষয় হারিয়ে যাওয়া দিনগুলো। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে আছে ছোটবেলায় রেডিওতে রাতের অনুষ্ঠান শোনার সেই এক অন্যরকম নেশা ছিল? বিছানায় শুয়ে বালিশের পাশে রেডিওটা নিয়ে কান পেতে বসে থাকা, ভলিউমটা একদম কমিয়ে রাখা, পাছে বাড়ির বড়রা জেগে যায়, সেই মনের গোপন জগৎ আর আজকের কানের এই ব্লুটুথ হেডফোন এসব গোঁজার জগৎ, দুটো কিন্তু এক নয়। তখনকার সেই হারিয়ে যাওয়া রাত, সেই রাতের একটা আলাদা চেনা গন্ধ ছিল, একটা অন্যরকম নীরবতা ছিল, তাই না? চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। আপনারা আপনাদের ভাবনা এবং কথাগুলো আমাদের সাথে ভাগ করে নেবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই প্রথম গানটি, সাত সাত ছায়াছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা হারিয়ে যাওয়া দিনগুলি। আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আজকাল আমাদের ফ্ল্যাটের দরজায় বড় বড় লক থাকে, আর মনের দরজায় বোধহয় তার চেয়েও বড় তালা। মনে পড়ে সেই পাড়ার রকের আড্ডাগুলোর কথা, বিকেল হলেই যেখানে জমে উঠত এক কাপ চা আর এক পৃথিবী আলোচনা, ক্যারাম বোর্ডের সেই স্ট্রাইকারের আওয়াজ, পাড়ার টুর্নামেন্টে সস্তায় ট্রফি জেতার সে কি উন্মাদনা, কিংবা পুজোর চাঁদা তুলতে গিয়ে পাড়ার জেঠুর বকুনি খাওয়া। কোথায় হারিয়ে গেল বলুন তো সেই সব চেনা পাড়াগুলো? আজ আমরা সবাই বড্ড একা, বড্ড আত্মকেন্দ্রিক। চলুন সেই হারিয়ে যাওয়া চেনা পাড়ার অলিতে গলিতে আরও একবার হেঁটে আসি স্মৃতিতে। শুনছেন অনুষ্ঠান হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের। শুনে নি পরের গানটি, মেরা নাম জোকার ছায়াছবি থেকে মুকেশের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের হাতের মুঠোয় বলতে গেলে গোটা দুনিয়া। এক ক্লিকেই নেটফ্লিক্স, এক ক্লিকেই স্পটিফাই, এক ক্লিকেই ফেসবুক, ইউটিউব, যাবতীয় সমস্ত অ্যাপ। কিন্তু বলুন তো, হারিয়ে যাওয়া সেই দিনগুলোর মতো আনন্দ কি আজ কোথাও খুঁজে পাওয়া যায়? পরীক্ষার পর গরমের ছুটির সেই অলস দুপুর, বা ধরুন কাগজের নৌকা বানিয়ে বর্ষার জমা জলে ভাসিয়ে দেওয়া, কিংবা ঘোর বর্ষার সময় বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলা, কিংবা খেলতে গিয়ে হাঁটু ছড়ে গেলে মায়ের শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নেওয়া, সেই সরলতাটা আজ সত্যিই বড় দামি। আমরা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, তাই না? শ্রোতা বন্ধুরা, শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখিনি কে আছেন।

0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
0: হ্যাঁ বলুন দিদি, আমাদের
1: আমি কিন্তু
0: অনুষ্ঠানের
1: আজও,
0: আজকের বিষয় ভাবনা হারিয়ে যাওয়া দিনগুলি।
1: আমি কিন্তু আজও আমার প্রিয় রেডিওটাকে
0: হ্যাঁ
1: বিছানায় বালিশের পাশে রেখেই আকাশবাণীর অনুষ্ঠান শুনি।
0: আচ্ছা, তাহলে দেখুন মিলে গেল কথাটা।
1: সকালে শুরু থেকে শুনি,
0: হ্যাঁ
1: তারপর যখন সময় পাই তখন শুনি।
0: আচ্ছা,
1: আর হারিয়ে যাওয়ার কথা বলছেন,
0: হ্যাঁ
1: হারিয়ে তো অনেক কিছুই গেছে ভাই।
0: অনেক কিছুই যেতে হয়।
1: প্রথমে বলবো আমার বয়সটা হারিয়ে গেছে। হ্যাঁ, বয়সটা হারিয়ে গেছে,
0: সেটা তো সব
1: তারপর
0: মানুষেরই
1: চেহারার
0: হারিয়ে
1: ভঙ্গিমা
0: যাবে।
1: সব হারিয়ে
0: হ্যাঁ
1: গেছে, বিদ্যালয়ের নানা অনুষ্ঠানের সাথে জড়িত ছিলাম সেগুলো হারিয়ে গেছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: মাস্টার মাসেদের যে নেহা আদর পেতাম সেগুলোও হারিয়ে গেছে।
0: হুম হুম
1: এখন কে কোথায় আছেন কিছুই জানি না, অনেকের খবরই জানি না,
0: কিন্তু সেই
1: সেই জন্য
0: স্মৃতিগুলো,
1: ভাবলাম
0: সেগুলো ভাবলে কিন্তু এখনো একটা খুব শিহরণ জাগে মনের মধ্যে।
1: হ্যাঁ এখনো মনটা বিষাদে ভরে যায় ভাই। খুব ভালো লাগলো,
0: কিন্তু আনন্দও তো লাগে তাই না, সেই
1: হ্যাঁ
0: সমস্ত
1: আনন্দ
0: দিন।
1: লাগে,
0: হ্যাঁ
1: স্মৃতি মন্থন করতে ভীষণ আনন্দ লাগে।
0: হ্যাঁ আচ্ছা দিদি, আপনার নামটা কি বললেন?
1: অঞ্জলি চন্দ্র।
0: অঞ্জলি চন্দ্র। অনেক ধন্যবাদ অঞ্জলি দিদি আমাদেরকে ফোন
1: হ্যাঁ
0: করার জন্য। হ্যাঁ ঠিক
1: ঠিক
0: আছে,
1: আছে,
0: শুনতে
1: ভালো
0: থাকুন।
1: থাকবেন।
0: হ্যাঁ
1: ঠিক আছে,
0: আপনিও খুব ভালো থাকবেন, শুনতে থাকুন
1: হ্যাঁ
0: অনুষ্ঠান।
1: ঠিক আছে, নমস্কার।
0: হুম, নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন অঞ্জলি চন্দ জলপাইগুড়ি থেকে। তিনি তার হারিয়ে যাওয়া দিনগুলির কথা রোমন্থন করলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আপনারা আমাদেরকে ফোন করুন, আজকের বিষয় ভাবনা আমাদের হারিয়ে যাওয়া দিনগুলি। আমাদের ফোন নম্বর 9434076705। শুনে নিই পরের গানটি, লতা মঙ্গেশকর এবং অমিত কুমারের কণ্ঠে, তরফ ছায়াছবি থেকে।

আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, দেখিনি কে আছেন। লাইনটি কেটে গেল। আমরা আবার ফিরব গানে।

0: দেখিনি কি আছে, একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন। হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি প্রধাননগর, শিলিগুড়ি প্রধাননগর, বাঘাযতীন কলোনির থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নামটা একটু বলুন।
1: গৌরী সরকার।
0: আচ্ছা, হ্যাঁ গৌরীদি, আমাদের আজকের বিষয় ভাবনা হচ্ছে হারিয়ে যাওয়া দিনগুলি।
1: হ্যাঁ, এই জিনিসটার কথার জন্যই আমি বলছি।
0: হ্যাঁ
1: হারিয়ে যাওয়ার দিনগুলো, আমি আমার বয়স হয়েছে, আমি রেডিও শুনতে ভালোবাসি।
0: হ্যাঁ
1: যখনই মন খারাপ হয়
0: হ্যাঁ
1: তখন সেই পুরনো দিনের কথাগুলোই
0: হুম
1: মনে করে ভালো থাকি,
0: একদম
1: বুঝলেন।
0: একদম
1: হ্যাঁ, হারিয়ে যাওয়ার দিনগুলো কি আর ফিরে পাব,
0: একদমই না।
1: সেটা তো।
0: শুধু
1: হ্যাঁ
0: দিনগুলো কেন, দিনগুলোর সঙ্গে জড়িয়ে থাকা যে সমস্ত
1: হ্যাঁ
0: অনুষঙ্গ,
1: হ্যাঁ হ্যাঁ
0: এই যে রেডিওই তো এখন আস্তে আস্তে অনেক
1: হ্যাঁ
0: মানুষজন কম শোনে,
1: হ্যাঁ
0: বা
1: হ্যাঁ
0: আরো কত কিছু, মাঠে
1: অনেক
0: গিয়ে খেলা
1: কিছু,
0: বাচ্চাদের এখন সেরকম করে হয়
1: হ্যাঁ
0: না,
1: হ্যাঁ
0: আরো
1: হ্যাঁ
0: অনেক
1: হ্যাঁ
0: কিছু। হুম
1: অনেক কিছু অনেক কিছু। আগের যে দিনগুলো ছিল
0: হুম
1: খুব ভালো, খুব ভালো ছিল।
0: হুম হুম
1: হ্যাঁ, আমি তাই আপনি এখন শুনলাম তো, তাই ভাবলাম যে একটু ফোন করি, নাম্বারটা আছে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: খুব ভালো করেছেন।
1: হ্যাঁ
0: আপনাদের কথা শোনার জন্যই তো আমরা আছি, আপনাদের কথা
1: হ্যাঁ
0: আমাদের আরো উৎসাহ দেয়।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ
1: আর রেডিও এত মানে ইয়ে জিনিস, আমি
0: হ্যাঁ
1: রেডিও শুনতে খুব ভালোবাসি।
0: বাহ,
1: ওই সকাল 6টার থেকে রেডিও চলে
0: হ্যাঁ
1: 8টা অবধি, আবার ধরেন 9টার থেকে আবার এর খবর শুনি আমি রেডিওতে। আমি টিভি সিরিয়াল দেখি, খবর খুব একটা দেখি না,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আমার রেডিও না হলে চলে না, বুঝলেন।
0: না খুব ভালো, খুব ভালো।
1: রেডিওই আমার সঙ্গী
0: হুম
1: সাথী হয়ে যায়। নমস্কার।
0: নমস্কার
1: হ্যাঁ
0: দিদি, খুব ভালো থাকবেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: ভালো থাকবেন,
0: শুনতে
1: আমাকে
0: থাকুন
1: ফোন
0: আমাদের
1: করবেন।
0: অনুষ্ঠান।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে
1: ধন্যবাদ।
0: দিদি। প্রধাননগর থেকে গৌরী সরকার ছিলেন আমাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, আমরা আবার ফিরে যাব গানে।

শ্রোতা বন্ধুরা, এই গানের সঙ্গেই শেষ করব আজকের এই ছায়াছবির গানের অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন মহিলা মজলিশ। আজকের বিষয়ে গাছের সাথে ঘর। আলাপচারিতায় সৈকত গুহ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। এখন রয়েছে আজকের অনুষ্ঠান গাছের সাথে ঘর এর দ্বিতীয় পর্ব। গাছ যেমন আমাদের জীবনে শান্তি আনে, তেমনি ফুল এনে দেয় রং, সৌন্দর্য আর এক অনাবিল আনন্দের অনুভূতি। আজকের পর্বে আমরা কথা বলবো বাড়ির ফুল গাছ নিয়ে। কোন গাছ বাড়িতে সহজেই লাগানো যায়, কিভাবে তাদের যত্ন নিতে হয় আর কিভাবে সারা বছর ফুলে ভরে রাখা যায় আমাদের চারপাশ, এই বিষয়ে রয়েছে আমাদের আজকের আলোচনা। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন হর্টিকালচারিস্ট সৈকত গুহ, তিনি গত পর্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন। সৈকতবাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইনডোর প্লান্ট নিয়ে, ঘরের মধ্যে গাছ কি লাগানো যেতে পারে, তাদের পরিচর্যা কি করে সম্ভব, সবুজের ছোঁয়া নিয়ে আমরা শুধু কথা বলেছিলাম। আজকের পর্বে আমরা কথা বলবো ফুল গাছ নিয়ে। আপনি তো ফুল গাছ নিয়েও কাজ করে থাকেন, তো বাড়িতে নর্মালি আমরা দেখি সবাই ওই একটু গাঁদা ফুলের গাছ বা গোলাপ ফুলের গাছ, চন্দ্রমল্লিকা বা কিছু জবা ফুলের গাছ, এইটুকু লাগিয়ে পূজোর কাজে ব্যবহারযোগ্য যে ফুলগুলি সেগুলি ব্যবহার করে আমরা ছোট থেকে দেখে এসেছি। কিন্তু এখন ইদানিংকালে মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন রকমের যে ফুল রয়েছে সেগুলিকে লাগানোর একটা চাহিদা দেখা দিচ্ছে। তো আজকের প্রথম প্রশ্ন তাই, বাড়ির জন্য কোন ফুল গাছগুলি সবচেয়ে বেশি উপযুক্ত?
1: প্রথমে ফুল গাছ বলতে হলে জবা ফুলের গাছ সবচেয়ে বেশি উপযুক্ত। এখন ভারতবর্ষে প্রচুর ধরনের জবা অ্যাভেলেবেল রয়েছে। তো আগে জবা কী হতো, একটা জবা ফুলের গাছে ফুল হতো সকালবেলা বিকেলবেলা নষ্ট হয়ে যেত। এখন তাইওয়ান ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা দুদিন গাছে থাকে, তো দেখতেও সুন্দর এবং খুব ভালো অ্যাট্রাকটিভ হয় তারা খুব, এবং প্রায় বছরে ছ মাস সাত মাস তারা ফুল দেয়। তো জবা ফুল করা খুব একটা কঠিন না, সহজ। একটু মাটিতে ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে, একটু পাতা পচা সার মিশিয়ে জবা ফুলের গাছ বসিয়ে দিলেই সে বাজার থেকে কিনে এনে, দামও বেশি না, কিছু তাইওয়ান ভ্যারাইটির দাম বেশি, তাছাড়া পুনে ভ্যারাইটি জবা হয় সেগুলো খুবই কম দাম, দেখতেও ভালো লাগে, সারা বছর না হলেও দু তিন মাস বাদ দিয়ে বছরে আট মাস তারা ফুল দেয়, গাছেই ফুল থাকে, খুব ভালো হয়। এবং জবা ফুলের গাছে মাঝে মাঝে শুধু ওই সার দিতে হয়, ভার্মি সার দিয়ে দিলে ভালো হয়। গোবর সার আজকালকার দিনে ইউজ হয় না, গোবর সারে পোকা হয়, ভার্মি দিলেই ভালো হয়। তাছাড়া মাঝে মাঝে একটুখানি ফাঙ্গিসাইড, পেস্টিসাইড স্প্রে করতে হয়, সেখানে ওই সফল বা কনফিডোর যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে জবা গাছে পাতা অনেক সময় কুকড়ে যায় বা পাতা ঝরে যায়, সেটা হবে না।
0: আচ্ছা।
1: তো প্ল্যান্ট বুস্ট বলে একটা সলিউশন পাওয়া যায়, সেটা কিছু জবার গোড়ায় দিয়ে দিতে হয় মাঝে মাঝে, এই মাসে একদিন দিয়ে দিলেই হবে, খুব বড় ভালোভাবে ফুল দেয় জবা।
0: তো এটা কি আপনি যে কোনো জবা ফুলের জন্যই এই পদ্ধতি বললেন? তো প্রথমে আপনি যেটা বললেন মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং পাতা পচা সার মিশিয়ে আগে টবটিকে রেডি করতে হবে, সেটার অনুপাত কিরকম কি থাকবে?
1: ধরুন 50% মাটি আর 25% ভার্মি আর 25% পাতা পচা সার মিশিয়ে মাটি তৈরি করতে হবে।
0: বেশ। আর
1: এখন প্লাস্টিকের পটে জবা ভালো হয়, খুবই সুন্দর হয়, মাটির পট দরকার হয় না, প্লাস্টিকের পটে খুব ভালো জবা হয়। মাটির পটে অনেক সময় কি জবা মরেও যেতে পারে, গোড়ায় যদি জল জমে তাহলে জবা গাছ কিন্তু মরে যাবে, গোড়ায় জল জমলে, বৃষ্টির মধ্যে, যার জন্য অনেক ভালো ভালো জবা মরে যায়, যার জন্য মাঝে মাঝে জবাকেও শেডে রাখতে হয়। প্লাস্টিকের পটে যেহেতু সহজে জলটা বেরিয়ে যায়, প্লাস্টিকের পটে জবা গাছ করা ভালো।
0: বেশ। আর এই যে এত ধরনের জবার কথা আপনি বললেন, তাইওয়ান কিছু ভ্যারাইটি রয়েছে, পুনে একটা নাম, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি রয়েছে, এগুলো কি ইদানিংকালে এসছে না এগুলো আগাগোড়াই ছিল?
1: পুনে ভ্যারাইটি ছিল আগাগোড়াই, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিও ছিল, কিছু ভ্যারাইটি ছিল যেমন ড্যাফোডিল ট্যাফোডিল, কিন্তু প্রচুর ধরনের নতুন নতুন ভ্যারাইটি এসছে। এখন কালচারটা অনেক বেড়ে গেছে।
0: হ্যাঁ,
1: কালচারটা বেড়ে যাওয়াতে কি হয়, লোকে
0: চাহিদা
1: বাড়ছে, প্রত্যেক বাড়িতে যদি একটু ব্যালকনি থাকে, ব্যালকনিতে তিনটে জবা গাছ লাগিয়ে দিলে পূজোর ফুলটা হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ। আর আমার মনে হয় এখন শুধু পূজোর ফুল বলে নয়, আমার বাড়িতেই, আমার ফ্ল্যাটেই, ছাদে আমি যদি চারদিকে তাকাই, প্রচুর লোকে ওখানে গাছ লাগিয়েছে। মোটামুটি আমি তো গুনে গুনে ওখানে 8-10 রকমের জবা আমি দেখতে পাই, সব মিলিয়ে যদি দেখি, বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, আর সত্যি খুব সুন্দর লাগে জবা ফুলগুলিকে দেখতে। আর সেগুলি শুধু পূজোর কাজে নয়, ওটা দেখার জন্যও খুব সুন্দর,
1: মনোরঞ্জনের জন্য, মনোরঞ্জনের জন্য ভালো। কারণ অনেক সময় এই যে তাইওয়ান ভ্যারাইটি বললাম বা এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা এত সুন্দর হয়, গাছ থেকে ছিঁড়তে ইচ্ছে করে।
0: হ্যাঁ একদম। আর গাছে খুব সতেজ ভাবে থেকে যায়,
1: কালার কম্বিনেশন এত ভালো হয়, আগেকার দিনে খুব রেয়ার পাওয়া যেত, এখন কালোর মধ্যে নানা রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে।
0: আচ্ছা।
1: মানে কালো গোলাপ একসময় খুব

0: বিখ্যাত ছিল, সেই কালো গোলাপের মধ্যে কালো জবার মধ্যে, কালোর মধ্যে হলুদ, কালোর মধ্যে সাদা, নানা রকম ভ্যারাইটি জবা চলে এসেছে তাইওয়ান ভ্যারাইটি। সাউথ বেঙ্গলে একটা কালচার আছে জবার খুব ভালো, কলকাতা এবং তার আশেপাশটা নদিয়া ডিস্ট্রিক্টে এবং কাঁথিতে। তো ওরা হলো জবা সিড থেকেও তৈরি করছে।
1: আচ্ছা,
0: তো সিডের গাছে তৈরি হচ্ছে প্রচুর এই তাইওয়ান ভ্যারাইটি, নিয়ে আসছে একটা গাছ, একটা গাছ থেকে
1: বীজ তৈরি করে,
0: গাছ করছে, তাতে গাছটা তাড়াতাড়ি আরো অনেক জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেলে গাছের দাম কমে যায় অটোমেটিক্যালি।
1: এবং সত্যি বলতে বাজারে যদি আমরা জবা ফুলের গাছের দামও করি, খুব বেশি দাম কিন্তু নয়, খুব ভালো দামের মধ্যেই, সস্তার মধ্যেই পাওয়া যায় জবা ফুলের বিভিন্ন রকমের।
0: আর একটা সুবিধা আছে জবা ফুলের, জবা ফুল হলো আপনার চন্দ্রমল্লিকা করলে যেমন দুবার তিনবার পটটা চেঞ্জ করতে হয়, প্রথমে ছোট।
1: আমি আসবো চন্দ্রমল্লিকার কথাতেও আসবো, আগে আমরা জবার কথা শুনে নেই।
0: তো ওই রকম এর ঝামেলা নেই, একটা পটে আপনি পারমানেন্টলি লাগিয়ে অন্তত এক দেড় বছর আরামসে রাখা যায়।
1: তারপরে যখন একটু বড় হয়ে যাবে তখন আবার টবে রাখতে চেঞ্জ করতে হবে। বেশ, আচ্ছা, এ গেল জবা ফুলের কথা। মোটামুটি বাড়িতে ফুলের গাছ যদি আমরা বলি, গোলাপ, জবা, গাঁদা, চন্দ্রমল্লিকা, এই গাছগুলি আমরা বুঝি। এর বাইরেও কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে। লিলি ফুল এখন খুব একটা বোধহয় চাহিদা উঠছে।
0: লিলি চিরকালই চাহিদা ছিল, অ্যামারেট লিলি যেটা রয়েছে ওটা বছরে একবারই ফুল দেয় ফেব্রুয়ারি মার্চে। অর্কিড ফুলের প্রচন্ড চাহিদা রয়েছে, লোকে বাড়িতে বাড়িতে অর্কিড লাগাচ্ছে, জায়গা কম লাগে, ঝুলিয়ে দিলেই হলো, বছরে একবার ফুল দেয়, একটা ফুল তিন মাস, চার মাস, পাঁচ মাসও থাকে একটা অর্কিডের ফুল।
1: আচ্ছা,
0: এই শিলিগুড়ির ওয়েদারও খুব ভালো হয়।
1: তো সেটার জন্য কি পরিচর্যা প্রয়োজন?
0: অর্কিডে তো কাঠকয়লার গুঁড়ো আর ইটের টুকরোর মধ্যে, কাঠকয়লার টুকরোর মধ্যে একটুখানি ছোবা দিয়ে অর্কিড লাগিয়ে দিলে অর্কিড ভালো হয়। আবার অনেকে মসটিকে বা ফান ব্লকে অর্কিড লাগায়, তো ওগুলোতে অর্কিড ভালো হয়। শিলিগুড়িতে বিশেষ করে ডেন্ড্রোবিয়াম, ক্যাটেরিয়া জাতীয় অর্কিড, ফিলোনপসিস খুব ভালো হয়। শিলিগুড়ির প্রচুর লোকের বাড়ির ছাদে ফিলোনপসিস লাগানো আছে, একটু শেডের দরকার হয় ফিলোনপসিসে, বা ব্যালকনিতে রাখা যেতে পারে, একটা ফুল মিনিমাম তিন থেকে চার মাস থাকে।
1: ব্যালকনিতে কি মানে কোনো টবের মধ্যেই রাখবো না ঝুলিয়ে
0: রাখবো? ঝুলিয়ে রাখলে ভালো থাকে।
1: আর মাটির প্রয়োজন নেই বলছেন?
0: একদম নেই, অর্কিডে কোনো মাটি লাগে না।
1: তাহলে ওটা কি কি থাকবে বললেন আরেকবার একটু বলুন।
0: ছোবার টুকরো, কাঠকয়লার টুকরো আর ইটের টুকরো দিয়ে মিলিয়ে
1: তিনটে মেলাতে হবে, কি অনুপাতে? তিনটে সমান সমান
0: সমান সমান মিলিয়ে লাগিয়ে দিলেই হলো। ছোট ছোট পটও পাওয়া যায়, অর্কিড পট বলে, তার চারিদিকে পটগুলো ফুটো ফুটো থাকে।
1: আচ্ছা,
0: তাতে কি হয়, বাতাস যত অর্কিডের শিকড়ে লাগবে, অর্কিডের শিকড় তত তাড়াতাড়ি গ্রো করে।
1: আচ্ছা,
0: অ্যাকচুয়ালি অর্কিড তো গাছে হয়, তো সেগুলোকে এখন যেহেতু হাইব্রিড অর্কিড বেরিয়ে গেছে, সেগুলোকে এখন ল্যাবে কালচার করে তৈরি করা হচ্ছে থাইল্যান্ডে, তারপর ভারতবর্ষে আসছে, লোকে ঘরে করছে, সহজে ফুল হচ্ছে। এই মিডিয়াটাই সবচেয়ে ভালো হয়। এই মিডিয়াতে মাঝে মাঝে একটু ওই পারলাইটে তো অর্কিডেও যাওয়া যেতে পারে, যেটা আমি গত আলোচনায় বলেছিলাম ইনডোর প্ল্যান্টে দিতে। এই অর্কিডে কিন্তু মাঝে মাঝে ওই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, সফল বা সাপ স্প্রে করে দিলে অর্কিডে মাঝে মাঝে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়। তাছাড়া অর্কিডে কোনো ঝামেলা নেই, মাঝে মাঝে একটু বৃষ্টির জলেও রাখা যেতে পারে অর্কিডকে। বৃষ্টির জলে রাখলে সতেজ হয়, বিশেষ করে বর্ষার শুরুতে, মানে পুরো বর্ষাতে রাখা যাবে না, বর্ষার শুরুতে দু একদিন যদি বৃষ্টির জল খাওয়ানো যায় ভালো হয়।
1: বেশ, আচ্ছা, এরপরে আসবো আমরা চন্দ্রমল্লিকার কথায়। চন্দ্রমল্লিকার পরিচর্যা কিভাবে?
0: চন্দ্রমল্লিকা তো সিজন ফ্লাওয়ার, অ্যাকচুয়ালি এটা শীতের মরশুমেই হয়। তো সিজন মরশুমে ওই ধরুন দুর্গাপুজোর পরপর আস্তে আস্তে চন্দ্রমল্লিকার কাটিংস বিক্রি হওয়া শুরু হয়। এই চন্দ্রমল্লিকার পরিচর্যা মানে সাংঘাতিক পরিচর্যা, যত রকম মানে মরশুমি ফুল আছে তাদের মধ্যে চন্দ্রমল্লিকা করা কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে সোজা গ্যাদা আর সবচেয়ে কঠিন চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কিন্তু ভালোভাবে করতে হলে তিনবার পট পাল্টাতে লাগে, প্রথমে চার ইঞ্চি পটে লাগাতে লাগে, তারপর তার থেকে ছয় ইঞ্চি, তারপর দশ ইঞ্চি বা বারো ইঞ্চি,
1: কতদিন পর পর সেটা পাল্টাতে হবে,
0: এটা গাছের গ্রোথের উপর নির্ভর করবে, গাছের গ্রোথের উপর নির্ভর করবে। এবং চন্দ্রমল্লিকা একটু বাড়লেই তার মাথাটা মুড়িয়ে দিতে লাগে, তাহলে চারিপাশ দিয়ে ডাল বের হবে, গাছটা আস্তে আস্তে বড় হবে। তো যত চারিপাশ দিয়ে ভালো ডাল বের হবে তত ফুল প্রচুর পরিমাণে হবে গাছে।
1: মুড়িয়ে দিতে অর্থে মানে ওই জায়গাটা কেটে দিতে হবে?
0: হ্যাঁ, মানে দুই আঙ্গুলে ডগা দিয়ে একটুখানি আঙ্গুল দিয়ে কেটে দিলেই হলো।
1: আচ্ছা,
0: মানে এগুলো হলো ছোট ভ্যারাইটি, পম্পম ভ্যারাইটি বলে এইসব চন্দ্রমল্লিকা এইভাবে। আবার ভালো ভালো ভ্যারাইটি চন্দ্রমল্লিকাও আছে স্নোবল গ্রুপের এবং অন্যান্য গ্রুপের, সেই সব চন্দ্রমল্লিকা ওটা মাথা ছাড়তে লাগে না, ওটাও কিন্তু তিনবার পট পরে ইয়ে করতে লাগবে।
1: প্রতিবারই গাছের জন্য মাটি এবং সারের কি অনুপাত থাকবে?
0: সার ভার্মি দিতে হবে, তবে বেশি সার দিলে চন্দ্রমল্লিকার মাথা মোটা হয়ে গেলে ফুল হবে না, তো সারটা কম লাগে। পাতা পচা দিয়ে মাটি তৈরি করলেই ভালো হয় মাটিটা, যদি সম্ভব হয় আর কি। এই মাটির মধ্যে আমার মতামত আর কি, একটু পারলাইট টালাইট মিশিয়ে দিলে ভালো হয় আর কি, তাতে মাটিটা ঝরঝরে থাকলে সেই মাটিতে গাছটা ভালো হয়।
1: বেশ, তো তিনবার পট পাল্টাতে হবে এবং প্রতিবারই এই মাটিটাকে এভাবে তৈরি করে নিতে হবে। আচ্ছা,
0: চন্দ্রমল্লিকা বা যে কোনো ফুল গাছে এবং অর্কিড গাছেও আরেকটা জিনিস করা যায়, সেটা হলো ওই আপনি গোবর সারের কথা বারে বারে বলছেন, গত আলোচনার আলোচনা উঠে এসছে। গোবর সার তো আজকালকার দিন আর পাওয়া যায় না, বা তেমন গোবর সারে পোকা হয়ে যায়, ঘুটে মানে গোবর শুকিয়ে হয় যে, ওটা যদি জলে ভিজিয়ে রাখা হয় দু তিন দিন জল।

0: ভিজিয়ে রেখে জলটা অনেকটা লাল টাইপের হয়ে যাবে, তার মধ্যে একটু ফাঙ্গিসাইড দিয়ে জলটাকে তৈরি করে ওই জলটা যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে খুব ভালো হয়।
1: আচ্ছা, সেটা কি ফাঙ্গাস মুক্ত রাখে?
0: ফাঙ্গাস মুক্ত রাখে, প্লাস এই গোবর সারের ওই জলটা গাছের হেলথে খুব সাহায্য করে, অর্কিডেরও প্রচন্ড করে এবং অন্যান্য মৌসুমি ফুলেরও প্রচন্ড করে,
1: ফুল গাছেও সেটা সাহায্য করে। আচ্ছা, অনেক সময় এই মৌসুমি ফুলগুলিতে একটু পোকার সমস্যা দেখা যায়, গুড়ি গুড়ি খুব পোকা দেখা যায়, সেক্ষেত্রে কি করণীয়? সেটা জবা ফুলের ক্ষেত্রেও দেখা যায়,
0: সেটা বললাম, ওই যে কনফিডোর বা বেবি স্টিং জাতীয় পোকামাকড় মারার ওষুধ সেগুলো স্প্রে করতে হবে। স্প্রে মেশিনে নিয়ে ওই 1 লিটার জল 8 ফোঁটা বা 10 ফোঁটা দিয়ে স্প্রে করে দিলে পোকা চলে যাবে।
1: বেশ, আপনি কি আম গাছ নিয়ে কাজ করেছেন?
0: ফলের গাছ আমি করি,
1: হ্যাঁ,
0: নানা রকম ফলের গাছ।
1: বাড়িতে তাহলে কি কি ফল গাছ লাগানো?
0: জামরুল রয়েছে, এখন এই মুহূর্তে প্রচুর ফল ধরে রয়েছে জামরুলে, মোসাম্বি হয়, ডালিম যেটা বেদানা বলি আমরা ওটা হয়, চালতা হয় খুব ভালো, পেয়ারা হয় টবে খুব ভালো।
1: আচ্ছা, এগুলি কি সবটাই টবে লাগানো সম্ভব? টবে ফল ধরছে,
0: টবে ফল
1: তো পরিচর্যা কি করে হবে?
0: আমার যেমন একটা এখন 16 ইঞ্চির পটে প্রায় 1000 জামরুল ধরে আছে গাছের মধ্যে।
1: আচ্ছা, এবং জামরুলের সাইজ কি রকম? বড় বড়
0: সাইজ ভালোই, থাইল্যান্ডের গাছ তো ভালোই সাইজ, ভালো বড় সাইজ। টিয়া পাখিদের মাঝে মাঝে দেখা পাওয়া যায়, যেটা আজকাল শিলিগুড়িতে দেখাই পাওয়া যায় না, তারা ভোরবেলা আসে খেতে।
1: এটা কি আপনার বাড়ির ছাদে লাগানো
0: আছে? হ্যাঁ, ছাদ বাগানে, একটা ছাদ বাগানে লাগানো রয়েছে। আমের কথা আপনি জিজ্ঞেস করছিলেন, এখন নানা রকম আমের পরিচর্যা হচ্ছে, আম গাছও ভালো হচ্ছে বাড়িতে ছাদে, প্রচুর লোক আম গাছ করছে, নানা ধরনের আম। হ্যাঁ, আগে যেমন একটা ইয়ে ছিল, এখন খুব রিয়ার ভ্যারাইটি আমগুলো আস্তে আস্তে শিলিগুড়িতে শুরু হয়ে গেছে, সবাই করছে। গাছে ফল আসতে একটু সময় লাগে, প্রথমে এটা তো কলমের গাছ সাধারণত বাজারে বিক্রি হয়, আমের তো কলমের গাছেও ফল আসতে 2-3 বছর সময় লেগে যায়। ফল শুদ্ধ গাছ কিনলেই বাজার থেকে যে তারপরে বছর ফল পাওয়া যাবে তার
1: কোনো মানে হয় না।
0: হ্যাঁ, তো পরিচর্যা ভালোভাবে করতে লাগবে, ঠিক জায়গা চাই, তার রোদ ঠিক মতো চাই। তো আর আম গাছে সাধারণত একটা ট্রেন্ড দেখা যায় যে 1 বছর ফল দেয়, পরের বছর ফলটা কম আসে, আবার 1 বছর খুব ভালো ফল আসে, আম গাছে এই ট্রেন্ডটা রয়েছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো আম গাছও করছে, বিশেষ করে এই শিলিগুড়ির আশেপাশে অনেক নার্সারি এবং বাড়িতেও গ্রামেগঞ্জে প্রচুর লোক আম গাছ করছে।
1: তো এই আম গাছের জন্য মাটি কিভাবে তৈরি করতে হবে?
0: মাটি আমাদের আম গাছের মাটি পুরনো পদ্ধতিতে, মাটি গোবর সার যদি দিয়ে দেওয়া যায়, ভার্মি দিয়ে দেওয়া যায়, ভালো হয় আম গাছ। বনডাস দিতে হয় কিছু, তারপর আপনার ওই সুপার ফসফেট এগুলো মিশিয়ে মাটির সঙ্গে খুব সুন্দরভাবে দিলে এগুলো আপনি আপনি হয়ে যায়। আর ফল আসার আগে একটু ফল যাতে মুকুল ঝরে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, গাছের গোড়ায় রেগুলার জলটা যাতে পায় সেটা, তারপর পটাশ জলে মিশিয়ে দিতে হয় তাতে কুড়ি ঝরে পড়বে না।
1: হ্যাঁ, আমি এই কুড়ির কথাতেই আসছিলাম, অনেক সময় দেখা যায় ফুল গাছে কুড়ি আসছে কিন্তু কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, সেটা কি কারণে হয়?
0: সারের অভাবে।
1: আচ্ছা,
0: তো ওই পটাশ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
1: সেটা দেওয়ার পর
0: বাজারে যে কোনো দোকানে জলে মিশিয়ে দিতে হবে বা গোড়ায় একটুখানি দিয়ে দিলেও হয়,
1: গাছের গোড়ায়,
0: গাছের গোড়ায় জলে মিশিয়ে দিলে ভালো হয়। সেটা জলে মিশিয়ে গাছের পাতাটা ধুয়ে দিয়ে এবং গাছের গোড়ায় জলটা দিয়ে দিলে তো ফলটা মানে ঝরে পড়বে না,
1: ফুলটা ঝরে পড়বে না এবং এদিকে ফলের মুকুলও ঝরে পড়বে না। আচ্ছা, আজকে হয়তো অনেকগুলি গাছ নিয়ে আমরা কথা বললাম, অনেক ফুল গাছ নিয়ে কথা বললাম, আবার বাকি রয়ে গেল আরও কিছু ফুল গাছের কথা। আমরা এরকমই আরও অন্য পর্বে চেষ্টা করব অনুষ্ঠান করার, যেখানে বাকি গাছগুলি নিয়ে কথা বলতে পারবো। সৈকতবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করছি আসর, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। আজকের বিষয় ছিল গাছের সাথে ঘর, আলোচনায় ছিলেন সৈকত গুহ। আসর পরিচালনা করলেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন ভারতী বিশ্বনাথনের কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আপনাদের মনের কথা, আপনাদের ভাবনা আমাদের সাথে ভাগ করে নিন। শুরু করছি আজকের গানে গানে অনুষ্ঠানে একটি বাংলা গান দিয়ে। কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে অমানুষ ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মনের কথা, আপনাদের অনুভূতিগুলি আমাদের সাথে ভাগ করে নেবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই এবার পরের গানটি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, অনুসন্ধান ছায়াছবি থেকে।

0: আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু আছেন, দেখিনি কি আছেন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: আচ্ছা, আপনার নামটা কি?
1: তোমার?
0: আচ্ছা বলুন
1: আমার
0: দিদি।
1: দাদা নমস্কার,
0: নমস্কার,
1: আমার একটা অনুরোধ ছিল,
0: বলুন
1: একটা গানের অনুরোধ।
0: বলুন।
1: একান্ত আপন, শিল্পীর নাম আশা বসে,
0: হ্যাঁ
1: আর গানের লাইন কি হলো বলো, ছিল বিনা।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার গানটি বাজানোর। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন অনুষ্ঠানে, আমরা
1: হ্যাঁ
0: চেষ্টা করব। ঠিক আছে দিদি, ধন্যবাদ ফোন করার জন্য।
1: নমস্কার।
0: সোমা গাঙ্গুলি ছিলেন জলপাইগুড়ি থেকে। আমরা আবার ফিরব গানে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিই আজ 11ই মে, আজ হলো জাতীয় প্রযুক্তি দিবস। জাতীয় প্রযুক্তি দিবস প্রতি বছর 11ই মে সমগ্র ভারত জুড়ে পালিত একটি বিশেষ দিন। ভারতের বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ও বিজ্ঞানীদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি উদযাপিত হয়। আজ 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে। আপনারা আপনাদের মনের কথা, মনের ভাব আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। পরের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, ফাসলে ছায়াছবি থেকে।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, দেখিনি কি আছেন ফোনে।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: আচ্ছা প্রবীরবাবু, বলুন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
1: খুব ভালো দাদা ভাই, আপনাদের কোনো তুলনা করা যাবে না, কারণ যদি আমি কিছু তুলনা করতে যাই তাহলে কিন্তু আমি নিজেই ফাঁকে পড়ে যাব।
0: না না, সেটা না, ভুল ভ্রান্তি ত্রুটি সেগুলো
1: না না
0: থাকতেই
1: না
0: পারে,
1: না,
0: এগুলো তো আপনারাই সংশোধন করে দিবেন,
1: না না না
0: আপনাদের
1: দাদা ভাই,
0: উৎসাহতেই আমাদের পথ চলা।
1: না না দাদা ভাই, কোনো ভুল ভ্রান্তি নেই। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান সত্যি করেই আমরা এতদিন পাইনি, খুব আমাদের দুঃখ ছিল যে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ, আর আপনাদের মতন সত্যি করে এই যে গলা শুনে বলে দেন, কিন্তু এখন এই এক মাসের মতন আমাদের যোগাযোগ ছিল না বলে
0: হ্যাঁ হ্যাঁ
1: কিছুকে বলতে পারেননি,
0: হ্যাঁ
1: নাহলে আপনারাই বলে দেন প্রবীরবাবু বলছেন না। তো সেই জায়গাটা আমাদের আস্থার মিল আছে দাদা ভাই,
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ,
1: সেই
0: অবশ্যই
1: জায়গাটা আমরা পেয়েছি। এবং
0: অবশ্যই।
1: আমার একটা গান শুনতে ইচ্ছা করছে,
0: আচ্ছা
1: মেরা
0: বলুন।
1: নাম জোকার, মেরা নাম জোকার দাদা ভাই,
0: হুম,
1: বাংলাদেশের কণ্ঠে। তো ওই
0: আচ্ছা,
1: গানটা যদি আপনার সংগ্রহে থাকে তাহলে শোনাবেন।
0: অবশ্যই
1: তো
0: সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো, ঠিক
1: হ্যাঁ
0: আছে?
1: হ্যাঁ, আর
0: হ্যাঁ
1: যেরকম অনুষ্ঠান হচ্ছে আমি আছি সঙ্গে, শুনছি, খুব ভালো লাগছে।
0: অবশ্যই অবশ্যই, আপনাদের তো থাকতেই হবে সঙ্গে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ
1: সেটাই, ঠিক ঠিক ঠিক
0: ঠিক আছে দাদা, হ্যাঁ ভালো
1: হ্যাঁ
0: থাকবেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ, ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন।
0: একদম একদম, ঠিক আছে। আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান থেকে ছিলেন প্রবীর কুমার মণ্ডল। আমরা আবার ফিরব গানে।

0: আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো
0: হ্যাঁ
1: দাদা, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন?
1: আমি চোপড়া থেকে, সিটিয়াখোর গ্রাম পঞ্চায়েত চান্দাগড় গ্রাম থেকে বলছি, তাহিরুল ইসলাম।
0: আচ্ছা বলুন দাদা।
1: হ্যাঁ, বলছিলাম কি, এটা তো আপনার বাংলা গানের অনুষ্ঠান,
0: হ্যাঁ,
1: আপনারা কি নজরুল সঙ্গীত শোনাতে পারেন?
0: না এটা নজরুল সঙ্গীতের অনুষ্ঠান নয়, ওটার জন্য আমাদের
1: আচ্ছা
0: আলাদা সময় আছে। এটা আমাদের
1: আচ্ছা
0: হচ্ছে বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের একটা অনুষ্ঠান।
1: আচ্ছা বাংলা হিন্দি ছায়াছবি। আচ্ছা
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: হ্যাঁ,
1: আপনাদের প্রোগ্রাম কি কিছুদিন আগে বন্ধ ছিল নাকি?
0: আমাদের প্রোগ্রাম কিছুদিন বন্ধ ছিল। হ্যাঁ,
1: আচ্ছা, আমরা কিছুদিন দেখলাম যে আপনাদের আর ফোনিং কোনো প্রোগ্রাম, এমনি অনুষ্ঠানগুলো চলছিল কিন্তু কোনো ফোনিং প্রোগ্রাম ছিল না,
0: হ্যাঁ হ্যাঁ, কোনো রকম ফোন
1: কি
0: ছিল
1: কারণে
0: না।
1: ছিল না?
0: এটা আমাদের ওই সময় নির্বাচনের জন্য একটু কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল।
1: আচ্ছা
0: হ্যাঁ হ্যাঁ, এটাই।
1: ঠিক আছে,
0: ঠিক আছে দাদা, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমরা চেষ্টা করব আপনার গানটি চালানোর জন্য। হ্যাঁ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। চোপড়া থেকে ছিলেন তাহিনুর বাবু। আমরা আবার ফিরবো গানে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত গানের অনুষ্ঠান গানে কানে।

0: হ্যাঁ, আপনার নামটা কি বলুন?
1: গোপাল দত্ত।
0: আচ্ছা, উত্তর দিনাজপুর থেকে বলছেন।
1: হ্যাঁ, উত্তর দিনাজপুর রামগঞ্জ।
0: আচ্ছা, বলুন দাদা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
1: হ্যাঁ, খুবই ভালো লাগছে দাদা
0: হ্যাঁ
1: আপনাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ,
1: আমি তো নিয়মিত শ্রোতা, আমি তো গান শুনি
0: আচ্ছা
1: প্রতিটি অনুষ্ঠানে আপনাদের।
0: বেশ, আচ্ছা কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, আছি, ভালো আছি। ভালো
0: আচ্ছা
1: তো সবাই?
0: হ্যাঁ, সবাই ভালো, হ্যাঁ ঠিক আছে,
1: আমার একটা
0: বলুন।
1: গানের অনুরোধ ছিল দাদা,
0: হ্যাঁ বলুন।
1: মানে হিন্দি হিন্দি ছবির গান, ধরম করম।
0: আচ্ছা
1: হ্যাঁ, গানের মানে লাইন হচ্ছে, একদিন বিচি জায়গা মাটি কিওর জগ মে রহ যা
0: হ্যাঁ,
1: কিনারি পে দে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, গোপালবাবু, আমরা চেষ্টা করব আপনার এই গানটি চালানোর জন্য। আমাদের সংগ্রহ থাকলে আমরা নিশ্চয়ই চালাবো গানটি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, অনুষ্ঠান শুনতে থাকুন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, উত্তর দিনাজপুর থেকে ছিলেন আমাদের সঙ্গে গোপাল দত্ত। আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠান। পরের গানটি শুনবেন চাঁদনি ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শুনতে থাকুন আকাশবাণী। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্যসুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বন্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। ভারত পুরুষদের একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর আজ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে পাবেন রাজ্যবাসী। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হল। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বন্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 5 বিধায়কও মন্ত্রীপদে শপথ নেন। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি আজ এই নির্দেশ দেওয়ার পর নবান্নে কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। আজই শ্রী আগরওয়াল নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল এতদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন। চলতি বছর 31 জুলাই তাঁর অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যে মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই পদেই থাকবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার। ইডির দপ্তরে 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর আজ রাত 9টার পর তাকে গ্রেপ্তার করা হয়। বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত পয়লা মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযানও চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসু আজ হাজিরা দেন ইডির দপ্তরে, তাকে এখনও সেখানে জেরা করা হচ্ছে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে, এজন্য সম্পূর্ণ প্রস্তুতি চূড়ান্ত। খানাপড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি আজ ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথগ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে যাচ্ছেন। আগামীকাল সকাল 9টায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, এ নিয়ে পরপর তিনবার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা ও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102 আসন লাভ করেছে, এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82 আসন। তামিলনাড়ুর সপ্তদশ বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পাইয়ার আমন্ত্রণে 100 বেশি সদস্য শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালিয়ানস্বামী এবং পনির সেলভম শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা আজ সন্ধ্যায় পুদুচেরি পৌঁছাবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে কথাও বলবেন নীতিন নবীন। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প, একটি প্রতিবেদন।
2: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
3: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যানের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি, এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় আজ সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর উপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের উপর হ্রাস টানার কথাও তিনি বলেন। সরকার আজ জানিয়েছে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনো রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে একথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। ভারত পুরুষদের একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত 27 ম্যাচ খেলে 118 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 30 ম্যাচ খেলে 113 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে 52 ম্যাচ খেলে 275 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 34 ম্যাচে 252 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রী দপ্তর বন্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, মানব জীবন এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। একদিকে আমাদের রক্ত মাংসের শরীর, চারপাশের চেনা দেয়াল আর বাস্তবতার কঠিন শিকল, যা আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমাদের সীমাবদ্ধতার কথা। কিন্তু অন্য পিঠেই লুকিয়ে আছে আসল সত্যিটা। এই সীমাবদ্ধতার ভেতরেই বাস করে এক অসীম অবাধ্য মন, যার কোনো সীমানা নেই, কোনো দেয়াল নেই। বাস্তব যতই আমাদের এক অদৃষ্ট সীমার মধ্যে টেনে রাখুক না কেন, আমাদের ভেতরের আকাশটা সবসময় নীলচে স্বপ্নের দিকে ডানা মেলতে চায়। কবিগুরুর গানের কথায় বলতে হয়, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে অপরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। শ্রোতা বন্ধুরা, আজকের মনের জানালা দিয়ে আমরা একটু আমাদের এই হৃদয়পুরের জানলায় উকি দিই, একটু হলেও ধরার চেষ্টা করি সেই সীমার মাঝে অসীমকে। ধরতে না পারলেও এ বিষয়ে অন্তত কিছু কথা তো বলতে পারি। শ্রোতা বন্ধুরা, আজকের মনের জানলা অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা হলো সীমার মাঝে অসীম। এ বিষয়ে আপনাদের কথা ও ভাবনাগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানলা। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, না লাইনটি কেটে গেল। আপনারা শুনছেন অনুষ্ঠান মনের জানালা, এক শ্রোতা বন্ধু আছে লাইনে, দেখিনি কে ফোন করেছে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে সি আর সরকার, আপনি মনোময় বাবু?
0: না না, আমি সায়ন্তন।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
0: বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: না সে তো ভালো, এমনি মাঝে মাঝে ফোন করি,
0: হ্যাঁ।
1: যেমন আপনার যে আজকে নামটা জানতে পারলাম, মনোময় বাবু আছে, অমিতাভ বাবু আছে, তারপরে অপর্ণা দিদি ভাই আছে,
0: হ্যাঁ
1: নম্রতা দিদি ভাই আছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: ভাই আছে।
0: হ্যাঁ
1: এই যে যেমন মানুষের সাধ্য তো সীমার মধ্যে, কিন্তু চাহিদা অপরিসীম।
0: একদমই।
1: হ্যাঁ, এর মধ্যে থেকে অনেকে হয়, তারপরে যেমন আমাদের সীমা থেকে আমাদের মন, মানুষের মন অনেক অপরিসীম দূরে চলে যায়,
0: ঠিকই,
1: কখনো মহাকাশে, কখনো দূর দূরান্তরে।
0: স্বপ্নের তো কোনো সীমানা নেই, তাই না?
1: হ্যাঁ,
0: স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এসবের তো কোনো সীমানা হয় না।
1: সীমাবদ্ধতা আছে যেটা নাকি তার সাধ্যের বাইরে আর যেতে পারে না,
0: অবশ্যই একটা
1: অনেক অনেক
0: বাস্তবতা
1: কিছু
0: তো
1: আছে।
0: থাকেই মানুষের জীবনে।
1: হ্যাঁ সেটাই,
0: হ্যাঁ
1: যাই হোক, আজকে এসে মাদাদের
0: হ্যাঁ
1: আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেরছিলাম,
0: আচ্ছা
1: সুখ না হয়ে দুঃখ হয়ে বেরছিলাম, একটু শোনাবেন?
0: আচ্ছা, চেষ্টা করব। হ্যাঁ, আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব শোনানোর আপনাকে।
1: ঠিক
0: ঠিক
1: আছে,
0: আছে,
1: ধন্যবাদ।
0: ভালো থাকবেন, ফোন করার জন্য ধন্যবাদ অনেক। ঠিক আছে, আমাদের সঙ্গে ছিলেন সি আর সরকার, শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনে নি পরবর্তী গানটি, আশা ভোসলের কণ্ঠে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখিনি কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি শিলিগুড়ি পরেশনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: আচ্ছা, বলুন দিদি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
2: আপনাদের অনুষ্ঠান তো বরাবরই খুব ভালো লাগে।
0: হ্যাঁ
2: সেই 25শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে,
0: হ্যাঁ,
2: তখন থেকেই শুনি আপনাদের অনুষ্ঠান।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাদের তো শুনতেই হবে, এবং আপনাদের
2: হ্যাঁ
0: তো আমাদের সঙ্গে কথা বলতেই হবে। আপনাদের
2: হ্যাঁ
0: কথা তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না?
2: মাঝখানে বিধানসভার জন্য
0: হ্যাঁ
2: বন্ধ
0: দিদি,
2: ছিল,
0: মাঝখানে বন্ধ ছিল, হ্যাঁ,
2: তখন খুব অসুবিধা হতো, মিস করতাম আপনাদের।
0: আমরাও তো আপনাদেরকে খুব মিস করেছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় ভাবনা হচ্ছে সীমার মাঝে অসীম, এ বিষয়ে আপনি কিছু বলতে চান?
2: ব্যাপারটা
0: মানে আমাদের মধ্যে তো অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমাদের তো স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা, এসবের তো কোনো সীমাবদ্ধতা নেই, এসব তো
2: হ্যাঁ
0: সবসময় উঁচুতে থাকতে চায়, উঠতে চায়, তাই না? কিন্তু কোথাও না কোথাও আমাদের রুক্ষ বাস্তবতা সেটাকে টেনে ধরে। তো এই বিষয়ে আপনার কিছু কিছু বলতে চান কি?
2: বলার মতো কিছু
0: না, ঠিক আছে দিদি,
2: মনে
0: ঠিক
2: হচ্ছে
0: আছে,
2: না।
0: হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, খুব ভালো লাগলো আপনি ফোন করেছেন। ঠিক আছে,
2: আচ্ছা,
0: খুব ভালো থাকবেন আপনি,
2: নমস্কার।
0: নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন শুভ্রা সেনগুপ্ত, শিলিগুড়ি পরেশনগর থেকে। এবারে আমরা যাব পরবর্তীকালে, আশা ভোসলের কণ্ঠে। শুনে নি গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আজকের মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয় সীমার মাঝে অসীম। এ বিষয়ে আপনাদের ভাবনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু লাইনে জুড়তে চাইছেন, দেখেনি ফোনে কে আছেন। হ্যালো,
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: বলুন দিদি।
1: হ্যাঁ, আমি একটা জুবিন গার্গের গান শুনতে চাইছি।
0: আচ্ছা, আসলে এটা তো বাংলা গানের অনুষ্ঠান, তো একটু পুরনো গানের অনুষ্ঠান, ঠিক আছে, আমরা চেষ্টা করব আমাদের সংগ্রহে থাকলে। আর আজকে আমাদের বিষয় হচ্ছে সীমার মাঝে অসীম। এ বিষয়ে আপনার কোনো ভাবনা বা কোনো কথা আমাদের সঙ্গে ভাগ করতে চান?
1: হ্যাঁ, বলতে চাচ্ছি যে মেয়েদের তো চলার পথে অনেক রকমের সীমা থাকে,
0: হ্যাঁ,
1: তা সত্ত্বেও মেয়েরা এই সীমা পেরিয়ে যতদূর পৌঁছেছে,
0: হ্যাঁ,
1: এটাই আমার কাছে সীমার মধ্যে অসীম।
0: একদমই একদমই একদমই, মানে চরম প্রতিকূলতার মধ্যেও তো মেয়েরা এখন এগিয়ে চলেছে, তাই না?
1: এগিয়ে চলেছে, হ্যাঁ,
0: হ্যাঁ
1: ঘরে বাইরে,
0: হ্যাঁ, নিজেদের স্বপ্নকে আঁকড়ে ধরে চলছে জীবনের পথে। একদমই, হ্যাঁ, ঠিক আছে দিদি, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন বললেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: জলপাইগুড়ি থেকে, আচ্ছা, ঠিক আছে দিদি, ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ
1: আপনারাও ভালো থাকবেন।
0: হ্যাঁ,
1: ঠিক আছে।
0: আমাদের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি থেকে সঙ্গীতা মজুমদার। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের বিষয় হলো সীমার মাঝে অসীম। এখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা বলতে ইচ্ছে করছে, কবিতাটার নাম মাটির হাতে। একোন যন্ত্রণা দিবসে আর একোন যন্ত্রণা রাতে, আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়, জ্বালাতে নেই মোমবাতি। ভেবেছে সবখানে খোলা দুয়ার, দেখেনি দেয়ালের লেখা, এবং বোঝেনি যে বারান্দার ধারেই তার সীমারেখা। তবু সে গিয়েছিল বারান্দায়, কাঁপেনি তবু তার বুক, তবু সে মোমবাতি জ্বেলেছে হায়, দেখেছে আকাশের মুখ। এখন যন্ত্রণা দিবসে আর এখন যন্ত্রণা রাতে, আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। শ্রোতা বন্ধুরা, পরিস্থিতি যখন ঝোড়ো হাওয়ার মতো আমাদের চারপাশকে ওলট পালট করতে চায়, ঠিক তখনই মানুষের জেদি মন অন্ধকারের বুকে জ্বালিয়ে রাখে আশার এক চিলতে প্রদীপ। শুনছেন অনুষ্ঠান মনের জানালা, একজন শ্রোতা বন্ধু আছেন, দেখিনি কে। হ্যালো,
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি চন্দনা দাস দে বলছি।
0: বলুন।
2: দিনাজপুর থেকে, ইসলামপুর থেকে, ক্ষুদ্রামপল্লি বাড়ি।
0: আচ্ছা আচ্ছা, বলুন দিদি।
2: আপনাদের এই নাম্বারটা আগে খুব মানে তাড়াতাড়ি বলতো, বুঝতে পারছিলাম না।
0: আচ্ছা,
2: হ্যাঁ, নাম্বারটাকে তারপরে ঠিক করে শুনে শুনে তারপরে দেখলাম যে মানে এখন করে দেখি তো লাগে কিনা।
0: আচ্ছা, হ্যাঁ, তো ফোন লেগে গেল। হ্যাঁ, কেমন আছেন বলুন আপনি?
2: আমি আছি ভালো।
0: হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে সীমার মাঝে অসীম, এ বিষয় নিয়ে কিছু বলতে চান?
2: না, সেটা না, আমি অন্য সময় কিছু বলবো।
0: আচ্ছা আচ্ছা
2: মানে ট্রাই করলাম।
0: আচ্ছা, ভালো করেছেন।
2: কোন আপনাদের হলো বাংলা গান যেটা আছে রবীন্দ্রনাথে,
0: হ্যাঁ
2: আমি 2004 থেকে রেডিও আমি শুনি,
0: আচ্ছা
2: একদম পোপাড়ে পৌরসভা এলাকাতে, কিন্তু
0: আচ্ছা হ্যাঁ
2: হ্যাঁ কিন্তু গানটা করবেন যে আমার মনের মানুষ কোথায় পাবো।
0: আচ্ছা মানে এই গানটা আপনি শুনতে চাইছেন বলছেন?
2: আমি হ্যাঁ সব এই যে রেডিও পাশেই আছে, হ্যাঁ মনের মানুষ কোথায় পাবো
0: মানে এই গানটা আপনি শুনতে চাইছেন তাই বলছেন?
2: হ্যাঁ
0: আচ্ছা
2: শুনি পরশুদিন
0: ও শোনেন আপনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, ঠিক আছে।
2: মানে অনেক দিন থেকে চেষ্টা করছি নাম্বারটাকে একটু ফলো করা।
0: আচ্ছা আচ্ছা
2: খুব সুইটে আপনি যেরকম আসতে বললেন, হ্যাঁ এরকম
0: হ্যাঁ
2: মানে কালকেও বলেছে সেটাকে আমি নোট করেছি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তো জানা হয়ে গেল আমাদের নম্বর, আপনি ফোন করবেন।
2: মানে খুব একটা আমি পড়াশোনা জানা না, হ্যাঁ
0: আচ্ছা
2: মানে ক্যাচিংটা করতে পারছি
0: না। না ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি তো ফোন নাম্বার নিয়ে নিয়েছেন, আপনি রোজ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, যোগাযোগ রাখবেন, অনুষ্ঠান শুনতে থাকবেন, ঠিক আছে দিদি?
2: হ্যাঁ
0: ভালো থাকবেন খুব, ঠিক আছে?
2: হ্যাঁ অবশ্যই,
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
2: ঠিক আছে ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও। আমাদের সঙ্গে ইসলামপুর থেকে ছিলেন চন্দনা দাস। আমরা আবার অনুষ্ঠানে ফিরি।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা হচ্ছে সীমার মাঝে অসীম। শ্রোতা বন্ধুরা, মাটির হাত নিয়ে মানুষ আকাশের দিকে ডানা মেলে, সীমানার ওপারে গিয়ে খোঁজে তার নিজের ভেতরের আকাশ। এই চেনা পৃথিবীর সব আলো নিভে গেলেও মানুষের ইচ্ছের প্রদীপ কোনোদিন নেবে না। আজকের এই সুর, এই কাব্য আর এই স্বপ্নের কথকতা এখানেই শেষ করব। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু শেষে এটা বলতেই হয়, মানুষের এই সীমাহীন পথ চলা চলতেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, সাধনা সরগমের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ।

0: The government today informed that there is no shortage of any petroleum products in the country, and India has a stock of 60 days of crude oil, 60 days of natural gas and 45 days of LPG. This was informed during the fifth meeting of the informal group of ministers in West Asia chaired by Defence Minister Rajnath Singh in New Delhi. The meeting took stock of the latest developments in the conflict and discussed ways to bolster India country's readiness to ensure its minimum effect on the people. India is among the few countries where petroleum prices have held steady throughout this period of global volatility, even after more than 70 days since the conflict started. During the meeting, it was informed that the foreign exchange reserves stand at a comfortable $703 billion. The government said the supply management has been good and the people need not panic or resort to overpurchase of fuel and other products. The meeting was attended by Union Ministers J.P. Nadda, Ashwini Vaishnav, Hardeep Singh Puri, Kiran Rijiju, K. Raman, Ram Mohan Naidu, Sarbananda Sonowal and Dr. Jitendra Singh. Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu has said India is moving towards becoming a global economic powerhouse under the leadership of Prime Minister Narendra Modi. Addressing the gathering at CII Business Summit in Delhi today, Mr. Naidu said India must focus on emerging sectors such as artificial intelligence, quantum computing, advanced manufacturing and intelligent logistics to remain globally competitive. The Chief Minister said Andhra Pradesh aims to become a $2.4 trillion economy by 2047. Centre has notified the implementation of the Viksit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission Grameen Act 2025 Viksit Bharat Jiramji. The act will be rolled out nationwide from 1st of July this year. The Rural Development Ministry said that the act, which guarantees 125 days of wage employment in every financial year, will empower rural India. A correspondent reports that a provision of 95,692 crore rupees has been made in the current financial year for operationalization of the new framework across the country. In Assam, preparations are in full swing for the swearing-in ceremony of BJP leader Himanta Biswa Sarma as Chief Minister for a second consecutive term tomorrow. The ceremony will be held in Guwahati. The swearing-in will mark the NDA's third consecutive term in Assam. Dr. Sarma today visited the venue to review the arrangement. Speaking to the media, he said Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh and BJP President Nitin Nabin will attend the ceremony. Indian boxers continued their dominance in the girls under 17 category semifinals at the Asian under 15 and under 17 boxing championships in Tashkent today. In the girls under 17 category, 8 boxers advanced to the finals today. However, 4 Indian boxers had to settle for bronze medals after losing their semifinal bouts today. In the boys under 15 category, India 6 boxers have advanced to the finals, while 7 others settled for bronze medals yesterday. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলির কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আগামীকাল আমাদের প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল 5:53, 6:05 শুনবেন অমৃতবাণী, তারপরই বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি, 6:35 শুনবেন ভাওয়াইয়া শিল্পী অনিরিমা রায়, 6:45 মধুরিমা পালের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী হৈমন্তী শুক্লা, 9:25 জেলার চিঠি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সকাল 9:30, শুনবেন তবলা শিল্পী জাকির হোসেন, 10:00 শুনবেন বাংলা টপ্পা শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, 10:20 মজদুর মণ্ডলী, মজদুর মণ্ডলীর বিষয়ে

চিত্র ও কুটির শিল্পের সাথে যুক্ত শিল্পীদের সাক্ষাৎকার। 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে শুনবেন সকাল 11:00। 11:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য, 12:00 কথায় সুরে, 1:00 শুনবেন মহিলা মজলিশ, মহিলা মজলিশের বিষয় রবির আলোকে। 1:50 শুনবেন অনিরিমা রায়ের কণ্ঠে ভাওয়াইয়া। 3:00 শুনবেন গান পরম্পরা অনুষ্ঠানে তবলা শিল্পী জাকির হুসেন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠানের সময়সূচি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।